আকাশবাণী আগরতলা, আজ শুক্রবার, 25শে বৈশাখ 1948 শকাব্দ, 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 15ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলো হার্জে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর শোনা যাবে আমাদের সরাসরি অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট 14 সেকেন্ড।

0: Remissible quantity of 100 kilograms. The Directorate General added that any subsequent advance authorization for the import of gold shall be considered for issuance only upon fulfillment of at least 50% of the export obligation. Earlier, there was no limit on gold imports under the scheme. European Union has included India in the revised draft list for continued export of aquaculture products to the EU market. Ministry of Commerce and Industry said that the earlier regulation had not included India among third countries authorized to export products of animal origin intended for human consumption to the EU from September 2026. The revised draft list follows compliance measures undertaken by India in line with the European Commission delegated regulation. The ministry said that India's proposed inclusion is a major positive development for the country's seafood export sector. In Uttar Pradesh, 111 people have died and 200 injured in the last 36 hours due to rain, storms and lightning. Chief Minister Yogi Adityanath directed the district magistrates and relevant officials to immediately conduct a survey on the spot. He also asked them to update the status of compensation every 3 hours. The worst hit areas included Prayagraj, Badohi, Mirzapur, Fatehpur and Varanasi. A high-level meeting was held at the residence of the Union Education Minister Dharmendra Pradhan yesterday evening to review preparations for the upcoming National Eligibility Cum Entrance Test NEET examination. Detailed discussions were held on various aspects of conducting the NEET examination smoothly and efficiently. The meeting was attended by senior officials. In IPL cricket, Mumbai Indians defeated Punjab Kings by 6 wickets at Himachal Pradesh Cricket Association Stadium in Dharamshala last night. Chasing 201 for victory, Mumbai Indians overhauled the target with 6 wickets in hand and 1 ball to spare. Earlier put into bat, Punjab Kings scored 200 for 8 in the stipulated 20 overs. Unbeaten, Tilak Verma contributed brilliant 75 off 33. He was adjudged player of the match. Today, Lucknow Super Giants will take on Chennai Super Kings in Lucknow at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: Akashvani Agartala Shubhashito. Aaj shunben Rabindranath Thakurer rachona theke paath.
2: বাহিরের সংস্রব আমার পক্ষে যতই দুর্লভ থাক, বাহিরের আনন্দ আমার পক্ষে হয়তো সেই কারণেই সহজ ছিল। উপকরণ প্রচুর থাকিলে মনটা কুঁড়ে হইয়া পড়ে, সে কেবলই বাহিরের উপরই সম্পূর্ণ বরাত দিয়া বসিয়া থাকে, ভুলিয়া যায় আনন্দের ভোজে বাহিরের চেয়ে অন্তরের অনুষ্ঠানটাই গুরুতর। শিশুকালে মানুষের সর্বপ্রথম শিক্ষাটাই এই। তখন তাহার সম্বল অল্প এবং তুচ্ছ, কিন্তু আনন্দ লাভের পক্ষে ইহার চেয়ে বেশি তাহার কিছুই প্রয়োজন নাই। সংসারে যে হতভাগ্য শিশু খেলার জিনিস অপর্যাপ্ত পাইয়া থাকে, তাহার খেলা মাটি হইয়া যায়। বাড়ির ভিতরে আমাদের যে বাগান ছিল, তাহাকে বাগান বলিলে অনেকটাই বেশি বলা হয়। একটা বাতাবি লেবু, একটা কুলগাছ, একটা বিলাতি আমড়া ও একসার নারিকেল গাছ তাহার প্রধান সঙ্গতি। মাঝখানে ছিল একটা গোলাকার বাঁধানো চাতাল। তাহার ফাটলের রেখায় রেখায় ঘাস ও নানা প্রকার গুল্ম অনধিকার প্রবেশপূর্বক জবরদখলের পতাকা রোপণ করিয়াছিল। যে ফুলগাছগুলো অনাদরেও মরিতে চায় না, তাহারাই মালির নামে কোনো অভিযোগ না আনিয়া নিরভিমানে যথাশক্তি আপন কর্তব্য পালন করিয়া যাইত। উত্তর কোণে একটি ঢেঁকি ঘর ছিল, সেখানে গৃহস্থালির প্রয়োজনে মাঝে মাঝে অন্তঃপুরিকাদের সমাগম হইত। কলিকাতায় পল্লী জীবনের সম্পূর্ণ পরাভব স্বীকার করিয়া এই ঢেঁকিশালাটি কোন একদিন নিঃশব্দে মুখ ঢাকিয়া অন্তর্ধান করিয়াছে। প্রথম মানব আদমের স্বর্গোদ্যানটি যে আমাদের এই বাগানের চেয়ে বেশি সুসজ্জিত ছিল, আমার এরূপ বিশ্বাস নহে। কারণ প্রথম মানবের স্বর্গলোক আবরণহীন, আয়োজনের দ্বারা সে আপনাকে আচ্ছন্ন করে নাই। জ্ঞানবৃক্ষের ফল খাবার পর হইতে যে পর্যন্ত না সেই ফলটাকে সম্পূর্ণ হজম করিতে পারিতেছে, সে পর্যন্ত মানুষের সাজসজ্জার প্রয়োজন কেবলই বাড়িয়া উঠিতেছে। বাড়ির ভিতরের বাগান আমার সেই স্বর্গের বাগান ছিল, সেই আমার যথেষ্ট ছিল। বেশ মনে পড়ে শরৎকালের ভোরবেলায় ঘুম ভাঙিলেই এই বাগানে আসিয়া উপস্থিত হইতাম। একটি শিশির মাখা ঘাসপাতার গন্ধ ছুটিয়া আসিত এবং স্নিগ্ধ নবীন রৌদ্রটি লইয়া আমাদের পূব দিকের প্রাচীরের উপর নারিকেল পাতার কম্পমান ঝালরগুলির তলে প্রভাত আসিয়া মুখ বাড়াইয়া দিত। আমাদের বাড়ির উত্তর অংশে আর এক খণ্ড ভূমি পড়িয়া আছে, আজ পর্যন্ত ইহাকে আমরা গোলাবাড়ি বলিয়া থাকি। এই নামের দ্বারা প্রমাণ হয় কোনো এক পুরাতন সময়ে ওখানে গোলা করিয়া সংবৎসরের শস্য রাখা হইত। তখন শহর এবং পল্লী অল্প বয়সের ভাই ভগিনীর মতো অনেকটা একরকম চেহারা লইয়া প্রকাশ পাইত। এখন দিদির সঙ্গে ভাইয়ের মিল খুঁজিয়া পাওয়াই শক্ত।
1: শুভাশিততেই আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী সুকুমার বাউরী।

আকাশবাণী আগরতলা যতনি ফাঁসিং খাপাংনি আফার তাবুক চেঞ্জগ চেনে তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা তিনি ফাশাল তালতুং তালনি শালনি চিবা শালমারি চিবরিরা থামচিবা তিব্রা বিশিখং মে তালনি শালচিবা শালমারি নৈশাই নৈচিবা নাকারদি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি চিনো পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার্স এবার সাশাই নৈরা দক চিচুকু কিলো হারস আওয়াই নই দঙ্গ হাইনো হাই যতন ফুংকচাং জরানি খা কাহামিয়া ফরে তাবুক চেঞ্জগ চিনি তিনি হাইনি খরাং পান্দা তাই যতন চিনি তিনি হাইনি খরাং পান্দাও লামসগ চং তিনিও শালব্রমনি হাই খালাইন কক কাহাম তিনি কক কাহাম চং খালাইন স্বামী বিবেকানন্দ সালংমানি কক ব সালংখা আং পৈতো খায়ো কেব বিনি মান বান্তা মাননানি বাকি চোখ যা খে বন হায়ুনি জেসে ফান ফানো শ্যাম্পলে মানিয়া বতেব শাখা ওয়ান সুকমানো চিনি লংমা অবনি বাকইন লংমা তংসাক সরংনা নাংথাই কিসা মিশা নাংমানি মানে রকনি বাকি এবার মানিয়ানি বাকি তাই শাক শাকনি বাকি সিমি কাইতনি থানি তা সরিদি হানকে বরক তাই মালমাতা রগনি বিশিঙ্গ তামো ফেলাইমুং তংসি বাচা দি সিসা দি নি নাহার মুংনি লামানো মাং নাহারই বসকাঙই হিমুই তংদি বতে বসালংখা মুচি সাফা নংথং মেথর সাফা নংথং যত হায়ুংনি বরক নিনি ফায়ুং চং বরকন হামজাকনানি নাংথাই আশেক জরা চং খালাইখা তিনি হায়ুনে খরং পান্দ কক কাহামো স্বামী বিবেকানন্দ সালংমানি কক

chắc mấy nhảy này bỏ tiền đi, mùi đồ khai giang khi tao ngót tiền hay sáu nó bôi là Mickey Mouse ní, tao khen nó khôn mani. Áp nó cái bộ McDonald ní cha mông rock chẳng bê lại nó, có thóc ní sai mà nó 1948 hayong nukhong shal ni tini palai jagai dongo nukhong ni nangkuk mani rogno shaimana ni bagai loko rogno hajamung klaina ni bagai no tini no shal no palai jagai dongo abno kari 1817 eba 1817 bishwo tini hai shal no maharishi devendranath thakur ni ache mani shal bongkha shikiring rabindranath thakur ni bufa asuk jora sankhana lakya তিনি নাহাই সালো বোম হাই পাতি মুরকম খা লাই থাং যাক বেশি রকম অবনরকে কিসা মুইত তাবু চিং হাই নিখরং পান্দাও খানা লাইনে শাক হাম করাইনি কক শাক হাম করাইনি কক চিং তিনি কক কিসা খানা লাইনে বখর গ খাপুই মানি নরকই চিং যতন কিসা মিশা বখর গ খাপুই খাজা গ এবার অংজাগ বুকনায়ও তামনি গাঙ্কাই তাবুকনি চিনি ও জড়াও বড় রক বেলাই শালব্রুম নামুং রক এবার নাংকুকমানি সামুং রক খানায় থাকতে বেলাই ন খাব্রুম বিব্রুম খাই টংলাইও অমাহাই জড়াও সাকনি নাইকানি খাইনানি এবার বকনি রুগনি নাইকানি খাইনানি জড়া রক মাইনিয়া ফিয়া চিং শালব্রুম নংখরমানি বাকি গবং মা হাদলি বদলি বখনায় নাঙ্গি নাই আবো বখনায় নাঙ্গি ময়লা ইয়াখাবা বখনায় সিতরা খাইরব বখনায় ইয়া ফাঙ্গো ও খাবই খামানি বাকি চিনি বখনায় দেব হামিয়া খায় বখনায় ককমানি অবর খাইছং নুগো আবুনি বাকি নব খায়ই দংনানি তাই খাকা হাঙ্কে বাইকে ইয়া কাকানি আপনার রোগী চিং কিসা সাইমান থাই তামনি হিংকাঙ্কাই আবো চিনি বখনাই রব সীতার সীতরা থানি বখনাই কক থানি বেলাই ন চবাও আবুনি বাকি বন বাহাইকে ইয়াক গানা মানমানি মানি রক বাই চিং বাহাইকে হামরি মান আপন কিসা মাসি লাইনাই রম দি চিনি যতনে নগণ কাওজি তাই দই অমহাই রক মানথগো কাগজিও সাইট্রিক এসিড তাই দয় হংকাই প্রোবায়োটিক তংমানি বাকি আবো খাপুইন নর থানি এবার হামরা থানি বেলাইন চৌবাও নাংকুকমানি ও মানি রকনো চিং কাইসা মানিও সাপ লুইনে বনো বকনায় ফুলকাকাই বকনায় ফং ফুলকা হংকাই আপনার হামরা রানি চৌবাও আপনও কারিব নারিকরা থক তাই কাউজি ন বাকসাকে দালুকে ফুলকা হাঙ্কাইব মেসেজ খাইকে হাঙ্কাই বোখানা ইয়া ফাং চিং আপনি ইয়া কাকি মানো আপনার গাড়িতে কেসা তঙ্গ আবাই নিমবলাই নিমবলাই ন তুইও রুগইনে আর তুই বাই বোখানাই সুকা হাঙ্কাইব খাপুই হামি মানো তা কাইসা তঙ্গ এলোভেরা জেল এলোভেরা বুফাং তাবুক চিনি যতনি নগ নগ ন মান থগ আবো বকনাইনি ইয়াফাংনি খাপুইন হামরা থানি বেলাইন চোবাও আবনি বাকি বকনাই ইয়াফাঙ ফুলইনি আধা ঘন্টাসে তনইনে পকরগ শ্যাম্পু খাইনা কাহাঙ্কাই বকনাই স্রাই স্রাই তে হামরানানি বাকি বো চোবাও তাই কাছে দঙ্গ মেথি দানা আপন মেথি দানানো হপং মিশিউই তনই ফুঙ্গ আপন হুলইনাই বকনাই ইয়াফাঙ ফুলকাহাঙ্কাই বো বেলাইন চিনি সামুঙ্গ নাঙিমানো আপনি বাকিন চাক গানা মানমানি কিসাস মানি বাই হামড থানি চাপ খাপইন হামড থানি চুবা

0: 아브나르그 증 꼭기샤 카날라이카 디니 판다오 샤캄그레니 판다오 바디하게 증 샤캄그레니 판다니아글로 카날라이네 훅바니콕
1: 아우타보 카날라이네 훅바니콕고 하이친 카이마노르그 꼭기샤 증 하징 노도토노 시니오 다이 하징오 토고 카르보하이드레트 포타시움 포스포러스 다이 아이론 오브닐로기 뚜이 피아바 뚜이니 니 바악 반타노 그방카이 녹자고 증 하징노 모슬라카이 자오 오브 증 차이마노 오브노 카리보 증 পদরে পদ রোগ এবার চিনি বেমার রগ্ন কাতির বাকি হাচিং সিরি সিটিনি সিমিন সামুং ফনাংজাক দো হই সাজাগো আয়ুর্বেদিক যে ডক্টর অবনি বিশিং তৈ সাজাক দো কুচু কংরাইং ফুরু আর্থারথিস হায়াকা বা সাকরে সুক্রং ফুরু মাইগ্রেন এবার বকরক সাপুরু ডায়রিয়া খি গবাং মানি তাই গ্যাস হ্যাঁ বখানি বেমার সুগার তাই কোলেস্ট্রল নি পদরে পদ অমহাই বেমার রোগ বাকে হাচিং সামু নুফনাংজাক দো আওচিং তাসুক জরা খালাইকে তাবুক হাচিং ব জরা কাইনাই তাই বাহাইকে কাইনাই আবনে কিসা চিং সিলাইন আব যতন হুক বানি রাইদাতে বৈশাখ জ্যৈষ্ঠ মাস ওয়ান যে কক বাইকে হ্যাঁ ইংরাজি বাইকে এপ্রিল মে অব বেলাইখেন হাচিং কাইনি বাকে অজরা কাহামনি সাজাক দো তাই তুই বুথাক ইয়া থাই এবার বাড়ি তাই হাচুক সরস্র তাই হাচিং নি বাক গবাং এবার হা সমসুমু সুমু গনাং অমতে হাও হে হাচিং বেলাইখেন হামো ওয়াই থাই ব্রেসক আলচুয়াই ওলখাই লাইন খাইয়ে হাচিং নজং বতৈন মা ফপনা নামাই হাচিং বতৈ বাই হাচিং বতৈ জালমানি হিগাকে 30 সেন্টিমিটার তাই লাইন বাই লাইন জালমানি হিগে ফুট কাইসা তাই খাকজা অবহাইকে যেন হাজিং বুতৈন ফবনানি নাংনাই হাজিং বুতৈ ফবনানি ফুরু যেন হাও সাপুলনা নাংনাই ইউরিয়া ডিএসপি কম্পোস্ট পটাশ তাই জিপসাম তাই নাংখাইবা যেন রৈমানো এমওপি পটাশ তাই দালসা পটাশ তাই মুস্কি নলে আসে রেয়াফান টংখাই চৌহনে সাজাক দো ফিয়াবা নাংফুর হাই মুস্কিনি গ্রাননি গোড়া খাইজাক আবন রেমানো অল হাকে যেন হাচিং বকং ফাইমানে বা হাচিং বমুক ফাইমানে ইয়াগুলো বলাই লাইসা লাইনি ফুরুকাই যেন নাইনে নাংলে হা পমরান বাকে আপুর পমরবাইকে হাচিং বলাই ফাইমানি আগুলো হে যেন বেলাই বেলাই লক সকাঙ্কে আপুর ওয়ার বৈফেন যেন খাওয়াই মারানো নাই তাই ওয়া তৈ গরি জরাও হাকে যেন তৈরনা নাংখাঙ্কা তৈর মারানো নামায় তৈ রমানি ইয়াগুলো হাকে যেন তৈ খিবিরা নামাই তৈ বাকি টনখাইলে ফিয়া হাচিং বুতৈর সগৈ থাকবাই আবনি বাকে যেন যাইখান তৈ রা মা ফাচিং নাইকানি খাইনে নাই হাই হাই কালে হাচিং আসে তালাফি খাইনে নামথাই আসে ওই তালথাম তাই তালথাম খাকচারং বিশিং যেন হাচিং ফুইমানো

0: এই হাচিং বুফুরু ফুইনে হিঙ্গে যেন হাচিং বিলাই কর্ম এবার হা ফাটি যাক হাচিং বুতুই নুখা আফুরু হিঙ্গানো যেন হাচিং ন ফুইনানি জরা অংখা হানে যেন সাইমানো তাই ফুইবাই যেন হাতি বারসা সকবানো হাচিং বুতুই ন ফুরানি তনা নাংনাই অলখাইব ন যেন চামানি বাগে যেন সামু ফুনাং মানায় আশুক জরা যেন খালাই হাচিং কাইমানো রগে ক তাবো খালায় কক থমর
1: আকাশবাণী বিশি চুকুচি কামানি নরগৈনাই বিশি থগৈন জুদা জুদা পান্ডা রক সংসার সাখা আবনরগৈ আকাশবাণী আগরতলা কাইসা পান্ডা সংসারা থাঙি তঙ পান্ডানি বুমুখা শাস্ত্রীয় সঙ্গীত অব সংসার সাখানা তিনি মেতালনি সালচি বা শারিক দামদগ সুকান্ত একাডেমি ও পান্ডা ও মানজানের বাকি যত্ন কবক যাক তেসা সাকলাই যাক আকাশবাণী বিশি চুকুচি কামানি বাকিনাই তিনি সানজা দামদক দামফরু উমাকান্ত নাকারদি আগরতলানি সুকান্ত একাডেমি ও কাইসা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে পান থাকনাই ওর যত্ন মানজাংনানি বাকি কবক যাকো

아버님 밖의 아 반응고 저더는 당의 아 반응노 대보 가 함께 자살하는 밖의 검은가쇼 거북허자카 বিশ্ববরমরমনি হাই তাকলাইব ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভাল অবঙ্গন দিল্লি ও শালমারিংখা জুন তালনি শালনিচি সিনি নিশিমি শালনিচি চুকু জরা তেকাই শতং প্রি ম্যাট্রিক স্কলারশিপ রেজাগন সংযুক্ত ফানি পড়নে পড়নে জগ্রং রংরেম দগ নিশিমি রংরেম চার জরা অবনী বাকে কয়েবলাই রানানি নামায় অনলাইন নি বিশিংতেই

0: ধর্মনগর তে কাঞ্চনপুর মহকুমানি ভারত তাই বৈদেশ আর বাংলাদেশ নি বিশিঙ্গ থাংলাই সুখাইতানি কিছাস মানা বক্সিং জাখা আবার সাজাকা সানজানি দামদক নিশিমি ফুঙাই দামদক জরা বারা মিটারনি বিশিংতে আমচাইনি কেব থাংলাই সুখাই মাংলা তাই অবঙ্কা নৈশাইনি চিথাম ইংরেজি বিশিনি কেরং রায়দা সারা দক চিথাম অবনি বিশিঙ্গ কেরং খাওয়াই রেখা তাই অকেরং খাজাক তঙ্গন ইজুন তাল জরা তাই যে কেরং রায়দা তুই গসি ওইন হারিয়া বরং কেরং রায়দানি বিশিং তৈন মাজরা বেড়সাখানে আশেক জরা যেন খালাই খা কক থমর তাব খালাই সেবগ বরক তলামানি ক
1: কানি পোস্টনি বাকি অনলাইন তৈ কয়মুং বলাই সুবংনানি বাকি কবক জাখা আজক থানি মুমুং খা ফরেস্টার তাই ফরেস্ট গার্ড ফরেস্টার আজক থানি বাকি আজক থা ব্যাগুলি তঙ্গ কাই সারা চার এবার একশো চারটা আপনি বিশিঙ্গ এস্টে রঙে বাকি খাতে যাক তঙ্গ কাই ব্রি চি ব্রি আরও কাইসা হাবাই আকার যাক বড় রঙে বাকি তাই কাইচি বা বড়ি রঙে বাকি খাতে যাক তঙ্গ এসি রঙে বাকি হিঙ্গাই তঙ্গ বেবাগে নিচিসা আপনি বিশিঙ্গ কাইসিনি বড়ি রঙে বাকি খাতে যাক আন্ডেজাবো তঙ্গ বেগুলোই থামচি চুকু কাইসা হাঙ্কা হাবাই আকার যাক রঙে বাকি কাইচি থাম বড়ি রঙে বাকি খাতে যাক ফরেস্ট গার্ড আচক থানি বাকি হিঙ্কাই বেগুলোই আচক থাই তঙ্গ কাইসারা দকচিসনি এবা ওয়ান সিক্সটি সেভেন আরবনি বিশিঙ্গ এসটি রঙে বাকি খাতে যাক না হাঙ্কাই কাই দকচি দক আবনি বিশিঙ্গ কাইসা হাঙ্কা হাবাই আকার যাক রঙে বাকি খাতে যাক কাইনি চিনই গাই বড়ি রঙে বাকি খাতে যাক এসি রঙনি বাকি হিঙ্কাই বেগুলোই তঙ্গ নেইচিসা কাইসিনি হিঙ্কাই বড়ি রঙনি বাকি খাতে যাক আন্ডেজাব বেবাগী তঙ্গ চারচি আপনি বিষম কাইসা হাবাই আকার যাক রঙনি বাকি নেইচিসনি বড়ি রঙনি বাকি খাতে যাক কাহামকাই সাইমানি বাকি নাই এইচ টি টি পি এস কলন স্ল্যাশ ফরেস্ট রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অ ওয়েবসাইট নাইমানো কইলাই সুপুনানি পাইথাক সালংখা অ মে তালনি সালসানি সিমি চেংমানি অব মে তালনি থামচিসা শালজরা তঙ্গানো আমজক মুংনি শালরক তে নাংকমানি ককরক উল

0: шаклай жаган ханай шазака
1: ани агу то кайша абохан ка кай трипура хастени хайкорт дембишинте ок ок том шаклай жака пост немонгай жуниор грэд транслатор бекули то эсти тони баги кай най ইউয়ার রোগ নিবাগে কাই নেই, তাই এসি রোগ নিবাগে কাইশা রেগুলার পেস কেলেন নাই ব্যান টোন রোগে 5700 নিসিমি 24000 লগে একবার আর রাজাগনে 4200 লেভেল 10 পে ম্যাট্রিক্স 2018 রোগে মাস্টার্স ডিগ্রি খালাইজাক নানাই গসিজাক ইউনিভার্সিটি নি তাই ত্রিপুরা হাস্তিনি কক মুং সাইমান চাকনা নাই তাই ইংলিশ কক সাইমানাই নাই তাই কম্পিউটার এক্সপিরিয়েন্স টকনা নাই ফি রেনা নাই ইউআর রক হিঙ্গাকে 600 এসসি এসটি রকনি বাকে হিঙ্গাকে 300 অনলাইন তে অ্যাপ্লিকেশন খেলাইনে নাই উমরনা নাই বিশি ব্রেচি তাই রিলেক্সেবল রেনা চাকনাই 5 ইয়ার্স লাস্ট ডেট এবার পাইথাক সাল হিঙ্গাকে সাল চিঠাম সালমারি জুন তালনি নিশাই নিজিত ইংরেজি বেশি আশেখ জরা সেবুক বরক তালাংমানি কক খানা বাইকা তাবো খানালায় না রচাম মুখ

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হচ্ছেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 200 জন। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা দেবেন। ছদিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলেই মনে করা হচ্ছে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে, গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির প্রায় 40% সরবরাহ করে থাকে। ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবে নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী জব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি

0: স্টার্টআপ সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলির মধ্যে সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলিকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরাও, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামেলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনাই হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিক্স @20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপুত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরসাপল্লি গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই স্কিমের অধীনে অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডস, বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সোনা আমদানির জন্য অ্যাডভান্স অথরাইজেশন কেবল তখন ইস্যু করা হবে যদি আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যে থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপার্সন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে এবং 200 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি তাঁদের প্রতি 3 ঘণ্টা অন্তর ক্ষতিপূরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে প্রয়াগরাজ, ভাদোই, মির্জাপুর, ফতেপুর এবং বারাণসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডি। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, ওড়িশা, ত্রিপুরা ও মিজোরামে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষে কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও দুদেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উষু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্টেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগা এনগোকাকে। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম সোনা জয়। ধর্মশালায় আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে হারিয়ে দিচ্ছে পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। আইপিএলে আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিনের সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। শিশু ও মহিলাদের জন্য চালু হয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতোমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন।
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথা মাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রথীনবাবু বলেছেন, দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে। পুর নগর উন্নয়ন এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এখন থেকে শিশু ও মহিলাদের জন্য পৃথক হেল্পলাইনের বদলে একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর চালু করা হবে। নম্বরটি হল 1-8-1।
2: কেউ বলবে না আপনাকে কি পড়তে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। 181 উইমেন হেল্পলাইন নাম্বার চালু করব খুব তাড়াতাড়ি, এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন সঙ্গে সঙ্গে সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে।
0: একই সঙ্গে বেআইনি পার্কিং নিয়ে

0: কড়া অবস্থা নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করা যাবে। অবৈধ পার্কিং ফি তোলা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া বিএসএফের আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য সরকার গতকাল আরও এক দফা বৈঠক করেছে। নবান্নে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব
1: বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিতব্যয়ী হতে বলেছেন, তার সঙ্গে সংকটের কোনো যোগসূত্র নেই। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-19 অর্থ বছর থেকে এখন পর্যন্ত রাজ্যে ডাইন হার্নেস সহ মোট 20,960 জনকে চাকরি প্রদান করেছে। তাছাড়া কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিংয়ের মাধ্যমে 24,078 জনের কর্মসংস্থান করা হয়েছে। গতকাল আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের চাকরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2018 থেকে বর্তমান সময় পর্যন্ত মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে 1,471 জন স্নাতকোত্তর শিক্ষক, 444 জন স্নাতক শিক্ষক, 88 জন স্পেশাল এডুকেটর, 115 জন লাইব্রেরিয়ান ও 106 জন শারীরিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, গতকাল স্নাতকোত্তর শিক্ষক পদে 865 জনকে অফার প্রদান করা হয়। গোমতী জেলার কাঁকড়াবন মেলাঘর টিলা স্কুল প্রাঙ্গণে গতকাল রাত থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক চড়ক মেলা ও গাজন উৎসব। তথ্য সংস্কৃতি দপ্তর, কাঁকড়াবন ব্লক, গোমতী জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মেলা উৎসবের সূচনা করে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবলদেব রায় বলেন, চড়ক মেলা ও গাজন অন্যতম প্রাচীন লোক ঐতিহ্য। এর মধ্য দিয়ে সমাজের সকল অংশের মানুষের এক মিলন মেলার অবকাশ তৈরি হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা। দুদিনব্যাপী এই উৎসবে রাজ্যের বিভিন্ন এলাকার নানান সাংস্কৃতিক দল অনুষ্ঠান পরিবেশন করে। আজ বিকেলে সেখানে ঐতিহ্যবাহী চড়ক গাছ ঘোরানো হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, অপারেশন সিন্ধু সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। 21 সেক্টর আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলায় আলফা অডিটোরিয়ামে নাগরিক সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় সংক্রান্ত সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, সামরিক বাহিনী ও সাধারণ প্রশাসন বর্তমানে দেশ ও সাধারণ নাগরিকদের বিভিন্ন উদ্ভূত সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা পালন করছে। সেমিনারে স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, পুলিশের মহানির্দেশক অনুরাগ, পদস্থ সেনা আধিকারিক ব্রিগেডিয়ার ধীরজ কুমার সিং, আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান চান্দেল, বিএসএফের আইজি অলোক কুমার চক্রবর্তী, জাতীয় নিরাপত্তা, নাগরিক সমাজ, সামরিক আধাসামরিক বাহিনীর সমন্বয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দের স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবল জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলাতেও জয়লাভ করেছে। গতকাল রাজ্যদল 2-1 গোলে দিল্লিকে হারিয়ে দেয়। ফলে টানা 2 ম্যাচে রাজ্যদল জয় পেল। শেষ ম্যাচটি হবে সিকিমের বিরুদ্ধে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিন সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত 15.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শালদকনি বৈহা বেড়াইমাও তিনি আবুধাবিও থাঙ্গানো অ বেড়াইমা জরা ব কথাজাক আরব আমিরাত নখবই নেদারল্যান্ড সুইডেন নরওয়ে তে ইতালি বেড়াইয়ানো বেড়াইমা জরা মন্ত্রীবক্রক আ হাকতনি রাষ্ট্রবক্রক রকবাই সকজাকাই নাইমথাংন তৈয়ী ককলাম সালাইনানি কক তঙ্গ। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতাল সংসারজাক ব্রিক্স বুইহা মন্ত্রী রকনি কক সালাইমাও মানজাক ফাইনাই বুইহা মন্ত্রী রকবাই মালাইখা দিল্লি কতাল সংসারজাক ব্রিক্স বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমানি কচার অ মালাইমুং অংখা জেঙ্গেরিমানি কক নারকমাও বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাকা তংকসাংতাই নাইমথাং হায়ুং গনাঙ্গই তাবুক যত্তনি নাংকুকমা অঙ্গই তঙ্গ ব সাকা সালকিচার মৈ অং তংমা তং হাল খামিয়ান তৈয়ী ককলাম সালাইনা নাংকুকমা তৈব স্রাই স্রাই অংখা ব ফানবক সিনই কক নারকা অ হামিয়া তং হালগ যত বাই থাকি বারজানো ইয়াসাগী থানসাকে কথাওই হামক্রাইনি বখাগ ককলাম সালাইমানি বসকাঙ্গিতলাংনানি নাংথাই মোজাং জয়শঙ্কর মানজাক ফাইনাই হাকতর রকনি ব্রিক্স তাং বেখ্রেপ চুবাচু রানানি ককরুমাবাই হামবাই আফারকা। ভারতনি চংবারি কমিশন ত্রিপুরা নখবই কাইচিদক হাস্তেতেই কাইথাম কেন্দ্রবাই নাইকলজাক আমচাই মিয়া বোটার মুংডেম স্নামফির মুং এবা এস আই আর নতুই সাকলাইখা এস আই আর নি উলথাম বেরেম অ বেরেম হাস্তে রকংখা ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ।

0: নমস্কার, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাব আজকের অভিজ্ঞাপনে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে থাকব, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি মহুয়া।
0: সুখ দুঃখ, হাসি আনন্দ, এই সব কিছু মিলেই হয় একটা পরিবার। জীবনে চলার পথে সমস্ত নানাবিধ সমস্যার মোকাবিলায় পরিবার সর্বক্ষণ আমাদের পাশে থাকে। পরিবার শব্দটি চার অক্ষরের একটি ছোট্ট শব্দ হলেও এর আক্ষরিক অর্থ প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকে আমরা ভালোবাসা, যত্ন এবং অনুপ্রেরণা পাই। পরিবারের সদস্যদের একত্রিত করতে, পরিবার শব্দের আসল অর্থকে তুলে ধরতে প্রতি বছর 15ই মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পরিবার দিবস। ছোট বড় সকল সদস্যের নিরাপদ ও নিশ্চিত জায়গা হল পরিবার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার দৃঢ় বন্ধনের মাধ্যমে পরিবারে একজন মানুষ সমাজের সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকে। বিশ্বের প্রতিটি দেশ ও সংস্কৃতিতে পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবারকে বলা হয় সমাজ ও রাষ্ট্রের আয়না। প্রতিটি মানব পরিবারকে সুরক্ষিত ও সংরক্ষিত রাখার প্রয়াস চালানোর উদ্যোগ নেওয়া হয় এই আন্তর্জাতিক পরিবার দিবসে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী 2026 সালের আন্তর্জাতিক পরিবার দিবসের মূল প্রতিপাদ্য হল পরিবার অসমতা এবং শিশুর কল্যাণ। এই থিমের মূল লক্ষ্য হল ক্রমবর্ধমান সামাজিক অর্থনৈতিক বৈষম্য কিভাবে পারিবারিক জীবন এবং শিশুদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলছে তা নিয়ে সচেতনতা তৈরি করা। বন্ধুরা, পরিবারকে সময় দিতে হবে। পরিবারের সকল সদস্য একসাথে বসে গল্প করা, রাতের খাবার খাওয়া বা কোনো পারিবারিক আড্ডার আয়োজন করা, পুরনো স্মৃতির রোমন্থন করে পরিবারের সেই সুন্দর মুহূর্তগুলো মনে করাই যেতে পারে। আর সবচেয়ে জরুরি হচ্ছে যোগাযোগ রক্ষা করা। যারা পরিবার থেকে দূরে থাকেন তারা ফোন বা ভিডিও কলের মাধ্যমে বাবা মা, ভাই বোন বা আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এই আন্তর্জাতিক পরিবার দিবসে আপনাদের সকলকে বলবো, আপনারা প্রত্যেকে পরিবারকে গুরুত্ব দিন, পরিবারকে সময় দিন এবং পরিবার নিয়ে খুব ভালো থাকুন।

0: আজকের দিনে ইতিহাসের পাতায় বিশেষ কি রয়েছে। তবে হ্যাঁ, তার আগে জানাবো অনেক অনেক শুভেচ্ছা আমাদের শ্রোতা বন্ধুদের, যাদের রয়েছে আজকে বিশেষ দিন। তো ইতিহাসের পাতায় দেখা যাচ্ছে যে আজকেরই দিনে 1776 খ্রিস্টাব্দে প্রথম বাষ্পচালিত জাহাজ বানানো হয়েছিল। 1818 সালের আজকেরই দিনে বেঙ্গল গেজেট নামে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়। আজকেরই দিনে 1951 সালে দৈনিক সংবাদের আত্মপ্রকাশ হয়। এবার জানবো আজকেরই দিনে ইতিহাসের পাতায় কাদের জন্ম হয়েছিল। আজকেরই দিনে 1817 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তার পিতা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী, এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশতম সন্তান। এবার জানব প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের জন্ম হয়েছিল আজকেরই দিনে, সালটা 1932। তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত হলেও অসংখ্য বাংলা আধুনিক গান রেকর্ড করেছিলেন। দেখে নিলাম আমরা আজকের দিনে ইতিহাসের পাতায় কি রয়েছে। তবে ইতিহাসের পাতা থেকে বের হওয়ার আগে আবারও শ্রোতা বন্ধুদের জানিয়ে দিচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, যাদের রয়েছে আজকে কোনো একটা বিশেষ দিন।
1: এবারে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে বন্ধুদের চিঠি আমরা পড়ব এক এক করে। প্রথম চিঠিটি যিনি লিখেছেন প্রেরক স্বপন কুমার প্রামাণিক, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখছেন অভিজ্ঞান অভিজ্ঞাপন। শিশু যেমন জন্মের সঙ্গে সঙ্গে আলোকে পায়, বাতাসকে পায়, তেমন করে পায় রবীন্দ্রনাথকেও। মাতা পিতার কোমল মুখ নিঃসৃত শব্দ স্বর আয়ত্ত করতে গিয়েই ভাষা শিক্ষা, আর তারপরেই তাঁর নিবিষ্ট সান্নিধ্যে যাওয়া। তিনি মায়ের কোলে দুলে দুলে ছন্দে হাতে খড়ি শৈশবে বাবার বুকে, হেলে দুলে 52 বর্ণ পাঠশালায়, হাঁটি হাঁটি পা পা বিদ্যালয় মহাবিদ্যালয় থেকে কর্মজীবনে তাঁর নিবিড় সহচর্য। তার অজস্র বাণীর মধ্য দিয়েই আমাদের নিত্য নতুন আত্ম উপলব্ধি। তিনি ঝরে পড়েন আকাশ থেকে মাটিতে বৃষ্টি হয়ে, কাননের কুসুম বাহারে বিভাসে, স্বপ্নে জাগরণে, আশা ভালোবাসা প্রত্যাশায় তিনি সতত স্মৃত আমাদের মননে চিন্তনে। আনন্দের কলতানে অস্ফুট অভিমানে, বিষাদের সঙ্গীতে প্রাপ্তির উচ্ছ্বাসে, হারানোর দীর্ঘশ্বাসে, উৎসবের বিতানে তিনি আনন্দদাতা, তিনি দুঃখত্রাতা। বরাভয় আশ্রয়ে নিষেদিন ভরসা রাখিস ওরে মোর হবেই হবে, বিপত্তারণে তিনি শক্তি, বিপদে মোর রক্ষা করো এ নহে মোর প্রার্থনায়। অন্তর্জাগরণে তিনি বুক বেঁধে তুই তারা দেখি বারে বারে হেলিস নে, কালের কালাতীত তিনি অমলিন, চিরভাস্বরতায় প্রাণের আরাম, মনের আনন্দ আত্মার শান্তি। আমাদের অন্তিম বিশ্বাস নিঃশ্বাসের নিঃশ্বাস, জীবনের সারাত সার বাণী। নিবেদনে স্বপন কুমার।

লিখছি তোমায় পর্বের এবারের চিঠিটি। লিখেছেন সুনিতা দত্ত গয়ের কাটা জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বসন্ত বিদায়ের লগ্নে রেখে যায় তার অমলিন স্মৃতি, তবু মনের আনাচে কানাচে ফেলে যায় স্মৃতির অতল সমুদ্র। এ মাসের একটি অভিনব বিষয় যদি এমন হতো। গতকাল রাতের ঘুমটা একদম ভালো হয়নি রূপরেখার, আজ সময়ের অনেকটা আগেই বিছানায় চলে গেল। মোমটা জ্বালিয়ে পড়তে বসল পুরানো দিনের ক্রিকেটের কাহিনী, বিশ্ব জয় করা দলের কাহিনী নিয়ে। হঠাৎ চোখ লেগে গেল, ঘুমের সমুদ্রে তখন অনেক জোড়াবালি, ম্যাচটা শেষ হতে কয়েকটা মাত্র বল বাকি। ক্যাপ্টেন জারি করলেন বলের নির্দেশিকা, দরকার হয় একটা উইকেট, না হয় জিততে বিপক্ষ দলের মাত্র দুরান। স্পিন বোলার রূপরেখা চারদিকটা একবার দেখে নিল, কে কোথায় দাঁড়িয়ে। না ক্যাচ করে আউট করা অনেকটাই কঠিন, তার চেয়ে বরং ভালো উইকেটের দিকে নজর দেওয়া। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করল, তারপর লক্ষ্য শুধু মিডল স্টাম্প। ডানহাতি স্পিন বোলার রূপরেখা এবার বল হাতে এগোতে শুরু করল। কি বল দেবে মাথা একদম চিন্তা করেনি। বলটা ছুঁড়ে দেওয়ার পর কোনো দিকেই তাকায়নি রূপরেখা, তার কিছু বোঝার আগেই উইকেট কিপার আপিল করে দিল। চারদিক থেকে সকলে দৌড়ে আসছে তার দিকে। এবার অনুভব করতে পারল সত্যি মিডল স্টাম্পে বল লেগে ব্যাটসম্যান আউট। পিচের মাঝামাঝি সে বসে পড়ল চোখে জল। জীবনের প্রথম ম্যাচ খেলে সে জয়ী হল, জয় এনে দিল দলের জন্য। সব খেলোয়াড়রা তাকে অভিনন্দনে ভরে দিচ্ছে। চোখের জলে তার চোখের সামনে একটাই মুখ, বিপুল কাকা। বিপুল কাকা যে তাকে বলেছিল তোর দ্বারা বোলিং হবে না। হঠাৎ অ্যালার্ম বেজে উঠল, চোখ খুলতে বুঝতে পারল আবার সে স্বপ্ন দেখেছে। কিন্তু সত্যি যদি এমন হতো, তবে এখন সে মাঠে থাকত, চারিদিকের অভিনন্দন তাকে আরো উচ্চাকাঙ্ক্ষী করত। রূপরেখার স্বপ্ন সে ক্রিকেটার হবেই হবে। বিপুল কাকা যতই তাকে বলুক সে বোলিংটা পারে না, তার জীবনের এই স্বপ্নকে সে সত্যি করবেই। যদিও এমন হয় যে বিপুল কাকা তাকে আর কোচিং করাবেন না, তবুও সে ক্রিকেট খেলবেই।

0: আর এ কথা তো ঠিক, ভোরের স্বপ্ন সত্যি হয়েও যেতে পারে, তাই যদি নয় হয়তো এমন একদিন হবেই। নিবেদনে সুনিতা দত্ত, গয়েরকাটা, জলপাইগুড়ি।
1: একটি চিঠি আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধু লিখছেন, ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান। তিনি লিখছেন, যদি এমন হতো, যদি এমন হতো বিষয়ে চাহিদার তালিকাটা বেশ বড়। প্রথমেই চাইছি এক দূষণমুক্ত পৃথিবী।
2: পরিবেশের ভারসাম্য হওয়ার চাইছি জনসচেতন, চাইছি কৃষিতে শুধুই জৈব সারের ব্যবহার।

মুখটা বেশ বড়। প্রথমেই চাইছি এক দূষণ মুক্ত পৃথিবী। পরিবেশের ভারসাম্য হওয়ার চাইছি জনসচেতন। চাইছি কৃষিতে শুধুই জৈব সারের ব্যবহার। বন্ধ হোক কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। কারখানার থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, যানবাহন থেকে নির্গত কার্বন মনোক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস বায়ু দূষণ করছে প্রতিনিয়তই। যদি এমন হতো যে আধুনিক উন্নত প্রযুক্তির সাহায্যে এই ভীষণ ক্ষতিকর বায়ু দূষণ প্রায় নির্মূল হয়ে গেছে এবং স্বাস্থ্য সুরক্ষিত আছে, তাহলে তো বেশ ভালোই হয়। যদি এমনটা হতো যে পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসাধারণ বেশ সচেষ্ট, তাহলে আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই মিলত। নির্বিচারে গাছ কাটার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক উষ্ণতা বা গ্রিন হাউস সমস্যার মূল কারণ। এর ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা, যা সামাজিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে শুধু জৈব সার ব্যবহার করেই যদি কৃষিতে সফলভাবে ফসল উৎপাদন করা যেত, তাহলে মাটির গুণমান নষ্ট হতো না। বর্তমান যুগের অন্যতম শক্তিশালী মাধ্যম হল এআই প্রযুক্তি। এর সঠিক ব্যবহার মানুষের জীবনে অভাবনীয় সাফল্য নিয়ে আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার শিক্ষাক্ষেত্রেও আমূল পরিবর্তন আনতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতারণা চক্র বেশ সক্রিয়। সাইবার ক্রাইম রুখতে প্রশাসন যদি আরো কঠোর ব্যবস্থা নেয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যদি শুধুই সমাজ কল্যাণেই ব্যবহৃত হতো, তাহলে বেশ ভালোই হতো। ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান।

এবার যে চিঠিটি পড়ব সেই চিঠিটি লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো মানবতাই পৃথিবীর একমাত্র ধর্ম, তাহলে কতই না সুন্দর হতো। থাকতো না ধর্ম বিস্তারের নামে হানাহানি, কাটাকাটি, হিংসা, দেশ একে অপরের সঙ্গে ভেদাভেদ। জীবে প্রেম ও কল্যাণ হতো একমাত্র ব্রত। থাকতো না কোনো ঈশ্বরের দূত, ধর্মের নামে ভণ্ডামি। কর্ম ও গুণাবলী দিয়ে বিচার্য হতো মানুষের সার্বিক উৎকর্ষতা। জৈবিক মানসিক ক্ষুধা নিবারণের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ছাড়া মানুষ অহেতুক সম্পদ আহরণের জন্য ব্যাকুল হয়ে উঠত না। মানবতা ছাড়া কর্মকে ধর্ম মানলে পৃথিবীতে হয়তো আরো মঙ্গলজনক কিছু আবিষ্কার হতো। তখন সুখ স্বাচ্ছন্দ্য ছাড়াও অপার মানসিক শান্তি বিরাজ করত সর্বত্র। অসুস্থ, দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে কেউ কার্পণ্য করত না। হত্যা, রাহাজানি, লোভ, লালসা মুক্ত সমাজে নারী পুরুষ উচ্চ নীচ সাদা কালো ভেদাভেদ মুছে সব মানুষ মিলেমিশে মানবতা ফেরি করে বেড়ালে কতই না সুন্দর হতো এই পৃথিবী। পাহাড়, পর্বত, ঝর্ণা, বৃক্ষলতা, পশু পাখি, বনজঙ্গল, পুষ্প উদ্যান সহ সকল সৃষ্টির মাঝে

0: সত্যিকারের শ্রেষ্ঠ বিস্ময়কর প্রাণীরূপে মানুষ এক অনন্য নজির সৃষ্টি করতে পারত বলে আমার মনে হয়। লৌকিক ধর্ম যদি কখনো শান্তির অন্তরায় হয়, তাহলে মানবতা হোক মানুষের একমাত্র ধর্ম পরিচয়। নিবেদনে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা।
1: জীবনপুরের পথিক রে ভাই।

বন্ধুদের চিঠি এক এক করে আমরা পড়ে শোনালাম। এবারে লিখছি তোমায় পর্ব থেকে বেরিয়ে একটি ঘোষণা আপনাদের জন্য। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে। আজ শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার আজ 15 মে সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

0: এবার তথ্য জেনে নেওয়ার পালা। লোকভবন থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নেল্লু আজ থেকে তার মোটরকেড ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন। জ্বালানি খরচ কমানো এবং পরিবেশগত দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ নাগরিক এবং সরকারি আধিকারিকগণের দৈনন্দিন জীবনে জ্বালানি সংরক্ষণ নিশ্চিত করতে উৎসাহিত করবে। এবার আরও একটি তথ্য। আগামী 27 থেকে 29 জুন 2026 তিন দিন ব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 চলবে দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে। এবারে উৎসবে ত্রিপুরার বিখ্যাত কিউ এবং কুইন প্রজাতির আনারসকে বিশেষভাবে প্রচার করা হবে। পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন প্রতিনিধি দল ও অংশগ্রহণকারীদেরও আমন্ত্রণ জানানো হবে।
1: সময় বলছি
2: গরুর কাটা বলছি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আবহাওয়ার খবর জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ

0: ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 57%। বৃষ্টিপাতের পরিমাণ 15.2 মিলিমিটার। সতর্কতা হিসেবে বলা হয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। সেই সঙ্গে বিদায় নেব আজকের অভিজ্ঞাপন থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আজ সন্ধে 6টায় সুকান্ত একাডেমিতে।
1: আর আজকের এই অভিজ্ঞাপনে আমি ছিলাম মহুয়া,
0: আর আমি চন্দ্রিমা।

0: ওইদিকে মাঝখানে
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।

শুভ সকাল যুব বন্ধুরা, 101.6 মেগাহার্টজে আমি রয়েছি যুববাণীর অনুষ্ঠান নিয়ে, আর যে সপ্তদ্বীপ। হ্যাঁ, ওয়েদার চেঞ্জ, তাই একটু গলাটা ভারী রয়েছে, তোমরা বুঝতেই পারছো। তোমাদের আমি জানি অনেকেরই ঠান্ডা লেগে আছে, গলাটা ভেঙে আছে, কিন্তু তোমাদের সঙ্গে কথা না বলে আমার মনে হয় দিনটা সপ্তাহটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়। তাই ভাবলাম ছুটিটা না নিয়ে চলে আসি, তোমাদের সঙ্গে কথা বলি, তোমাদের মনের কথা জানি, গল্প করি। সিবিএসই রেজাল্টও দিল দুদিন আগে, অনেকের রেজাল্ট ভালো হয়েছে, অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, অনেকের রেজাল্ট মনের মতো হয়নি, অনেকের এক্সপেকটেশন থেকে অনেক অনেক বেশি রেজাল্ট হয়েছে। কিন্তু একটা কথা কি জানো বন্ধুরা, যাদের খুব ভালো রেজাল্ট হয়েছে সে আনন্দের সময় তাদের সব থেকে কাছে ছিল তাদের পরিবারের মানুষ, মানে মা বাবা, আত্মীয় স্বজন। আর যাদের খুব খারাপ রেজাল্ট হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সে বিষয়টাই, মা বাবা আত্মীয় স্বজন তারা পাশে এসে দাঁড়িয়েছে। আসলে পরিবার বোধটা না একটু অন্যরকম, পরিবার সুখে দুঃখে সব সময় আমাদের পাশে দাঁড়ায়, আবার তার ব্যতিক্রমও আছে। পরিবারহীন কত মানুষ তারা হারিয়ে যায়, সমাজের এই চার দেয়ালের বাইরে কোথাও না কোথাও মানবারণ্যের মাঝে, এই যে ইট বালি সিমেন্টের যে জঙ্গল, সে জঙ্গলের কোনো এক কোণে তারা হারিয়ে যায় পরিবার। আজ আন্তর্জাতিক পরিবার দিবস, তাই এই কথাটুকু বললাম। যাই হোক, সকল যুব বন্ধুরা যারা সিবিএসইতে ভালো রেজাল্ট করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, তোমরা আমার শুভেচ্ছা নিও। আর যাদের রেজাল্ট একটু মন মতো হয়নি, খারাপ বলবো না, একটু মনের মতো হয়নি, এক্সপেকটেশন থেকে একটু কম এসেছে, ভয় নেই, রি ইভ্যালুয়েশন হবে কদিন পর। রি ইভ্যালুয়েশনে তোমরা তোমাদের খাতাগুলো, তোমাদের নম্বরগুলো তোমরা আবার চেক করতে পারবে, আর আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করবে। আর একটি বিশেষ

ঘোষণা বা বার্তা তোমাদেরকে জানাই বন্ধুরা। আকাশবাণী সমহিমায় পূর্ণ করেছে 90 বছর, গৌরবময় 90 বছর। সে উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্র থেকে 1 বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবে আজ অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলায় একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে। আজ সন্ধে 6টা আগরতলা সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আজ 15 মে 2026 সন্ধে 6টা থেকে আগরতলার সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে আয়োজন হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের এক মনোজ্ঞ অনুষ্ঠান। তোমাদের সবাইকে আমন্ত্রণ, তোমরা সবাই আসবে আমার এই বিশ্বাস রইল। আজ ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে নিয়ে তো কথা বলবই, কিন্তু তার পাশাপাশি কথা বলবো আরও কিছু বিষয় নিয়ে, যে বিষয়গুলো খুব জরুরি, যে বিষয়গুলো আমার মনে হয় সবার জানা উচিত। কিন্তু তার আগে চলো একটু গান শুনি, একটু মজার গান শুনি, যেন মনটা ভালো হয়ে যায় সবার। কী গান রয়েছে দেখি সবার জন্য।

সলিল চৌধুরীর এই গানগুলো আমাদের সবার মনে কোথাও না কোথাও একটা সাড়া জাগায়, একটা অন্যরকম বার্তা দেয়। আমার মনে হয়েছে আজকের এই সকালে যখন

আকাশটা অনেক অনেক মেঘাচ্ছন্ন, একটু পরেই হয়তো বৃষ্টি আসবে। ভাবলাম এই গানটা দিয়ে সবার সঙ্গে একটু ভাব বিনিময় করি। ভাব বিনিময় করব, কিন্তু তার আগে একটি বিশেষ পর্ব সেরে নিই। গল্প করব তার আগে যে পর্বটি নিয়ে আমি কথা বলবো, সেই পর্বটির নাম মায়াজাল। হ্যাঁ, নাটক মায়াজাল। চরিত্রে সপ্তদীপ ঘোষবণিক, অর্থাৎ আমি। বাবার চরিত্রে আমি রয়েছি, অর্কর চরিত্রে রয়েছে আর জে দেবার্পিত, স্নেহার চরিত্রে রয়েছে আর জে বভ্রবি, মিতার চরিত্রে রয়েছে আর জে মৃন্ময়ী, এবং এই পুরো নাটকটির পরিচালনায় এবং নাটকটি তৈরি করার পেছনে রয়েছে আর জে অনিকপতি। চলুন শুনে নিই নাটকটা।

0: আরে ভাই লেফটে দেখ, লেফটে দেখ, লেফটে লেফটে লেফটে, ওই তো ওই তো ওই তো ওই তো লুকিয়ে আছে, ওই তো লুকিয়ে আছে। শিট শিট শিট শিট, ভাই মেরে দিল, ধুর বিব। আই
1: নিড টু ওয়াক,
0: না ও কাজল না বাস
1: অর্কো, তুই একটু আস্তে আস্তে চাচাতে পারিস তো? আমার অ্যাসাইনমেন্টের ডেডলাইন কালকে, তোর এই গেমের চোটে আমার মাথার সব পোকা নড়ে যাচ্ছে।
0: আরে ইয়ার, তুই তো হেডফোন লাগিয়ে নিলেই পারিস। হ্যাঁ এই দেখছিস না, আমার র‍্যাঙ্ক পুশ করার টাইম চলছে, ফুল বাইকটাই নষ্ট করে দিবি।
2: এই অর্কো, স্নেহা, আরে তোদের মা কোথায় রে?
1: মা তো রান্না ঘরে বাবা চা বানাচ্ছে। কেন কি হলো? আর তোমাকে এত খুশি খুশি লাগছে কেন?
2: আরে খুশি তো হবই।
3: মিতা, ও মিতা,
2: আমার আমার স্টেট ব্যাংকের পাসবইটা কোথায় গো?
4: আলমারির সেকেন্ড ড্রয়ারে। হঠাৎ সন্ধেবেলা ব্যাংকের বই দিয়ে কি হবে?
2: আরে একটা বাম্পার অফার এসেছে হোয়াটসঅ্যাপে, এই দেখো। আগরতলার একটা বড় ট্রাভেল এজেন্সি 25 বছর পূর্তি উপলক্ষে লটারি করেছে, আর এই এই লটারিতে আমার নম্বর উঠেছে, বুঝলে? ফ্রিতে থাইল্যান্ড ট্রিপ। জাস্ট এই লিঙ্কটাই ক্লিক করে আমার ব্যাঙ্ক ডিটেইলস আর প্যান কার্ডের নম্বরটা দিতে হবে। এই তো, এই তো আমি ক্লিক করছি।
0: বাবা, ওয়েট ওয়েট ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, ডোন্ট ক্লিক, ডোন্ট ক্লিক বাবা, ওয়েট।
2: কি হলো রে, চমকে উঠি কেন?
0: আরে তুমি কি এই লিঙ্কটায় ক্লিক করতে যাচ্ছিলে? সিরিয়াসলি বাবা, তুমি এইসব ফালতু জিনিস বিশ্বাস করো? হ্যাঁ এই কতবার তোমাকে বলেছি এগুলো সব স্ক্যাম, তাও তুমি রোজ এই সব ফেক লিঙ্কে ক্লিক করতে যাও। আরে হোয়াট ইজ রং উইথ ইউ?
2: ফালতু হবে কেন? এই তো পরিষ্কার বাংলায় লেখা, নিচে আবার ট্র্যাভেল এজেন্সির ওই দেখ ওই দেখ লোগো আছে। তুই না, তুই না জেনে পণ্ডিতি করিস, বুঝলি?
0: ওহো, আরে লোগো তো যে কেউ গুগল থেকে নামিয়ে বসিয়ে দিতে পারে, তুমি এসব বুঝবে না বাবা। তুমি দাও দাও ফোনটা আমায় দাও দেখি।
1: এই অর্কো, অর্কো স্টপ ইট।
0: আরে তুই দেখছিস না বাবা কি করতে যাচ্ছিল? আরে অ্যাকাউন্টের সব টাকা গায়েব হয়ে যেত তো।
1: হ্যাঁ আমি আমি বুঝতে পারছি, কিন্তু তোর গলার টোনটা ঠিক নেই, তুই বাবাকে বকছিস কেন? এই এই কি শুরু হলো রে তোদের? সেই সকাল থেকে ভাই বলে লেগে আছিস, এখন এখন আবার বাবার সাথে কি হয়েছে গো? কি সব ফাইলেন কি বলছিলে?
0: কি বলছিস মা, ওটাকে
1: মা মা তুমি একটু বসো তো এখানে, বাবা তুমিও বসো।
0: এই রিভাইভ,
1: এই অর্ক গেমটা বন্ধ করবি?
5: ঠিক আছে
1: বাবা, তোমার ফোনটা আমাকে একটু দাও।
2: এই নে
1: বাবা। তুমি একটা জিনিস খেয়াল করেছো? এই যে মেসেজটা এসেছে, এর একদম উপরে ছোট্ট করে একটা লেখা আছে যে ফরওয়ার্ডেড মেনি টাইমস, মানে এই মেসেজটা বহু মানুষকে ফরওয়ার্ড করা হয়েছে। কোনো লটারির কোম্পানি কি তোমার মনে হচ্ছে যে হাজার হাজার মানুষকে একসঙ্গে থাইল্যান্ড পাঠাবে?
2: ঠিক বলেছিস তো, তা তো পাঠাবে না। এবং কিন্তু কিন্তু লেখাটা তো খুব সুন্দর করে গুছিয়ে লেখা।
1: হ্যাঁ বাবা, এগুলোকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ওরা এমনভাবে লোভ দেখিয়ে মেসেজ বানায় যাতে মানুষ বাধ্য হয়ে ক্লিক করে।
0: হ্যাঁ বাবা, আর আর এই লিঙ্কটা দেখো, দেখছো?
2: হ্যাঁ হ্যাঁ,
0: এই দেখো এখানে লেখা HTTP, দেখো শেষে কিন্তু S নেই, দেখেছো?
2: হ্যাঁ ঠিক বলি তো,
0: মানে এটা সিকিউরড বা নিরাপদ ওয়েবসাইট নয়।
2: কি বলিস?
0: হ্যাঁ এটা একটা ফিশিং লিঙ্ক।
1: ফিশিং? সে তো মাছ ধরা।

0: হ্যাঁ মা, ঠিক বলেছ, মাছ ধরার জন্যই তো ওরা ছিপটা ফেলেছে, আর টোপটা হলো ওই যে ফ্রি থাইল্যান্ড ট্রিপ সেইটা। এখন বাবা যদি ব্যাংকের ডিটেলস দিয়ে দিত তাহলে মাছ গিলতো বাবা, আর ওদের পকেটে যেত বাবার রিটায়ারমেন্টের সব টাকা।
1: হাই রে সর্বনাশ, বলো কি, আমি তো ভাবলাম সত্যিকারের অফার। এই এই সেদিন সেদিন তো আমার বন্ধু সুবীরবাবু এই কথাটাই বলেছিল, ওনার কাছে নাকি একটা ইলেকট্রিক বিল বাকি আছে বলে মেসেজ এসেছিল।
2: ঠিক, ওটাও এক ধরনের ফ্রড। আচ্ছা বাবা, তুমি যখন ছোটবেলায় আমাকে আর অর্ককে সাইকেল চালানো শেখাতে, আমরা তো কতবার পড়ে যেতাম, তুমি কি তখন আমাদের বকতে?
1: পাগল নাকি, ভুগবো কেন, আমি তো পেছন থেকে সিট ধরে দৌড়তাম যাতে তোরা ব্যালেন্স করতে পারিস।
2: এক্স্যাক্টলি, ডিজিটাল দুনিয়াটা আমাদের কাছে যতটা সহজ তোমাদের কাছে ততটা নয়, কারণ তোমরা এই টেকনোলজি নিয়ে বড় হওনি। এখন আমাদের পালা তোমাদের সাইকেলের সিট ধরে দৌড়ানোর, মানে এই ডিজিটাল দুনিয়ায় তোমাদের গাইড করার। অর্কের তাই তোমার উপর রেগে যাওয়াটা একদম উচিত হয়নি, বুঝলি ভাই?
0: আই এম সরি বাবা, আসলে কি জানো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমার এত কষ্টের জমানো টাকা যদি চোখের সামনে স্ক্যাম হয়ে যায়। ভাবো তো কি অবস্থা হবে।
1: না রে বাবা, তোর উপর আমার রাগ হয়নি, আমি বুঝতে পেরেছি তোরা আমার ভালোর জন্যই বলেছিস। কিন্তু জানিস তো
0: কি গো,
1: এই স্মার্টফোনের এত সব নিয়ম কানুন আমার মাথায় ঢোকে না।
0: আরে চাপলেস, আমি আছি তো, আজ থেকে তোমার পার্সোনাল সাইবার সিকিউরিটি এক্সপার্ট হলাম আমি। শোনো, কয়েকটা বেসিক রুলস মনে রাখবে।
1: কি রুলস?
0: শোনো, এক নম্বর, অচেনা নম্বর থেকে কোনো লোভনীয় অফার এলে সোজা ডিলিট, বুঝেছ?
1: ওকে।
0: দুই নম্বর, কখনো কাউকে ফোনে ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার করবে না কিংবা বলবে না।
1: বুঝলাম।
0: শোনো, ব্যাংক কিন্তু কখনো এসব জিনিস জানতে চায় না। এবং তিন নম্বর, যে কোনো জায়গায় ক্লিক করার আগে একবার আমায় বা স্নেহাকে জিজ্ঞেস করে নেবে। ডিল?
1: আচ্ছা ঠিক আছে, ডিল ডিল।
3: বাবা বাঁচালে, আমি তো ভাবছিলাম থাইল্যান্ড যাওয়ার জন্য সুটকেস গোছানো শুরু করব। তা থাইল্যান্ড যখন হচ্ছে না, তখন চলো সবাই মিলে সিটি সেন্টার থেকেই একটু ঘুরে আসি।
2: ইয়েস, দ্যাটস এ গুড প্ল্যান। অর্ক, ট্রিট কিন্তু বাবার। কি বাবা, যে টাকাটা স্ক্যামারদের হাতে যাচ্ছিল সেটার কিছু অংশ দিয়ে আজ আমাদের খাওয়াতেই পারো।
1: তার বলতে চল, রেডি হয়ে নে।
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি অটোটা বুক করে দিই। বাবা শোনো, তুমি কিন্তু দেখবে আমি কিভাবে বুক করছি, নেক্সট টাইম থেকে তুমি নিজে বুক করবে, ওকে?
1: ঠিক আছে স্যার, তুমি যা শেখাবে পুরো তাই শিখবে।
0: এই তো, দ্যাটস লাইক মাই গুড ফাদার।
4: সম্পর্কগুলো ঠিক এমনই হওয়া উচিত, তাই না? প্রযুক্তির দৌড়ে হয়তো আমাদের আগের প্রজন্ম একটু পিছিয়ে পড়েছেন, কিন্তু তাদের প্রতি বিরক্ত না হয়ে আমরা তরুণরা যদি একটু ধৈর্য ধরে তাদের হাতটা ধরি, তাহলে এই ডিজিটাল দুনিয়াটা সবার জন্যই অনেক বেশি নিরাপদ হবে। আকাশবাণী আগরতলার যুববাণী থেকে শুনছিলেন আজকের বিশেষ শ্রুতিনাটক মায়াজাল।

অসাধারণ, সত্যি অসাধারণ একটা নাটক শুনছিলাম। যদিও হ্যাঁ, সে নাটকের অংশ আমিও, কিন্তু একটা অসাধারণ মুহূর্ত তৈরি করে দিয়েছে। বন্ধুরা, আজ কিন্তু আরেকটি বিশেষ দিন, ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে নিয়ে তো আমরা কথা বললাম, যুববাণীর দুঃখিত আকাশবাণীর 90 বছর পূর্তি নিয়েও কথা বললাম, আজকের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণও জানালাম। কিন্তু আজ কিন্তু একজন বিশেষ মানুষের জন্মদিন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আজ তার জন্মদিন। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।

একজন দার্শনিক, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক চিন্তাবিদ। তিনি ছিলেন কবিগুরুর পিতা এবং ব্রহ্ম সমাজের অন্যতম পথ প্রদর্শক। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন শুধু একজন ব্যক্তির জন্ম স্মরণ নয়, এটি এক আলোকিত চিন্তার, মানবতার ও আত্মিক জাগরণের উদযাপন। 1817 সালের 15ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি গভীর চিন্তাশীল ও ধর্মমনস্ক ছিলেন। পরবর্তীকালে তিনি উপনিষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের সত্য, নৈতিকতা ও মানব ধর্মের বার্তা ছড়িয়ে দেন। আজ আমরা তাকে স্মরণ করছি, তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রকৃত ধর্ম হল মানবতা, সত্য এবং আত্মশুদ্ধি। এই ভাবনা থেকেই তিনি ব্রহ্মধর্মকে আরও সুসংগঠিত করেন এবং সমাজে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলেন। শান্তিনিকেতনের প্রতিষ্ঠার পিছনেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রকৃতির মাঝে শান্তি ও শিক্ষার যে ভাবনা পরে রবীন্দ্রনাথ বিশ্বভারতীর মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন, তার বীজ বপন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরে। আজ তার জন্মদিনে তাঁকে স্মরণ করার অর্থ হল নিজের ভেতরের আলোকে খুঁজে পাওয়া, মানবতাকে শুদ্ধ করা এবং সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার প্রেরণা নেওয়া। মানুষের মাঝে সত্যের আলো জ্বালিয়ে আর আলো জ্বালিয়ে যাওয়াই জীবনের সবচেয়ে বড় সাধনা। এই আদর্শে আজও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে চিরস্মরণীয় করে রেখেছে। তাকে যুববাণীর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানায়।

0: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আরও একবার বলে দিচ্ছি, আমাদের আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সে উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যা 6টা। আজ শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টা আগরতলার সুকান্ত একাডেমিতে। আজ সন্ধ্যায় এই অনুষ্ঠানে আপনাদের সবার আমন্ত্রণ, সবার সঙ্গে দেখা হবে এবং আমরা সবাই একসঙ্গে আকাশবাণী 90 বছর উদযাপন করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আজকে ছিলাম আমি আরজে সপ্তদীপ, 101.6 MHz যুবাণীতে।
1: Meaning rapping trust.

যে গানটি শুনছিলেন সে গানটি লিখেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বিদায় নিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে না, মাঝে এসে তোমাদের সঙ্গে আরও একটি কথা বলি। ব্রহ্ম সমাজ যে গঠন হওয়ার পেছনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এক বিশেষ অবদানের কথা আমরা শুনেছি, সেই ব্রহ্ম সমাজের ব্রহ্ম সঙ্গীত কিন্তু আজও উচ্চারণ হয় শান্তিনিকেতনে। এবং সেই শান্তিনিকেতনের পবিত্র যে পরিবেশ, সেই পরিবেশে উচ্চারিত হয় এখনও সেই সঙ্গীতগুলো। এবং সেই সঙ্গীতগুলো যখন আমাদের কান দিয়ে আমাদের হৃদয়ে পৌঁছে যায়, সেই হৃদয়ের মন্দিরে যেন আলো জ্বেলে ওঠে, আমরা উদযাপনে মেতে উঠি রবীন্দ্র বন্দনায়, আমরা উদযাপনে মেতে উঠি সেই অদৃশ্য ঈশ্বরের। সেই ঈশ্বর আমাদের মনের হৃদয়ে এক অন্য জায়গায়, আমাদের হৃদয়ের কমলাসনে তিনি আসন গ্রহণ করে বসে আছেন।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। এখন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সমবেত কণ্ঠে।

দেশবন্ধুরা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন তাপস রায়ের কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিনের সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বাড়িয়েছে। আগাম অনুমোদনের ভিত্তিতে স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা সর্বোচ্চ 100 কেজি সোনা আমদানি করতে পারবেন বলে সরকার জানিয়েছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। ভারতের উশু খেলোয়াড় অপর্ণ দাহিয়া ম্যাকাউতে 11 সান্ডা বিশ্বকাপে সোনা জিতেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের মতো বিষয় নিয়ে আলোচনা হবে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেছেন যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি বলেন যে গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। বিদেশমন্ত্রী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলোর মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা এবং কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: Brazil's বিদেশ মন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশ মন্ত্রী সুজিয়োনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো লামুলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপুর্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরাসাপল্লি গ্রামে

0: ভারত ডাইনামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষে ইতোমধ্যে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন,
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যে সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথা মাফিক অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন ভিডি সাতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরা ওই দিনই শপথ গ্রহণ করবেন বলে ইউডিএফ সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 74.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার পিছু 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। আগাম অনুমোদন প্রকল্পের আওতায় স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা সর্বোচ্চ 100 কেজি পর্যন্ত সোনা আমদানি করতে পারবেন বলে কেন্দ্র জানিয়েছে। এই প্রকল্পের আওতায় অলঙ্কার রপ্তানিকারকরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডস বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে। কোন ব্যবসায়ী যদি সোনা আমদানি করতে চান তাহলে আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজি সীমার মধ্যেই থাকবে বলে ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনের বৈঠকে যোগ দেন। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনাভাপুর তোলাবাজি, প্রতারণা, এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি এবং বালি পাচার মামলায় গতকাল তাকে সিডিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। 10 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করেছে। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে তোলা হবে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বলেছেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে কর্মসূচি বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দিচ্ছে। তিনি গতকাল কলকাতায় মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি অধিবেশনে যোগ দেন। তিনি জানান, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করছে। উত্তরপ্রদেশে গত 36 ঘন্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 200 জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষ কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি, তবে হিজবুল্লার অস্ত্র সংবরণ এবং দুই দেশের সম্পর্কের উন্নতি এই বৈঠকে আলোচিত হয়েছে বলে খবর। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল সোনা জিতেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া।

ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি হারিয়ে দিয়েছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগাই এনগোকে। প্রতিযোগিতায় এটাই ভারতের প্রথম স্বর্ণপদক। আইপিএল এর আজকের ম্যাচে লখনৌতে লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বাড়িয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এই বছর ভারতের সভাপতিত্বে ব্রিকস বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে, অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে। ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা সহ ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে গতকাল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণা করেছে। এটা এসআইআর তৃতীয় পর্যায়। ব্যবসাগত সংস্কার বা বিজনেস রিফর্মসে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে গতকাল একথা জানিয়েছেন শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনে ৫টি দেশ সফরের প্রথম পর্বে আবুধাবি যাচ্ছেন। এই সফরে তিনি সংযুক্ত আরব আমির শাকি সহ নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, অপারেশন সিন্ধুর সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতাকে প্রমাণ করেছে। ২১ সেক্টর আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলায় আলফা অডিটোরিয়ামে নাগরিক সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় সংক্রান্ত সেমিনারে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার ২০১৮-১৯ অর্থবছর থেকে এখন পর্যন্ত রাজ্যে ডাইন হার্নেস সহ মোট ২০,৯৬০ জনকে চাকুরি প্রদান করেছে। তাছাড়া কন্ট্রাক্টুয়াল ও আউটসোর্সিং এর মাধ্যমে ২৪,৭৮ জনের কর্মসংস্থান করা হয়েছে। গতকাল আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের চাকরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোল, ডিজেল ও খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে গতকাল তিনি একথা জানান। তিনি জানান, রাজ্যে পেট্রোল ও ডিজেলের ১৫ দিনের মজুত রয়েছে। গণবণ্টন ও খোলাবাজার মিলিয়ে ১৬৮ দিনের চাল মজুত রয়েছে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু গতকাল থেকে তার মোটরযানের বহর ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন। লোকভবন থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গোমতী জেলার কাকরাবন মেলাঘর টিলা স্কুল প্রাঙ্গণে গতকাল রাত থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী রাজ্যভিত্তিক চড়ক মেলা ও গাজন উৎসব। ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব ২০ ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় গতকাল ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। রাজ্যদল শেষ ম্যাচটি খেলবে সিকিমের বিরুদ্ধে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম জেলা, উত্তর ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩

ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলাবনী জড়া। 12:55 চাষের কথা বিষয় নারকেল চাষ। দুপুর 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী সনত সিংহ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 চিত্রগীতি। 5:45 মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসর। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রাত 8:30 আধুনিক গানের শিল্পী অজয় চক্রবর্তী। রাত 9:00 শুনবেন নজরুলগীতি শিল্পী ধীরেন বসু। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে শিল্পী শিবপ্রসাদ ধরের সাক্ষাৎকার শুনবেন। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে।

আকাশবাণী আগরতলা, এখন নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী শম্পা কুণ্ডু।

আকাশবাণী আগরতলা। এবারে হিন্দি ছবির গান শুনবেন। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন বরসাত কি এক রাত ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

নরম গরম ছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনছেন। এবারে গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম চোরনী।

গানটি শুনলেন বারসাতকে এক রাতে ছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। পরে গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম চোর নেই।

এতক্ষণ শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন, প্রণমী তোমায় ছবি থেকে বাপি লাহিড়ী এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন বাপি লাহিড়ি এবং শৈলেন্দ্র সিং ও চন্দ্রাণীর কণ্ঠে প্রণমিতমায় ছবি থেকে। পরবর্তী গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে, মোহাম্মদ আজিজ এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রণমে তোমায় ছবি থেকে। এবারের গানখানি শুনবেন নয়নমণি ছবি থেকে বাপি লাহিড়ির কণ্ঠে।

গানখানি শুনছিলেন নয়নমণি ছবি থেকে অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে বাপি লাহিড়ীর কণ্ঠে।

গানখানি শুনছিলেন বাপি লাহিড়ী এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে নয়নমণি ছবি থেকে। এবারের গানখানি শুনবেন একই ছায়া ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে।

গানখানি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে নয়নমণি ছবি থেকে। এবারের গানখানি শুনবেন মধুর মিলন ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।

আকাশ বেন হেগরতলা যত নন লামসগো চিনি ই নিদি বরজরণ কগরক পান্দ আফাদে হাকে পান্দন পুলাবানো লেলমানি জ্বর খুঁজান তাম বিদি হাকে তাম বিদিও গয়ামন রিমানার গই থাইসানি কক সবই খনারি জাগানা

제응자또는 가야안부 방너 신이오 까미암자이라고 탕가한게 너부름부름 너증 가야암 방사야 방사를 덩어내는구 하이파너 진이 트리부라워 비셰스클라이의 진이 덮하워 가야암 너증 팔나니바그이 에바케 랑통락너나바그이 깨부파너 가이야 클라이라이야 아부니바그이 증티니 땅몽니꺼거 가야암 클라이나너르그이 꺽타시아 타이니 খনালায়ানো চিংজতন সাইমানো গয়াম বেলাই সবর বুফাং তাই বিশি কবাং রমই থাঙ্গো গয়াম ওয়াতৈকরই কুতুংকুক জাগাও ফানো থাংমানি চিংনুগো গয়াম ন কাহামকে নাইকানি খ্লাই কাইমান খাংকে বেলাইনো মানমারি

왕소 너 지금 미니샤바 미니샤 디니 못한 거 살서 그나 못한 거 살서 다.

ललदाजको সাইথলা গাজে গো মামলা গরিয়া ছুরি না নাঙা না মুলে

তো ফিগুন হলামায় বসলে মতি না কর কেজ আমরা নয় একবার সাপে গাছ তুমি সঙ্গে মাসালয় জানা যা।

ane saya kolami ay mere chana ni buya sume tangle sana ba tangnya masala jana chume dali ko anda ji ko khapangle nangwa so nai de khapang nu ba me ya do ga ma do jana khapangle nangwa so ya do কলমে সায় লেখানে সায় কলম রেখে সারানে ভুইয়া শুনলে

하전이 커는 거 람복디 멀천바이 하루 잡작 하루 잠으로 큰 일자가 있던 거.

لا لا لا لا لا لا يهدى أبو مار.

সজরাজ রাখেন অনুত

আকাশবাণী আগরতলা, আজকে চাষের কথা পর্বে প্রসঙ্গ আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ। নারকেল শুধুমাত্র ফল হিসেবে নয়, এর সমস্ত অংশই বিভিন্ন কাজে ব্যবহার হয়। তাসের পাতাই হোক বা ফলের খোল, ছিবড়েই হোক বা মূল গাছ, সমস্তটাই ব্যবহার্য। তাই এটিকে কল্পবৃক্ষ বা কল্পতরু হিসেবেও অভিহিত করা হয়। গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হওয়ার দরুন আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে নারকেল চাষ যথেষ্ট লাভজনক। নারকেল চাষের জন্য প্রথমেই উপযুক্ত মাটি নির্বাচন করতে হবে। মূলত বেলে, দোআঁশ বা উপকূলবর্তী বেলে মাটি বা নদীর সন্নিহিত এলাকার মাটি এই ফসল চাষের জন্য উপযুক্ত। গাছের উচ্চতার তারতম্যের উপর ভিত্তি করে নারকেলের জাতকে তিন ভাগে ভাগ করা হয়, লম্বা জাত, মেটে জাত এবং শঙ্কর জাত। নারকেলের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। 25-30 বছর বয়সী উচ্চ ফলনশীল গাছ বছরে 80টি ফল দেয়। সুস্থ, নিরোগ এবং কমপক্ষে

35টি সবুজ পাতাযুক্ত মা গাছ থেকে বীজ নেওয়া হয়ে থাকে। ফেব্রুয়ারি মে মাসে উৎপাদিত 11 থেকে 12 মাস বয়সের এবং 1200 গ্রাম ওজনের ফল বীজ হিসেবে আদর্শ। বর্ষার পরেই সারি থেকে সারি 1 ফুট দূরত্বে এবং 15 ইঞ্চি দূরত্বে প্রতিটি বীজ লাগাতে হবে। বীজ তলা সাধারণত লম্বায় 25 ফুট এবং চড়ায় 5 ফুট হয়ে থাকে। বর্ষায় জল জমার সম্ভাবনা থাকলে বীজ তলাগুলি 6 থেকে 12 ইঞ্চি উঁচু করে দেওয়া যেতে পারে। বীজ তলায় 2 থেকে 3 দিন অন্তর হালকা সেচ দিতে হবে এবং যতটা সম্ভব আগাছা মুক্ত রাখতে হবে। 9 থেকে 12 মাসের মধ্যে বীজ থেকে রোপণযোগ্য উপযুক্ত চারা তৈরি হয়ে যায়। মূল জমিতে রোপণের জন্য বাছাই করা চারা সতেজ নিরোগ লম্বা জাতের ক্ষেত্রে গোড়ার পরিধি 10 সেন্টিমিটার এবং বেঁটে জাতের ক্ষেত্রে 12 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। চারাতে কম করে 6 থেকে 8টি পাতা থাকা প্রয়োজন, যার 2 থেকে 3টি পাতা সম্পূর্ণ খুলে থাকা আবশ্যক। খোলামেলা সারাদিন রোদ থাকা এবং জল নিকাশি ব্যবস্থা যুক্ত জমি চারা রোপণের জন্য বেছে নিতে হবে। রোপণের 1 মাস আগে বর্গাকার পদ্ধতিতে গর্ত খোঁড়া হয়। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ইন্টু 1 সেন্টিমিটার চওড়া এবং ইন্টু 1 সেন্টিমিটার গভীর মাপের গর্ত করে 2 সপ্তাহ রোদ খাইয়ে গর্তের ওপরের মাটির সঙ্গে 20 কেজি গোবর সার, 500 গ্রাম নিমখোল, 250 গ্রাম হার গুঁড়ো এবং 25 গ্রাম সোহাগা মিশিয়ে তা গর্তের নিচের অংশ ভরাট করতে হবে এবং নিচের মাটি দিয়ে গর্তের ওপরের অংশ ভরাট করতে হবে। একটি উদ্ভিদ থেকে অপর উদ্ভিদ এবং এক সারি থেকে অপর সারিতে 7.5 সেন্টিমিটার দূরত্বে গাছ রোপণ করা উচিত। কম দূরত্বে চারা রোপণ করলে গাছ বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত বীজ লাগানোর 6 থেকে 7 বছরের মধ্যে ফলন শুরু হয়। ভালো ফলন পেতে প্রতিটি ফলন্ত গাছে বছরে 2 বার বর্ষার আগে এবং পরে প্রতিবারে 40 কেজি জৈব সার, 500 থেকে 600 গ্রাম ইউরিয়া, 700 থেকে 800 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 800 থেকে 900 গ্রাম মিউরিয়েট অফ পটাশ দিতে হবে। প্রতিটি ফলন্ত গাছে প্রথম বছরের 2 গুণ সার, দ্বিতীয় বছরেও 3 গুণ সার তৃতীয় বছরে দিতে হবে। এভাবে প্রথম 5 বছরে সারের পরিমাণ বাড়িয়ে 5 বছর পর আর সারের পরিমাণ না বাড়িয়ে ওই মাত্রাতেই প্রতি বছর বর্ষার আগে এবং পরে সার দিতে হবে। বয়স অনুযায়ী গাছের চারপাশে গোড়া থেকে 1 থেকে 2 মিটার দূরত্বে 30 সেন্টিমিটার গভীর 45 সেন্টিমিটার চওড়া নালা কেটে বয়স অনুযায়ী সার প্রয়োগ করা হয় এবং প্রয়োজনে হালকা সেচ প্রয়োগ করা হয়। অনুসেচ ব্যবস্থাপনায় বিন্দু সেচ পদ্ধতিতে সেচ প্রদান অধিক লাভজনক। আচ্ছাদন দিয়ে গাছের গোড়ার আগাছা নিয়ন্ত্রণ করা উচিত। গাছের কাঁচা পাতা অযথা কাটা চলবে না, শুধুমাত্র শুকনো পাতা কাটা যেতে পারে। রোপণের প্রথম 2 বছর গাছের ছায়া প্রদান এবং সুরক্ষিত রাখতে বেড়া দেওয়া আবশ্যক। শুনলেন আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ।

এতক্ষণ শুনছিলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল নারকেল চাষ। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

গানখানি শুনছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান, এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানখানি শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারের শিল্পী ফিরোজা বেগম।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নিট ইউজির বাতিল পরীক্ষা 21 জুন ফের নেওয়া হবে। পশ্চিমবঙ্গের রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাচ্ছেন। আবুধাবি পৌঁছে তিনি সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করছেন। প্রধানমন্ত্রী বলেছেন,
1: পশ্চিম এশিয়ার ক্ষেত্রে ইউক্রেনের পরিস্থিতি কা প্রভাব আজ পুরে বিশ্ব পর দেখাই দে রহা হ্যায়। ভারত নে হমেশা সমস্যাও কে সমাধান কে লিয়ে ডায়লগ অর ডিপ্লোমেসি কা প্রাথমিকতা দি হ্যায়। হরমুজ কো ফ্রি, ওপন অর সেফ বনায়ে রাখা ইয়ে হামারি সবসে বড়ি প্রাথমিকতা হ্যায়। ইস ভিশন মে অন্তর্রাষ্ট্রীয় কানুনো কা পালন আবশ্যক হ্যায়। ভারত হর পরিস্থিতি মে ইউএন কে সাথ কন্ধে সে কন্ধা মিলাকর খড়া হ্যায় অর আগে ভি খড়া রহেগা।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের উন্মুক্ত অধিবেশনে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন যে প্রতিটি দেশ দেশকে কেবল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই নয়, বরং আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক এবং ন্যায়সঙ্গত একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একযোগে কাজ করতে হবে। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সংস্কারকৃত বহুপাক্ষিকতা অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন জাতীয় পরিস্থিতির স্বীকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে।
2: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়েও মত বিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর 2026 সালের ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে আব্বাস আরাকচির অংশগ্রহণে সন্তোষ ব্যক্ত করেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা ও মহাকাশ গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুট্টাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধনী ভাষণে শ্রী সিং বলেন,
3: চাহে ইন্ডিভিজুয়াল ইনোভেটর হো, বড়ি কোম্পানি হো, স্টার্টআপ হো, এমএসএমই হো, হর কোই রাষ্ট্র রক্ষা কে ইস মহাযজ্ঞ মে আপনি আহুতি দে রহা হ্যায়। ইয়া জো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কা মডেল হমনে আপনায়া হ্যায়, উসনে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কো এক ক্লোজ এনভায়রনমেন্ট সে নিকাল কর জন আন্দোলন বনা দিয়া হ্যায়। অর ইয়া বড়ি খুশি কি বাত হ্যায় কি ইস জন আন্দোলন কা প্রত্যক্ষ রূপ হমে আন্ধ্রপ্রদেশ মে দেখনে কো মিল রহা হ্যায়।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখে পুনরায় নিট ইউজি 2026 পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তিনি জানান, প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব CBIকে দেওয়া হয়েছে। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
4: परीक्षा में थोड़ा हमको जो उनकी फॉर्मेलिटीज है, ओएमआर शीट को दस्तखत करना, आरंभ में एक बार करना, अंत में भी एक बार करना, उसमें हमारी विद्यार्थियों कोर टाइम में कटौती हुई थी। जो 2 से 5 एग्जामिनेशन टाइम था उसको ध्यान में रखते एनटीए ने तुरंत एक निष्पत्ति किया है कि उसको और 15 मिनट बढ़ाएं। 2 से शुरू होगा, 5:15 तक ये परीक्षा की समय बढ़ाया जाएगा। एडमिट कार्ड, इस बार के एडमिट कार्ड 14 जून तक सभी को पहुंच जाएगा।
0: আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। রেলমন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। আজ এই মর্মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে। জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডাবল লাইন করা, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেস চালু এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার রেললাইন তৈরিতে বিস্তারিত প্রকল্প রিপোর্ট ডিপিআর এবং চূড়ান্ত এলাকা পরিদর্শন এফএলএস শীঘ্র করার অনুমোদন দেওয়া হয়েছে।

0: আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
1: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে ১১ মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে তিনটি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
0: রাজ্যের নবনির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টি নবনির্বাচিত সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন ভি ডি সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরা ওই দিনই শপথ গ্রহণ করবেন বলে ইউডিএফ সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আকাশবাণীর গৌরবময় পথচলার ৯০ বছর পূর্তি উদযাপন করতে আজ ছত্তিশগড়ের রায়পুরে একটি বিশেষ ওয়াকাথন বা পদযাত্রার আয়োজন করা হয়। আজ সকাল ৭টা নাগাদ সিভিল লাইন্স এলাকায় আকাশবাণী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠানটি পুনরায় আকাশবাণী চত্বরেই এসে শেষ হয়। আকাশবাণী রায়পুর কেন্দ্রের এই আয়োজনে বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত আধিকারিক, সংবাদ পাঠক, বিশিষ্ট নাগরিক এবং বিপুল সংখ্যক উৎসাহী শ্রোতা অংশগ্রহণ করেন। অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তিকে সাংঘাতিক নড়বড়ে করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন সেনেটে অ্যাডমিরাল চার্লস কুপার টু সাংসদদের জানান যে অপারেশন এপিক ফিউরি ইরানের প্রায় ৯০% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। রিপাবলিকান সেনেটররা এই অভিযানকে সমর্থন করে বলেছেন, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে যা মার্কিন স্বার্থের পক্ষে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ডেমোক্র্যাটরা মার্কিন প্রশাসনের এই দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছেন। আইপিএলের আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনৌতে খেলা শুরু হবে ৭:৩০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ৬ দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্রপার্থীতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খবর শেষ হল, এখন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী খিসমত ফকির।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শুনবেন ছড়ার গান শিল্পী সনৎ সিংহ।

এতক্ষণ শুনছিলেন সনদ সিংহের কণ্ঠে ছড়ার গান আকাশবাণী আগরতলায়। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি ও পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

0: Titans doubles pair of Sattvic Sairaj Ranki Reddy and Chirag Shetty advanced to the semi-finals of Thailand Open. The Indian duo defeated Japanese pair of Takumi Nomura and Yuichi Shumogami in straight games in Bangkok today. Late in the day, Lakshya Sen will face Thailand's Kunlavoth Vidisran in the men's singles quarterfinals. And that is the end of this news bulletin.
1: Agashbani Agurtala.
2: গরম কি দিন দিন বাড়ছে একদম চিন্তা করবেন না পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরম কি হারানোর সহজ উপায়
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সব সময় হালকা রঙের সুতির পোশাক পরুন দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল মনে রাখবেন ক্যাফিন বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন
3: সচেতন থাকুন সুরক্ষিত থাকুন
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি আজকে প্রথম গানখানি শুনবেন ভূপেন্দর সিং এর কণ্ঠে পরিচয় ছবি থেকে

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং ভূপেন্দর সিংয়ের দ্বৈতকণ্ঠে সিতারা ছবি থেকে। পরের গানখানি শুনবেন ভূপেন্দর সিংয়ের কণ্ঠে একবার ফের ছবি থেকে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং ভূপেন্দর সিং এর দ্বৈত কণ্ঠে সত্যম শিবম সুন্দরম ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন ভূপেন্দর সিং এর কণ্ঠে কিনারা ছবি থেকে।

গানখানি শুনলেন রুনা লায়লা এবং ভূপেন্দা সিং এর দ্বৈত কণ্ঠে। পরের গানখানি শুনবেন ভূপেন্দা সিং এর কণ্ঠে আই তেরি ইয়াদ ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মানবী।

0: আজকের মানবী পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে জানবো আপনার নাম, পরিচয় এবং কাজ।
1: নমস্কার, আমি শাশ্বতী দাস, সেবা ও সহায়তা পরিষদের বর্তমান সম্পাদিকা। পেশাগতভাবে বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয় GCCRPF-এ ইংরেজি পড়াই।
0: আপনি কবে থেকে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন?
1: 2014 সালের 25শে ডিসেম্বর আমাদের সংস্থার শুভ আত্মপ্রকাশ হয় রানীর খামারস্থিত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। সেদিন একটি রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং কম্বল বিতরণের মধ্য দিয়ে আমাদের পথ চলা শুরু হয়।
0: দেখুন, আজকালকার দিনে অনেক মেয়েরাই এমন অনেক জিনিস বেছে নেয় যেটা থেকে ওরা রোজগার করতে পারে বা বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনি এমন একটা সোশ্যাল সার্ভিস কাজ কেন বেছে নিয়েছিলেন?
1: রোজগার তো আমি করছি, পরবর্তী সময়ে কলেজের অধ্যাপক হওয়ারও স্বপ্ন দেখি। তখন হয়তো আরো বেশি রোজগার করার সম্ভাবনা রয়েছে, কিন্তু এর পাশাপাশি সমাজের কিছুটা খেয়াল না রাখতে পারলে জীবনটা যে অর্থহীন হয়ে যাবে সেই ভাবনা থেকেই আসলে এই কাজে আসা।
0: সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, আইডল বা আদর্শ যাকে দেখে মনে হয়েছে যে হ্যাঁ আমিও সমাজের জন্য কিছু করব, সেই ব্যক্তিটাকে বা আপনার জীবনে কারোর ভূমিকা যদি বলতে হয় তাহলে সে কে?
1: আইডল বলতে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ, তাদের দেখানো পথেই আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত গড়া। আর জীবন্ত ঈশ্বর বলতে একজনকে অতি নিবিড়ভাবে জীবনে পেয়েছিলাম, তিনি আমাদের হেডমাস্টার শ্রী পরেশচন্দ্র চক্রবর্তী মহাশয়। কিছুদিন আগে রামকৃষ্ণ লোকে গত হয়েছেন আমাদের সকলকে রেখে।
0: সেক্ষেত্রে পরিবারের তরফ থেকে কেমন সাহায্য পেয়েছিলেন?
1: কাজটা যখন শুরু করি তখন আমি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, স্বাভাবিকভাবেই পরিবারের অমতি গিয়েই শুরু করতে হয়, কারণ আমরা সকলেই এটা বিশ্বাস করি যে ছাত্রদের পড়াশোনা করাটাই একমাত্র কর্তব্য। পড়াশোনার পাশাপাশি যে সামাজিক কাজটা করা যায় সেটা মেনে নিতে পারেনি প্রথমে আমার পরিবার, কিন্তু যখন আমি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে পড়াশোনার পাশাপাশিও ছাত্ররা সামাজিক কাজ করতে পারে, এতে কোনো পড়াশোনার বিশেষ ব্যাঘাত ঘটে না, তখন থেকেই পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছি। আমি স্নাতক স্তরে গোল্ড মেডেল পেয়েছিলাম এবং মাস্টার্সের পর UGC NET কোয়ালিফাই করেছি।
0: আপনারা কতজন সদস্য রয়েছেন
1: বর্তমানে? আমাদের জেনারেল মেম্বার্সদের সংখ্যা

0: 25 এবং এক্সিকিউটিভ মেম্বারদের সংখ্যা 7। আমাদের 15 জন দাতা সদস্য রয়েছেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন 5।
1: যখন শুরু করেছিলেন তখন কতজন ছিলেন এবং আজকে আপনার সংস্থা কতটা সার্থক রূপ নিয়েছে যদি জিজ্ঞেস করি?
0: যখন প্রথম একাজের পরিকল্পনা করেছিলাম তখন দুজনকে সাথে নিয়ে নেমেছিলাম কাজে। একজন হচ্ছে আমার বন্ধু মৃদুল সরকার এবং আরেকজন আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রী পীযূষকান্তি সরকার। বর্তমানে 25 জন সদস্য সংখ্যা আছে আমাদের সংস্থায় এবং হ্যাঁ, মোটামুটি সবাই অ্যাক্টিভ মেম্বার এবং দৈনন্দিন কাজের সময় সকলকেই কম বেশি পেয়ে থাকি।
1: আপনার সংস্থা সমাজের জন্য কিভাবে কাজ করছে?
0: আমরা মূলত নারী বিষয়ক কাজ বেশি করি, যেমন রেপ ভিকটিম, অ্যাসিড অ্যাটাক, ইন্টেন্স ভায়োলেন্স, ইন্টেন্স ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিমদেরকে সর্বতোভাবে সাহায্য করা। তাছাড়াও রয়েছে বছরে 3 বার রক্তদান শিবিরের আয়োজন করা, বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণ কর্মসূচি এবং প্রাকৃতিক দুর্যোগ মহামারী বা দাঙ্গার সময় রাজ্য ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য কাজ করা। কিছু মাস আগে আমরা একটি গ্রামকে দত্তক নিয়েছি। আমাদের মূলত 3টি উদ্দেশ্য আছে। গ্রামের প্রত্যেকটা মেয়েকে সেলফ ডিফেন্স শেখানো, 2 দরিদ্র উৎসাহী মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা এবং বাচ্চাদের মধ্যে মানবিক মূল্যবোধের বীজ বপন করে তাদেরকে দেশ সেবায় নিয়োজিত হওয়ার মন্ত্রে দীক্ষিত করা। তারপর এক গ্রাম থেকে অন্য গ্রামে কাজ করতে করতে একদিন সমগ্র রাজ্যেই আমাদের কাজ চালাতে পারবো বলে বিশ্বাস করি।
1: আপনার এই সংস্থার জন্য সরকারের তরফ থেকে কেমন সাহায্য পেয়ে থাকেন?
0: অর্থনৈতিক সরকারি সাহায্যের জন্য তো আমরা এখন অবধি অ্যাপ্লাই করিনি, তবে আমাদের সব কাজে সরকার এবং প্রশাসনকে সবসময় আমাদের পাশে পেয়েছি।
1: আপনার সংস্থার যারা বাকি সদস্যরা রয়েছেন তারা কিভাবে একই সঙ্গে আপনারা কিভাবে একজোট হয়ে কাজগুলি করছেন?
0: আমাদের এখানে 80% মেম্বার্স চাকরিরত, বাকি 20% হয় পড়াশোনা করছে না হয় চাকরির জন্য চেষ্টা করছে। বয়সেরও যথেষ্ট গ্যাপ রয়েছে। সবচেয়ে সিনিয়র মেম্বার যিনি, ওনার বয়স 50-এর কাছাকাছি তো হবেই, এবং সর্বকনিষ্ঠ যে সদস্য দুজন আছেন তাদের বয়স 21। কিন্তু কাজের ক্ষেত্রে বয়সের গ্যাপটা যেন মনেই হয় না, মিলেমিশে একাকার হয়ে এক নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কাজটা করে যাই। কাজ ছাড়াও আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা ঘুরতে যাই প্রতিনিয়ত, প্রায় গ্যাট টুগেদারের আয়োজন করি। কাজের ময়দান ছাড়াও আসলে আমরা অনেক মেলামেশা করি যাতে আমাদের মধ্যেকার বন্ধনটা অটুট থাকে।
1: আপনার এই সংস্থার যে কাজ, যেমন ধরুন বস্ত্র বিতরণ করা, খাবার বিতরণ করা, সমাজসেবামূলক কাজ, তো বস্ত্র বিতরণের ক্ষেত্রে কেউ যদি মনে করে, আমাদের অনেকের মধ্যেই অনেক সময় অনেকের ইচ্ছে জাগে যে হ্যাঁ আমি এই সংস্থাটিকে বস্ত্র দান করব, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে যোগাযোগ করেন?
0: যোগাযোগের উপায় বলতে গেলে আমাদের ফেসবুক পেজ আছে একটা, আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে এবং আমাদের একটা হেল্পলাইন নাম্বারও আছে। ফেসবুকে কেউ সেবা ও সহায়তা পরিষদ সার্চ করলেই আমাদের পেজটা চলে আসবে। ইনস্টাগ্রামে আমাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে SSP ডায়েরিজ, আর আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 8415096224।
1: আপনাদের এই সংস্থার কোনো নির্দিষ্ট জায়গা কি বা অফিস যদি বলে থাকি সেটা কি রয়েছে?
0: বর্তমানে আমাদের 2 অফিস আছে, একটি আছে কলেজ টিলাতে, আরেকটি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স আগেই উল্লেখ করেছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৃদুল সরকার, ওনার বাড়িতে আশ্রম চৌমনি।
1: আপনারা যারা এই সংস্থার সঙ্গে যুক্ত তারা দিনে কতটা সময় দিয়ে থাকেন?
0: যেহেতু অধিকাংশ সদস্যরা কর্মরত তাই আমাদের অধিকাংশ কাজই সন্ধ্যার পর হয়, এই ধরুন সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে। কিন্তু আমি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোটামুটি বলতে গেলে সারাদিনই সংগঠনের কাজের সাথে যুক্ত থাকি, আমাদের নিজস্ব ব্যক্তিগত বা প্রফেশনাল যে কাজটা আমরা করি সেই কাজের পাশাপাশি সারাদিনই মোটামুটি যুক্ত থাকি আমরা।
1: নিজের ব্যক্তিগত জীবন সামলে কিভাবে আপনারা এই সংস্থাটিকে নিয়ে কাজ করছেন?
0: হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু যথেষ্ট কঠিন। নিজের পড়াশোনা, পরিবারের প্রতি দায়িত্ব পালন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবটা সামলে সংগঠনের সব কাজে 100% দেওয়া কখনো কখনো খুব কঠিন লাগে। তবে বহুদিন ধরে সামলাচ্ছি তো তাই এখন আর অসুবিধা হয় না ব্যালেন্স করতে। তবে আমার খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের কিছুটা সময় সংগঠনের কাজের গতি কমিয়ে আনতে হয়।
1: কেউ যদি

0: এই সংস্থার সদস্য হতে চায় তাহলে তার জন্য কি করণীয় বা কি নিয়মাবলী রয়েছে?
1: সদস্য পদের নিয়ম হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হয় আমাদের অফিসে এসে, সাথে এক কপি ফটো, যে কোনো একটা আইডেন্টিটি কার্ডের কপি জমা করতে হয়। আর এন্ট্রি ফি হচ্ছে আমাদের 300 টাকা, আর মাসিক চাঁদা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে জেনারেল মেম্বারশিপ নেওয়ার পদ্ধতি। তারপর দাতা সদস্য পদের জন্য সেই একই পদ্ধতি, তবে যেহেতু দাতা সদস্য পদ মূলত আর্থিক সাহায্য করার জন্যই নেওয়া, তাই সেক্ষেত্রে এন্ট্রি ফি 1000 টাকা এবং প্রতি মাসের দান ন্যূনতম 500 রাখা হয়েছে। তবে জেনারেল মেম্বারশিপের জন্য আমরা 3 মাসের একটি প্রোবেশন পিরিয়ডের ব্যবস্থা রেখেছি এখন, কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকেই হুজুগে হয়তো চলে আসে কিন্তু কন্টিনিউ করতে পারে না। আবার একবার সদস্য পদ নিলে সেটা খারিজ করতেও খারাপ লাগে, তাই জন্য আমরা 3 মাস কাজ দেখার পরেই এখন সদস্য পদ দিই।
0: এই সংস্থাটির কোথায় কোথায় শাখা রয়েছে?
1: হ্যাঁ, আমাদের শাখা এখন আগরতলাতেই আছে, কোনো ডিস্ট্রিক্ট বা অন্য কোনো মহকুমাতে আমাদের এখনো কোনো শাখা গড়ে উঠেনি।
0: ভবিষ্যতে মানুষের জন্য, সমাজের জন্য আর কি কি পরিকল্পনা আপনাদের হাতে রয়েছে?
1: ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে যে কাজগুলো এখন করছি সেগুলো তো চলবেই, পাশাপাশি আরেকটা স্বপ্ন আছে যেটা নিশ্চয়ই আমরা পরিপূর্ণ করতে পারবো বলে বিশ্বাস করি। সেটা হলো একটা শেল্টার হাউস তৈরি করা। এটা হবে একটা ভালোবাসার বাড়ি, যেখানে সব রকমের অসহায় মানুষদের এবং পশুদের জন্য জায়গা থাকবে, যেমন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, অনাথ বাচ্চাদের জন্য। অনাথ আমরা বলি না, আমরা সবাই অমৃতস্য পুত্র, তাই বলা যায় যে অসহায় বাচ্চাদের জন্য, অসহায় মেয়ে মহিলাদের জন্য যেমন ব্যবস্থা থাকবে, তেমনি অবলা পশুদের জন্য ও দিব্যাঙ্গদের জন্য থাকবে একটা নিরাপদ আশ্রয়। আমাদের এই বাড়িটা হয়ে উঠবে একটা প্রকৃত ভালোবাসার বাড়ি, যেখানে সবাই এসে শান্তি পাবে, নিরাপদ আশ্রয় হিসেবে গণ্য করবে।
0: রাজ্যের বাইরেও কোথাও কি কাজ করার সম্ভাবনা এসেছে বা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে?
1: রাজ্যের বাইরে আমরা 2 কাজ করেছি। একটা হচ্ছে আসামে যখন ভয়ানক বন্যা হলো 2022 সালে, তখন আমাদের ডাকে সাড়া দিয়ে আরও 26টা সামাজিক সংস্থার একত্রীকরণে আসামের পাশে ত্রিপুরা নামক একটি কাজ করি, যেখানে আমরা প্রায় 1290টি পরিবারকে 1 সপ্তাহের খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান দিতে সক্ষম হয়েছিলাম। আরেকটি কাজ করি 2023 সালে, আমাদের সংস্থার একার উদ্যোগে মণিপুরের পাশে ত্রিপুরা নামক প্রজেক্ট আমরা করি, যেখানে রিলিফ ক্যাম্পে থাকা 1500টি বাচ্চার জন্য বেবি মিল্ক এবং বেবি ফুড আমরা ব্যবস্থা করতে পেরেছিলাম। তাছাড়াও ক্যাম্পে থাকা মানুষদের জন্য আমরা শীত বস্ত্র এবং ভালো কম ব্যবহৃত বস্ত্র কালেকশন করে সেখানে নিয়ে যাই।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনাদের পুরো টিমকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।
0: আজকের মতো মানবী পর্বটি এখানে শেষ করছি, আর আপনার ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

0: आज से ईंधन बचाने के लिए कई उपायों की घोषणा की है। इनमें अलग अलग दिनों में वर्चुअल सुनवाई, न्यायाधीशों की कारपूलिंग और 50% रजिस्ट्री कर्मचारियों के लिए वर्क फ्रॉम होम की व्यवस्था शामिल है। थाईलैंड ओपन बैडमिंटन टूर्नामेंट के पुरुष सिंगल्स क्वार्टर फाइनल में लक्ष्य सेन का मुकाबला थाईलैंड के कुमलालोत वित्तदर्शन से हो रहा है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা। এখন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বিজ্ঞান থেকে ভৌত ও রাসায়নিক পরিবর্তন সম্পর্কে পাঠ দেবেন রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা শম্পা দত্ত।
2: নমস্কার, সবাইকে স্বাগত। আমি ছাত্রছাত্রীদের এবং শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের বিজ্ঞান ক্লাস শুরু করছি। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, কেমিক্যাল রিয়েকশন অ্যান্ড ইকুয়েশনস। তোমরা নবম শ্রেণীতে পেয়েছিলে পদার্থের পরিবর্তন। আমাদের এই বিশ্বজগতে প্রতিনিয়তই বিভিন্ন পদার্থের রূপান্তর তথা পরিবর্তন ঘটে থাকে। পদার্থের পরিবর্তন কয় ধরনের হতে পারে? দুই ধরনের, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে পদার্থের আভ্যন্তরীণ গঠনের কোনো রূপ পরিবর্তন হয় না, কেবলমাত্র পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকেই ভৌত পরিবর্তন বলে। যেমন বরফের গলন, লোহার চুম্বকে রূপান্তর ইত্যাদি। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে কোনো পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় এবং পদার্থটি স্থায়ীভাবে এক বা একাধিক নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন দুধ থেকে দই, চাল থেকে ভাত, লোহার মরিচা পড়া ইত্যাদি। প্রতিটি রাসায়নিক পরিবর্তন নির্দিষ্ট বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, যাকে রাসায়নিক বিক্রিয়া বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের আণবিক গঠন পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী এক বা একাধিক নূতন পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থকে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থকে বিক্রিয়াজাত পদার্থ বলে। এবার রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে, ওগুলো পর্যবেক্ষণ করে বোঝা যায় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে কিনা। যেমন এক, অবস্থার পরিবর্তন; দুই, বর্ণের পরিবর্তন; তিন, গ্যাসের নির্গমন; চার, তাপমাত্রার পরিবর্তন ইত্যাদি। আমরা যদি আমাদের চারপাশের পরিবর্তনগুলো লক্ষ্য করি, তবে দেখতে পাবো যে আমাদের চারপাশে বিবিধ রাসায়নিক পরিবর্তন সংঘটিত হচ্ছে। এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া এবং চিহ্নের সাহায্যে রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার পদ্ধতি সম্পর্কে জানব। যে কোনো রাসায়নিক পরিবর্তন একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয় এবং প্রতিটি রাসায়নিক বিক্রিয়াকে একটি নির্দিষ্ট রাসায়নিক সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রাসায়নিক সমীকরণ কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। এক কথায় রাসায়নিক সমীকরণ হল রাসায়নিক বিক্রিয়ার সংকেত। সাধারণত কোনো রাসায়নিক সমীকরণকে দুইভাবে প্রকাশ করা হয়। যেমন এক, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির নাম উল্লেখ করে, এবং দুই,

বিক্রয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির সংকেত ব্যবহার করে। এই দুইভাবে প্রকাশিত রাসায়নিক সমীকরণগুলি হল যথাক্রমে শব্দ সমীকরণ এবং প্রতীক সমীকরণ, ওয়ার্ড ইকুয়েশন অ্যান্ড সিম্বল ইকুয়েশন। এখন শব্দ সমীকরণ হল রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের নামগুলোর সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক বিক্রিয়ার শব্দ সমীকরণ বলে। যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এরো চিহ্ন দিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড। প্রতীক সমীকরণ হল রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলো চিহ্ন সংকেতের সাহায্যে

বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের নামগুলোর সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক বিক্রিয়ার শব্দ সমীকরণ বলে। যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এরও চিহ্ন দিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড। প্রতীক সমীকরণ হল রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলো চিহ্ন সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে প্রতীক সমীকরণ বলে। যেমন H2+O2 এরোমার্ক H2O। এখন আমি একটা সমীকরণ দিয়ে দুটো সমীকরণ বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে একটু শুনবে। যেমন হাইড্রোজেন প্লাস ক্লোরিন, এরো চিহ্ন দিয়ে হাইড্রোজেন ক্লোরাইড লিখব। এভাবে লিখলে এটাকে শব্দ সমীকরণ বলে। আবার সমীকরণটিকে H2+Cl2 এরো মার্ক দিয়ে HCl লিখলে এটাকে বলে প্রতীক সমীকরণ। নিশ্চয়ই এ দুটি সমীকরণ সম্পর্কে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। এবার আমরা জানব রাসায়নিক সমীকরণ কত প্রকার। রাসায়নিক সমীকরণ দুই প্রকার, সমিত রাসায়নিক সমীকরণ ও অসমিত রাসায়নিক সমীকরণ। তোমরা নবম শ্রেণীতে ভরের নিত্যতা সূত্রটি পড়েছিলে, সেটি একটু মনে করো। রাসায়নিক বিক্রিয়ায় ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের মধ্যে উপস্থিত মৌলগুলোর মোট ভর বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে উপস্থিত মৌলগুলির মোট ভরের সমান হয়। এবার সমিত রাসায়নিক সমীকরণ কাকে বলে? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুগুলোর মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে সমিত রাসায়নিক সমীকরণ বলে। যেমন হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ হল H2+Cl2=2HCl। উভয় দিকের প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা সমান, তাই এটাকে সমিত রাসায়নিক সমীকরণ বলে। এখানে H2 ও Cl2 বিক্রিয়ক পদার্থ এবং HCl বিক্রিয়াজাত পদার্থ। এখন আমরা জানব অসমিত সমীকরণ কাকে বলে। যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যার কোনো সমতা থাকে না, তাকে অসমিত সমীকরণ বলে। যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এরও চিহ্ন দিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড, মানে Mg+O2 এরও মার্ক MgO। এই সমীকরণটির দুই দিকের পরমাণুর সংখ্যা ও মোট ভর সমান নয়, তাই এটি অসমিত সমীকরণ বা সমতাবিহীন সমীকরণ। সমিত রাসায়নিক সমীকরণ থেকে আমরা রাসায়নিক বিক্রিয়ার গুণগত এবং পরিমাণগত অনেক বিষয় জানতে পারি। যেমন গুণগত তথ্য হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় কি বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে, কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তা জানা যায়। আর পরিমাণগত তথ্য হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির অণু ও পরমাণুর সংখ্যা জানা যায়, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির ওজনগত সম্পর্ক জানা যায়, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় হলে একই চাপ উষ্ণতায় ওদের আয়তনের অনুপাত জানা যায়, ভরের সংরক্ষণ সূত্রের সত্যতাও জানা যায়। এবারে আমরা জানব রাসায়নিক বিক্রিয়ার প্রধান প্রকারভেদ। সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, জারণ বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়া কাকে

যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ থেকে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার সাধারণ রূপটি হল এ প্লাস বি, এরো চিহ্ন দিয়ে এ বি। যেমন বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কয়লাকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সি প্লাস ও টু ইজিকাল টু সি ও টু। বিয়োজন বিক্রিয়া কাকে বলে? একটি বিক্রিয়ক পদার্থ বিয়োজিত হয়ে একাধিক বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়, একে বিয়োজন বিক্রিয়া বলে। এটি সংযোজন বিক্রিয়ার ঠিক বিপরীত। এই বিক্রিয়াটির সাধারণ রূপটি হল এ বি, এরো চিহ্ন দিয়ে এ প্লাস বি। উদাহরণস্বরূপ টু এইচ টু ও ইজিকাল টু টু এইচ টু প্লাস ও টু। এবার প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো যৌগের একটি মাত্র মৌল অপর মৌল দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার সাধারণ রূপটি হল এ প্লাস বিসি, এরো চিহ্ন দিয়ে এসি প্লাস বি। উদাহরণ, কপার সালফেট দ্রবণের সঙ্গে লোহার বিক্রিয়ার ফলে কপার সালফেট যৌগ থেকে লোহা কপারকে প্রতিস্থাপিত করে ফেরাস সালফেটে পরিণত করে এবং ধাতব কপার মুক্ত হয়। যেমন CuSO4 প্লাস Fe, এরো মার্ক দিয়ে FeSO4 প্লাস Cu। এবার দ্বিপ্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটি যৌগের উপাদান মূলকগুলি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে নতুন নতুন পদার্থ উৎপন্ন করে তাকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার সাধারণ রূপটি হল এবি প্লাস সিডি, এরো মার্ক দিয়ে এডি প্লাস সিবি। উদাহরণ, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড ও জল উৎপন্ন হয়, HCl প্লাস NaOH, এরো মার্ক NaCl প্লাস H2O। এখন জারণ ও বিজারণ বিক্রিয়া কাকে বলে জানব? জারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোনো পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় বা কোনো পদার্থ থেকে হাইড্রোজেন অপসারিত হয় তাকে জারণ বিক্রিয়া বলে। আর বিজারণ বিক্রিয়া হল যে বিক্রিয়ায় কোনো পদার্থের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় বা কোনো পদার্থ থেকে অক্সিজেন অপসারিত হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। অর্থাৎ জারণ ও বিজারণ বিক্রিয়া হল পরস্পর বিপরীত। জারণ ও বিজারণ বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়াও বলা হয়। উদাহরণ, কপারের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কপার অক্সাইড তৈরি হয়, টু সিইউ প্লাস ও টু, এরো চিহ্ন দিয়ে টু সিইউও। এটি জারণ বিক্রিয়া। আবার কপার অক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় কপার উৎপন্ন হয়, সিইউও প্লাস এইচ টু, এরো মার্ক দিয়ে সিইউ প্লাস এইচ টু ও। এটি একটি বিজারণ বিক্রিয়া। প্রাত্যহিক জীবনে জারণ বিক্রিয়ার প্রভাব। ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই লক্ষ্য করেছ যে লোহার তৈরি দ্রব্যগুলো যখন নতুন থাকে তখন চকচক করে, কিন্তু কিছুদিনের জন্য রেখে দিলে এদের উপর একটি বাদামি আস্তরণ পড়ে, এটাকে লোহার মরিচা ধরা বলা হয়। অন্যান্য কিছু ধাতুও এভাবে বিবর্ণ হয়ে যায়। যখন কোনো ধাতু চারপাশের জলীয় বাষ্প, অ্যাসিড ইত্যাদির মতো পদার্থের দ্বারা আক্রান্ত হয় তখন পদার্থটি ক্ষয়প্রাপ্ত হয় এবং এই পদ্ধতিটিকে বলা হয় অপক্ষয়। সিলভারের উপর কালো আস্তরণ এবং কপারের উপর সবুজ

0: প্রস্তরণ ইত্যাদি হলো অপক্ষয়ের আরও কিছু উদাহরণ। অপক্ষয়ের ফলে লোহার সেতু, লোহার পাইপ, গাড়ির কাঠামো, জাহাজ প্রভৃতি ধাতু নির্মিত বস্তু ক্ষয়প্রাপ্ত হয় এবং দ্রুত নষ্ট হয়ে যায়। পচন বা দুর্গন্ধতা, তোমরা কখনো ফ্যাট জাতীয় খাবার কিছুদিন রেখে দেওয়ার পর তার স্বাদ আস্বাদন করেছ বা গন্ধ শুকেছ? তেল বা চর্বি জাতীয় পদার্থকে দীর্ঘদিন খোলা পাত্রে রেখে দিলে তা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে দুর্গন্ধের সৃষ্টি করে এবং স্বাদও পরিবর্তিত হয়। এই প্রক্রিয়াকে বলে পচন বা দুর্গন্ধতা। তোমরা কি জানো চিপস প্রস্তুতকারক সংস্থাগুলো চিপসের জারণ প্রক্রিয়া রোধ করার জন্য চিপসের প্যাকেটে সাধারণত নাইট্রোজেনের মতো গ্যাস দ্বারা পূর্ণ করে রাখে? বায়ুনিরুদ্ধ পাত্রে খাবার রাখলে বা ফ্রিজে রাখলে সহজে জারিত হয় না, তখন দুর্গন্ধতার সম্ভাবনা কম হয়। আজকাল খাদ্যদ্রব্য অ্যান্টিঅক্সিডেন্টস জাতীয় পদার্থ যোগ করে দুর্গন্ধতার সম্ভাবনা হ্রাস করে। তাহলে ছাত্রছাত্রীরা, আজ আমরা রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ সম্পর্কে ভালোভাবে জানলাম। তোমরা বিক্রিয়া ও সমীকরণগুলো লিখে প্র্যাকটিস করবে। তাছাড়া এনসিইআরটি বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে প্রশ্ন দেওয়া আছে, তোমরা সেগুলো ভালোভাবে তৈরি করে পড়বে এবং এসসিআরটি থেকে যে ওয়ার্কবুক দিয়েছে সেটা খুব ভালো করে পড়বে। ওয়ার্কবুকের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি দেওয়া আছে, তোমরা অবশ্যই ওয়ার্কবুক ফলো করবে, সব উত্তর লিখে লিখে পড়বে, তাহলে বিক্রিয়া এবং সমীকরণ সঠিকভাবে লিখতে পারবে। আশা করি যেভাবে বললাম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সেভাবেই পড়বে, তাহলে খুব ভালো প্রিপারেশন হবে এবং ভালো রেজাল্ট করবে। এই আশা রেখে আজকের বিজ্ঞান ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ দশম শ্রেণীর বিজ্ঞান থেকে ভৌত ও রাসায়নিক পরিবর্তন সম্পর্কে পাঠ দিলেন রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা শম্পা দত্ত।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে শুনবেন আধুনিক পদ্ধতিতে নানু প্রযুক্তি প্রসঙ্গে বলবেন অঞ্জন সেনগুপ্ত। পরে শুনবেন লোকগীতি শিল্পী।

সহজমা। সন্ধ্যে সাতটায় ককবরক অনুষ্ঠান, রাত আটটা বেজে পাঁচ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আধুনিক গান শুনবেন রাত আটটা বেজে ত্রিশ মিনিটে শিল্পী অজয় চক্রবর্তী। রাত নটায় শুনবেন নজরুল গীতি শিল্পী ধীরেন বসু। রাত নটা বেজে ত্রিশ মিনিটে গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে শিল্পী শিবপ্রসাদ ধরের সাক্ষাৎকার শুনবেন। রাত দশটা বেজে দশ মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি। রাত দশটা বেজে পনেরো মিনিটে শুনবেন আধুনিক গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 63%। এখন পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 13.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর।

আকাশবাণী আগরতলা। এখন ঘরগৃহস্থী আসরে শুনবেন আধুনিক পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি, প্রসঙ্গে বলবেন অঞ্জন সেনগুপ্ত।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। কৃষক বন্ধুরা, কৃষিকাজে কিন্তু অনেক ধরনের যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। আর এই প্রতিকূলতা বা অনেক ধরনের অসুবিধার মধ্য দিয়ে আমাদের কাজ করার পাশাপাশি কিন্তু নতুন নতুন প্রযুক্তিও আমাদের মধ্যে চলে আসছে, এবং এরকমই একটি প্রযুক্তি ন্যানো প্রযুক্তি। আজকে আমরা আধুনিক কৃষিতে ন্যানো প্রযুক্তি এই প্রসঙ্গে আলোচনা করব। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর, ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজি, শ্রী অঞ্জন সেনগুপ্ত। নমস্কার শ্রী সেনগুপ্ত।
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। এই যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসে কৃষিতে দিনের পর দিন, কিন্তু সেটা নতুন নতুনভাবে আসছে এবং আমরা সেটা নিরসনও করছি। কৃষিবিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কীভাবে নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলোকে মোকাবেলা করা যায় এবং কৃষিকে এগিয়ে নেওয়া যায়, আরও উন্নততর করা যায় কৃষিকে। এই নতুন প্রযুক্তির মধ্যে একটা ন্যানো প্রযুক্তি নিশ্চয়ই আপনি বলবেন, তো এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আপনি কী বলতে চাইছেন?
1: বর্তমানে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সারা বিশ্ব কৃষিক্ষেত্রে উৎপাদন আর উৎপাদনশীলতা বজায় রাখার জন্য, বিশেষ করে ফসল উৎপাদনের নিশ্চলতা, যেটাকে আমরা বলি স্ট্যাগনেশন ইন ক্রপ ইল্ড, উদ্ভিদ খাদ্য ব্যবহারের দক্ষতা হ্রাস, জৈব পদার্থের হ্রাস, যেটা নাকি ক্রমবর্ধমান ভাবে কমেই চলেছে জৈব পদার্থ মাটিতে, এছাড়াও বিভিন্ন রকমের উদ্ভিদ খাদ্যের ঘাটতি, কৃষি জলবায়ু এবং আবহাওয়ার পরিবর্তন, চাষের জমির সংকোচন, সেচের জলের যোগানে ঘাটতি, শ্রমিক ঘাটতি, এই সমস্ত বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে আধুনিক কৃষি চলছে। তবে এক্ষেত্রে যে একদম সবই নিরাশার কথা তা তো হতে পারে না,
0: নিশ্চয়
1: আশার আলো তো অনেক রয়েছে। সেই আশার আলোগুলোর মধ্যে একটা সবচেয়ে বেশি আলোকিত অধ্যায়, সেটা হচ্ছে কৃষিতে ন্যানো প্রযুক্তি। আসলে ন্যানো প্রযুক্তি সঠিকভাবে এইসব সমস্যার চিহ্নিত করে নির্ভুল পরিমাণে উদ্ভিদ খাদ্য এবং শস্য সুরক্ষার ওষুধাবলী যেগুলো রয়েছে খুব স্বল্প মাত্রায় শস্যক্ষেত্রে প্রয়োগ করে উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
0: হ্যাঁ, ন্যানো কথাটার মধ্যেই তো সেই সূক্ষ্ম ব্যাপারটা রয়েছে।
1: ঠিক,

0: মানে একেবারে কম দিয়ে বেশি ফলন,
1: কম দিয়ে বেশি ফলন পাওয়া,
0: হ্যাঁ সে ব্যাপার।
1: এবং আরও একটা বলছি যে এক্ষেত্রে যেহেতু বলেছেন, আমি বলি ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তিতে 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে বিভিন্ন উপকরণ তৈরি করা হয়, এবং সেই উপকরণগুলোকে ক্যাপসুলের মাধ্যমে অথবা স্প্রের মাধ্যমে কৃষিতে এমনভাবে দেওয়া হয় যাতে করে সার্বিকভাবে আমরা যে একটা বড় অংশের সার বা ওষুধ ব্যবহার করে যে জমির উর্বরতাকে যেরকম স্থিতিশীলতায় নিয়ে যাচ্ছি বা যেরকমভাবেই পরিবেশের বিপর্যয় ডেকে আনছি, ন্যানো প্রযুক্তিতে এই মাত্রায় যখন প্রয়োগ করা হয় শুধুমাত্র যে উৎপাদন বাড়ে তাই নয়, তাতে কিন্তু পরিবেশ বান্ধব যে পরিস্থিতি সেটাও বজায় থাকে। আমি এক্ষেত্রে একটা কথা বলবো, আধুনিক কৃষিবিজ্ঞানে ন্যানো প্রযুক্তিকে আমি বলতে পারি যে ষষ্ঠতম বিপ্লবী প্রযুক্তি, বা এটাকে আমরা বলতে পারি 6th revolutionary technology। যদি এর আগেরগুলো দেখি, 1700 শতাব্দীতে আমরা শুরু করেছিলাম, মানে মধ্যভাগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছিল। এবারে 1940 সালে নিউক্লিয়ার এনার্জি বিপ্লব হয়েছে, 1960 বা 1960-এর মাঝভাগে আমাদের সবুজ বিপ্লব হয়েছে,
0: 1960-এর দশক, হ্যাঁ।
1: এপারে 1980-তে আমাদের তথ্য প্রযুক্তির রেভলিউশন হয়েছে, 1990-তে আমরা বলি যে বায়োটেকনোলজি রেভলিউশন হয়েছে, জৈব প্রযুক্তির বিপ্লব ঘটে গেছে, এবং 2000 সালে মানে এখন যে সময়গুলো চলছে 2000 এবং তার পরবর্তী সময়টাকে আমরা বলতে পারি ন্যানো প্রযুক্তির বিপ্লব, শুধুমাত্র কৃষিক্ষেত্রে নয় কিন্তু
0: সব ক্ষেত্রে।
1: হ্যাঁ, এবং ন্যানো প্রযুক্তি শুধুমাত্র একটা বিষয় নয়, এর মধ্যে ভৌত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান সব কিছু রয়েছে,
0: সব কিছু রয়েছে। আসলে এই উদ্ভাবনী শক্তিগুলো যদি না থাকতো এবং উদ্ভাবনী চিন্তাভাবনা যদি বিজ্ঞানীদের মধ্যে না আসতো, তাহলে হয়তো বা কৃষির জমি যে নষ্ট হচ্ছে সেই নষ্টর দিকেই যেত, সেটাকে আর তুলে আনা যেত না বা ভালোর দিকে আনা যেত না।
1: হ্যাঁ,
0: বিজ্ঞানীদের এই আবিষ্কার, একের পর এক যে আবিষ্কার হচ্ছে, এই আবিষ্কারগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের জন্যে, আমাদের বাঁচিয়ে রাখার জন্যেই কী বলবো, একটা আশীর্বাদ রূপে প্রতিফলিত হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ন্যানো টেকনোলজি নিয়ে কথা বলছি, অর্থাৎ কৃষিতে ন্যানো টেকনোলজি নিয়ে আমরা কথা বলছি। কৃষিতে ন্যানো টেকনোলজির মধ্যে আপনি ফসল উৎপাদনের কথা বললেন যে বেশি ফসল উৎপাদন করা সম্ভব, এছাড়াও রোগ প্রতিরোধের একটা ব্যাপার রয়েছে, রয়েছে মাটির ব্যাপার, জলের ব্যাপার, পরিবেশ সংরক্ষণের ব্যাপার, সবগুলো বিষয় নিয়ে যদি একটু একটু করে
1: আমি আমি প্রথমে একটু ছোট করে, যেহেতু সবগুলোর কথা বলেছেন সেগুলো একটু বলে নিই, তারপর একটু বিস্তারিত সময় থাকলে আর একটু বলা যাবে। 2005 সালের থেকে বা তারপর থেকে উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। এবারে কৃষিক্ষেত্রে যেমন গাছের শেকড়ের জন্য ধীরে ধীরে কিন্তু দক্ষভাবে জল ও সার প্রেরণের জন্য আমরা যেটাকে ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ন্যানোফর্মস জিওলাইট, যাতে মানে মানে সুন্দরভাবে যাতে জলটাকে দেওয়া যায় বা ওটা যাতে ধারণ ক্ষমতা বাড়ে। শুধুমাত্র কৃষিক্ষেত্রে না, কিন্তু কৃষির সঙ্গে কিন্তু প্রাণী সম্পদ বিকাশটাও রয়েছে। এই প্রাণী সম্পদের জন্য ওষুধ ব্যবহারও ন্যানো টেকনোলজির ভূমিকা রয়েছে, যেমন ন্যানো ক্যাপসুল। আবার কৃষিতে আরেকটি সমস্যা হচ্ছে গিয়ে আগাছা, এই আগাছা মানে নিয়ন্ত্রণের জন্য ন্যানো হার্বিসাইড বা আগাছানাশক ডেলিভারিও করা হয়েছে। এছাড়াও মাটির গুণমান, যেটার কথা আমি প্রথমেই বলছিলাম যে জৈব পদার্থ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে অপরিমিতভাবে রাসায়নিক উপাদান ব্যবহারের জন্য, ওই মাটির গুণমান এবং গাছের স্বাস্থ্য মনিটরিং, এটা একটা নতুন বিষয় কিন্তু, এবং রোগ পোকার চিহ্নিত করার জন্য ন্যানো সেন্সর পর্যন্ত ব্যবহার করা হয়। অর্থাৎ আগের থেকে আমি বুঝে যাব যে এতে কী পোকার আক্রমণ হয়েছে বা তার স্বাস্থ্য কতখানি ঝুঁকির মধ্যে আছে এটাকে বার করার জন্য। এছাড়াও নতুন যে পেস্টিসাইডস, শত্রু পোকার জন্য ন্যানো ইনসেকটিসাইডস এবং পোকা তাড়ানোর জন্য ন্যানো পেস্টিসাইডস ব্যবহার, এগুলো আবিষ্কারের কাজ ক্রমপর্যায়ে চলছে।
0: একদমই, মানে এই ন্যানো টেকনোলজির মাধ্যমে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ব্যাপারগুলো সেগুলোকেও সহজেই আমরা তুলে আনতে পারবো, এবং তার যে প্রতিকার সেই প্রতিকারটা আমরা অতি সহজে করে নিতে পারবো, তাই তো?
1: ঠিক, আমি এক্ষেত্রে বলি, যেমন আমি যদি বলি যে বীজ বিজ্ঞানে ন্যানো প্রযুক্তি, আমরা জানি যে প্রত্যেক

0: এই বীজটাকে সর্বোত্তম মানে অগ্রাধিকার দেওয়া হয়, কারণ বীজ হচ্ছে গিয়ে ফসলের উৎপাদন, আর উৎপাদনশীলতা নির্ভর করে বীজের উপরে। এখন খুব নতুন যন্ত্রপাতি বেরিয়েছে, নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যাতে করে আমরা বলতে পারি যে কোন বীজটায় ভালো অঙ্কুরোদ্গম হবে, এবং সেই অনুসারেই এই বীজগুলো কৃষককে দেওয়া হয়। তারপরেও একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দেশের 60% জমি এখনো বৃষ্টি সেবিত, অর্থাৎ পুরোটাই রেইন ফেড এগ্রিকালচার। আমি যদি বলি যে বৃষ্টি সেবিত, অথবা আমি এরকমও বলতে পারি যে 60% জমি সুখা কবলিত, তাহলে কিন্তু ভুল হবে। তো সেক্ষেত্রে বীজকে সঠিকভাবে বীজের মধ্যে জল পৌঁছে দেওয়ার কাজটা যদি করা যায়, তাহলে তো অঙ্কুরোদ্গম হবে। এক্ষেত্রে যে ন্যানো টেকনোলজির দ্বারা মেটাল অক্সাইড ন্যানো পার্টিকেলস অথবা কার্বন ন্যানো টিউব ব্যবহার করে টমেটো বীজের যে অঙ্কুরোদ্গম বা জার্মিনেশনের হার বাড়ানো হয়েছে। কেন? এটা হচ্ছে গিয়ে যে এই যে আমি যে কথাটা বলছিলাম যে সেটা হচ্ছে কার্বন ন্যানোটিউব, কার্বন ন্যানোটিউবের মধ্যে বেশ কিছু ছিদ্র থাকে যেটা দিয়ে জল বীজে পৌঁছে যায়, এবং বীজের যে ভেতরকার যে আবরণ, বাইরের যে আবরণটা আছে সেটা ভেদ করে জলটা ভেতরে পৌঁছে যায়, যার ফলে বীজ অঙ্কুরোদ্গম হওয়াটা অনেক ত্বরান্বিত হয়, তো খুব দ্রুততার সঙ্গে হয়। তো এটা একটা কিন্তু যুগান্তকারী কাজ,
1: একদম।
0: এটা হচ্ছে বীজ, বীজের ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে সারের ক্ষেত্রেও রয়েছে। এখন একটা কথা বলতে পারি যে সারের ক্ষেত্রে বলা হচ্ছে যে এমনিতে বাজরা বা ইত্যাদি চাষের জন্য প্রতি হেক্টরে আমার 80 কেজি ফসফরাস সারের প্রয়োজন হয়, কিন্তু আমি ন্যানো পার্টিকেলস যদি ব্যবহার করি মাত্র শুধুমাত্র 680 মিলিগ্রাম ফসফরাস স্প্রে করে আমার একই রকম উৎপাদন পাওয়া যায় যেটা নাকি 80 কেজি ফসফরাসে পাওয়া যেত। এবং তাতে করে বীজের, আরে এই যে সারের ব্যবহারের, অধিক সারের ব্যবহারের ফলে বাকি সারটা তো মাটিকে বন্ধা করছে, সে তো আনঅ্যাভেলেবল ফর্মে পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না সেটাকে, তো সেটাও কিন্তু কমাচ্ছে এবং পরিবেশকেও সুস্থ রাখছে।
1: সত্যি মানে মাটির নষ্ট হওয়ার চান্সেসটা অনেকটা কমে যাচ্ছে,
0: অনেকটা কমে যাচ্ছে,
1: অনেকটা, কারণ বিরাট ফারাক দেখা যাচ্ছে এর মধ্যে।
0: হ্যাঁ হ্যাঁ একদম। যেমন আমি বলছি, যেমন আপনার আগাছার কথা বলছিলাম, আগাছার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে সমস্ত কনভেনশনাল আগাছানাশক ব্যবহার করছি সেগুলো কিন্তু আগাছাকে ওপর থেকে মারছে, ভেতরের যে শেকড়টা সেটা রয়ে যাচ্ছে, সেটা আবার একটু বৃষ্টি পেলে আবার আগাছা তৈরি হচ্ছে। আগাছা কিন্তু আমাদের জন্য সমস্যা এই কারণে নয় যে এরা বাড়ছে, সমস্যা এই কারণে যে এরা আমার যে মূল ফসল তার খাদ্য, তার আলো, তার সমস্ত কিছু সে নিজে ভাগ করে নিয়ে নিচ্ছে। এবারে ন্যানো ক্যাপসুলের মাধ্যমে যখন আগাছা নাশক ব্যবহার করা হয় তখন ওর রিলিজটা এত সুন্দর হয় যে আগাছাকে একদম জড় পর্যন্ত শেষ করে দেয়, আবার মাটিকেও কিন্তু দূষিত করছে না, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার।
1: আচ্ছা, ন্যানো সার বা ন্যানো ফার্টিলাইজার, এই ব্যাপারটা কি কোনো আলাদা ধরনের কোনো সার না চিরাচরিত?
0: আমি যেটা বলেছি ন্যানো সারের ক্ষেত্রে, এমনি সারের ক্ষেত্রে যেই যেটা আমরা ব্যবহার করি, আর ন্যানোর ক্ষেত্রে আমরা কি বলেছি, আমি প্রথমেই বলেছি 1 থেকে 100 ন্যানো স্কেলে, অর্থাৎ খুব ক্ষুদ্র হয় এর এর এর মানে সাইজটা, এবং ন্যানো অর্থাৎ এত ছোট যে এটা ক্যাপসুলেশন করেও এটাকে দেওয়া যায়, কিছুই না। এমনি সারের ক্ষেত্রে তার যে মানে যে কণাগুলো আছে সেগুলোর 15-20% কম ছোট হচ্ছে গিয়ে ন্যানো সার, সুতরাং এর পার্কোলেশন এবং এর এফেক্টিভিটি অনেক বেশি।
1: নিশ্চয়ই, আর এটা ধীরে ধীরে পুষ্টি সরবরাহ করবে মাটির মধ্যে।
0: হ্যাঁ, ওর মধ্যে একটা, হ্যাঁ ওর মধ্যে এই জিনিসটা রয়েছে, ও স্লো রিলিজ হতে থাকবে এবং ও যেখানে দরকার সেখানেই হবে। এটা অনেকটা অনেকটা মানে এরকম যে বলা যেতে পারে আমরা প্রিসিশন ফার্মিংয়ের কথা বলছি, যে ঠিক যেই জিনিসটা যেখানে লাগবে সেটাই সেখানে। এখন আমার এত সারি যে পরিমাণ সার ব্যবহার হচ্ছে, নাইট্রোজেন, আপনি সারের কথা বললেন, নাইট্রোজেন ফসফরাস পটাস NPK, এই তিনটেই তো আমরা ব্যবহার করি, তাতে দেখা গেছে যে 35-50% 16-20% এবং 40-45% এই যে সারগুলো NPK সেটা মাটিতে স্থিতিশীল অবস্থায় থাকে, সুতরাং এটা তো লস। এই জায়গায় যদি আমি যেটা বলছিলাম যেখানে 80 কেজি ফসফরাসের দরকার সেখানে 650 বা 680 মিলিগ্রাম
1: হয়ে যাচ্ছে, 80 কেজি আর কোথায় 600,
0: একই রকম আমি উৎপাদন পাচ্ছি বাজরার ক্ষেত্রে, তাই পাওয়া গেছে,
1: পাওয়া যায় না সত্যি।

0: আর ন্যানো সারের ক্ষেত্রে যেটা হয়, মাটির উর্বরতাটাও অনেকটা বৃদ্ধি পায়। আর তাছাড়া নাইট্রোজেন সার বা কার্যকরী কার্যকারিতা, নাইট্রোজেন সারের যে কার্যকারিতা সেটাও বৃদ্ধি পায়।
1: আমি এটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই,
0: পরিবেশ দূষণটাও কম,
1: পরিবেশ দূষণ। আমি একটা অন্য সায়েন্স দিয়ে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু জলসেচ দেই কৃষিতে, তো জলসেচের ব্যবস্থা যখন করি দেখা গেছে যে আমরা এমনিতে যে সেচ ব্যবস্থা যাতে ড্রেন করে যখন জল দিই তখন তার থেকে কতটুক জল কাজে লাগে, 40-45%, 50%-এর উপরের জল কিন্তু অপচয় হচ্ছে। সেই জায়গায় কী হলো, নতুন একটা সিস্টেম এলো, সেটাকে আমরা বললাম ড্রিপ ইরিগেশন, অর্থাৎ ড্রপ বাই ড্রপ জল। অর্থাৎ ওই যে যেই আয়তনের আমি জল দিতাম সেটার প্রায় 1/1000 করে দিলে ড্রিপ ইরিগেশন আসে। তো এবার ড্রিপ ইরিগেশনে কি হচ্ছে, ড্রপ ড্রপ করে জল সে করে পৌঁছচ্ছে, বেশি উৎপাদনও পাচ্ছি, সময় মতো জলও যাচ্ছে, জল অপচয়
0: হচ্ছে না, মাটির নিচে জলটা সঞ্চিত থাকছে, সবচেয়ে বড় কথা সেটা। হ্যাঁ, কারণ উত্তর ভারতে দেখা গেছে, হরিয়ানা বলুন, পাঞ্জাব বলুন বা উত্তরপ্রদেশ বলুন, হ্যাঁ, মাটির নিচে আর জল নেই,
1: হ্যাঁ,
0: জল শেষ হয়ে যাচ্ছে,
1: সেই
0: সেচ করতে
1: পারছে না, ভূগর্ভস্থ যে জল সেটা তো
0: সঞ্চিত জলটা শেষ হয়ে
1: যাচ্ছে। সেটারও অনেকগুলো কারণ আছে, কেন শুকিয়ে যাচ্ছে সেটা, মানে বিভিন্ন কারণ এটার জন্য, বিভিন্ন জিনিস দায়ী এটার জন্য।
0: নিজ থেকে জলটা তুলে নেওয়াটাই তো মূলত
1: সেটাই উদ্দেশ্য। এবারে ড্রিপ ইরিগেশনের পরে একটা নতুন সিস্টেম চলে এলো ড্রিপ ইরিগেশনের সঙ্গে, সেটাকে আমরা বলছি স্প্রিঙ্কলার ইরিগেশন। তো সেক্ষেত্রে ছোট ছোট মিস্টের মাধ্যমে জল বেরোচ্ছে এবং এই সেই জলটা পাতাগুলোকে স্প্রে করে দিচ্ছে। পাতা হচ্ছে রান্নাঘর, সে খাদ্যটা নিয়ে নিচ্ছে, খাদ্যটা তৈরি করতে পারছে। ন্যানো সেই ক্ষেত্রে একই রকম, কিন্তু আমরা বড় আয়তনের যেই জিনিসটা দেওয়ার ফলে আমার প্রায়, আমি বলেইছিলাম যে 35-50% নাইট্রোজেন নষ্ট হচ্ছে, ইউট্রিফিকেশন হয়ে যাচ্ছে, যার ফলে জল দূষিত হয়ে যাচ্ছে জলে, ঠিক আছে, নাইট্রিফিকেশন হচ্ছে, মাটি দূষিত হচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভীষণ রকমভাবে দমন করতে পারছে। এবং ন্যানো হারে, ন্যানো মানে ছোটর থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি কণা, সেটা গিয়ে ওই জায়গাটায় সারের কাজটা করছে এবং অনেক কম লাগছে, মাটি দূষণ হচ্ছে না,
0: সেটাই
1: ব্যয় সংকোচ হচ্ছে।
0: সেটাই বিজ্ঞানীদের এই যে আবিষ্কারগুলো, আমাদের যে দুশ্চিন্তা ভবিষ্যতে আমরা জল পাবো কি না, বা জল শেষ হয়ে যাচ্ছে, বা কৃষি আমরা ঠিকঠাক করতে পারবো কি না, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো থেকে কিন্তু আমাদের এই দুশ্চিন্তাটা অনেকটাই মুক্ত করে দিচ্ছে এই নতুন নতুন আবিষ্কারগুলো। এবং এই যে একটু আগে আপনি বলছিলেন মাটির নিচে ভূগর্ভস্থিত জল, সেই জলের যে সঞ্চয়টা বা যেটা ছিল জল সেটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে, সেটাও হয়তো বা এই ন্যানো প্রযুক্তি আসার পরে।
1: তার খুব ভালো কথা বলেন, সেক্ষেত্রে আমি বলে নিই, ভূপৃষ্ঠের উপরিভাগের যে জল সারফেস ওয়াটার, আর ভূগর্ভস্থ জল যেটা আছে গ্রাউন্ড ওয়াটার, এবং অপচয়ী জল যেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার, এই তিনকেই ন্যানো প্রযুক্তির সাহায্যে ট্রিটমেন্ট করে তাকে বিষাক্ত ধাতব আয়ন, জৈব এবং অজৈব দ্রবীভূত পদার্থ এবং ক্ষতিকারক যে অণুজীবগুলো রয়েছে সেগুলো থেকে মুক্ত করা যায়। সেটাও কিন্তু ন্যানো প্রযুক্তির আরেকটা মানে ইমপ্লিমেন্টেশন।
0: মানে আমরা তাহলে আশার আলো দেখতে পাচ্ছি,
1: হ্যাঁ,
0: যে আমাদের ভবিষ্যৎ এতটাও অন্ধকার।
1: একদমই না, একদমই না।
0: যাই হোক, এছাড়াও আপনি ন্যানো সেন্সরের কথা বলছিলেন একটু আগেই, ন্যানো কীটনাশক নিয়ে একটু বলবেন।
1: ন্যানো কীটনাশকের যদি আমি কথা বলি, সেই একই রকমভাবে আমরা যখন স্প্রে করি, দুটো উপায়ে কীটনাশক স্প্রে করা, কীটনাশক প্রয়োগ করা হয়, একটা হচ্ছে স্প্রে করা হয় গাছে বেশিরভাগ ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কীটনাশক মাটিতেও প্রয়োগ করা হয়। এবং দুটো ক্ষেত্রেই যখন আমরা স্প্রে করি সেই ক্ষেত্রে কিন্তু স্প্রের একটা অংশ পাতাতে গেল, বাকিটা কিন্তু পুরোটা পরিবেশে মিশে যাচ্ছে, এবং পরিবেশে মেশা মানেই শ্বাসকষ্ট। তারপরে হচ্ছে গিয়ে পেস্টিসাইডের যখন রেসিডিউ থেকে যাচ্ছে পাতাতে, কারণ আমরা ওয়েটিং পিরিয়ড মানছি না, তখন সেটা আমাদের শরীরে যাচ্ছে। আর ন্যানো পেস্টিসাইডের ক্ষেত্রে আবারও বলবো, পেস্টিসাইডস যে ইউজ করা হয়, যে কণাগুলো আছে তার হয়তোবা 15-20-25-30% এক ভাগ যে আয়তন, সেটা মানে সেটা দিয়ে ন্যানো পার্টিকলস তৈরি করে পেস্টিসাইড তৈরি করা হয়, এবং সেটাকে ক্যাপসুলেশন, ক্যাপসুলে রাখা হয়। সেই ক্যাপসুলটা যখন আমরা প্রয়োগ করি সেই ক্ষেত্রে যেমন কম পেস্টিসাইড লাগে, ঠিক একই রকমভাবে সেই পার্টিকুলার কীটনাশকটা, সেই পার্টিকুলার যে পোকাটা আছে সেটাকে ধ্বংস করে, পরিবেশের কোনো ক্ষতি করে না। সুতরাং ন্যানো টেকনোলজি এগ্রিকালচারে বা কৃষিক্ষেত্রে একদম শুরু থেকে শেষ, অর্থাৎ

0: থেকে শেষ বলতে বীজ শোধন, বীজের জল দেওয়ার থেকে শুরু করে আপনার আগাছানাশক, তারপরে সার প্রয়োগ, তারপরে কীটশত্রুর দমন, একই রকমভাবে রোগনাশক ক্ষেত্রেও ন্যানো পার্টিকেলস আছে। তারপরে কিছু সেন্সরস আছে যেগুলো নাকি বলে দেবে যে এই রোগটা বা এই পোকাটা হতে পারে বা এই রোগটা বা পোকাটার প্রাদুর্ভাব হয়েছে। তো এটা আমার মনে হচ্ছে যে একটা শিল্ড, একটা পুরো ছাতা এগ্রিকালচারের ক্ষেত্রে, যেই ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কৃষি উৎপাদন এবং কৃষি উৎপাদনশীলতা শুধুমাত্র বাড়াবে না, কৃষির নামে যে একটা বদনাম আছে যে বেশি সার এবং বেশি পেস্টিসাইড ব্যবহার করে আমরা পরিবেশকে নষ্ট করছি, এই জায়গাটাও কিন্তু থাকবে না।
1: আচ্ছা, আমাদের সময় একেবারেই কমে এসছে, শেষে যেটা জানতে চাইব, আমাদের রাজ্যের ক্ষেত্রে বা আমাদের যে কৃষকরা রয়েছেন আমাদের রাজ্যে, তাদের ক্ষেত্রে এই ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি কতটা প্রযুক্ত হচ্ছে বা কতটা ব্যবহার হচ্ছে এখানটায়?
0: এখনো সেই অর্থে ন্যানো প্রযুক্তি কিন্তু আমাদের রাজ্যে খুব ভীষণভাবে কিন্তু প্রচলিত নয়, তবে ছোট ছোট করে যে শুরু হচ্ছে না সেটা আমি বলবো না, বেশ কিছু জায়গায় আমি জানি অল্প অল্প করে শুরু হচ্ছে। আইসিআরও ন্যানোর উপরে কাজ করছে এবং ন্যানো পেস্টিসাইডস এবং ফাঙ্গিসাইডসের যে কাজগুলো, এগুলো কিছু কিছু ক্ষেত্রে এখনও এক্সপেরিমেন্টের স্তরেও রয়েছে। তো ত্রিপুরা রাজ্যে, আমাদের রাজ্যে অতি দ্রুত আমার মনে হয় এই ন্যানো টেকনোলজির প্রয়োগ শুরু হবে এবং ত্রিপুরার যারা আমাদের কৃষক ভাইরা রয়েছেন, ওনারা কিন্তু এই কৃষিক্ষেত্রে যথেষ্ট শিক্ষিত, ওনাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছেন। আমার মনে হয় কৃষি প্রযুক্তিতে যে ন্যানো প্রযুক্তি যদি ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে, আমাদের যারা কৃষকরা রয়েছেন তারা খুব ভালোভাবে সেটাকে ব্যবহার করতে পারবেন এবং অনতিবিলম্বেই এই ন্যানো প্রযুক্তি কৃষিক্ষেত্রে ত্রিপুরাতে একটা নতুন অধ্যায় শুরু করবে।
1: না, রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর এর উপর কতটা জোর দিচ্ছে?
0: নিশ্চয়ই কাজ করছে কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তর ন্যানো প্রযুক্তির উপর, কারণ নতুন নতুন প্রযুক্তিকে রাজ্যে আনা এবং কৃষকদের মধ্যে এটাকে মানে জনপ্রিয় করার যে কাজ, সেটা কৃষি এবং কৃষি দপ্তরের রয়েছে এবং ওরা কিন্তু এই ক্ষেত্রে আমি যতটুক আমার আমি জানি যে ওরা কিন্তু নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
1: আচ্ছা, এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও তো রয়েছে ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে, তার মধ্যে প্রথমেই আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রযুক্তির উচ্চ ব্যয়, এই ব্যয়টা নিয়ে আপনি কিছু বলবেন?
0: আসলে যে কোনো প্রযুক্তি যখন প্রথম শুরু হয়, যখন হাইব্রিড সিড আমরা ব্যবহার করতে শিখি, তখন কিন্তু হাইব্রিড সিডের অনেক বেশি দাম ছিল, এখনও কিন্তু দাম আছে, কিন্তু এখন আস্তে আস্তে প্রযুক্তি যত সরলীকরণ হবে, যত বেশি জনপ্রিয় হবে,
1: যত বেশি ব্যবহার
0: বাড়বে, তার কস্ট তত কমবে, আর যতক্ষণ পর্যন্ত এটা হাইটেক লেভেলে থাকবে তখন কিন্তু তার ব্যবহারটা কম হবে, তার দামও বেশি থাকবে। এখন হয়তোবা আমাদের ন্যানো ল্যাব এবং ইত্যাদি হয়তোবা এখনও কম রয়েছে, মানে রাজ্যে তো এই ধরনের ল্যাবরেটরি এখনও হয়নি, আমি আশা করি ভবিষ্যতে হবে, কিন্তু আস্তে আস্তে যত বেশি জনপ্রিয় হবে এই যে ব্যয়টা যেটা, সেটা কিন্তু কমে যাবে এবং সত্যিকারের অর্থে ন্যানো প্রযুক্তি ব্যবহারে কিন্তু এটা কিন্তু খুব বেশি ব্যয়বহুল নয়। আমি যদি হিসাব করি যে আমার টোটাল 200 কেজি ফার্টিলাইজার লাগছে, সেই জায়গায় আমার যদি 2 গ্রাম মানে ন্যানো পার্টিকেলস লাগে বা ন্যানো ফার্টিলাইজার লাগে, সেক্ষেত্রে দাম কিন্তু ওই 200 কেজির থেকে বেশি হবে না।
1: আচ্ছা, আপনাদের দপ্তর কি কৃষকদের এই প্রযুক্তিগত জ্ঞান এবং প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করছে?
0: আমরা চেষ্টা করব ভবিষ্যতে নতুন মানে জৈব প্রযুক্তি দপ্তর যে নতুন প্রযুক্তিগুলো আছে সেগুলো নিয়ে যেহেতু কাজ করার চেষ্টা করে এবং নতুন প্রযুক্তির উপরে ভিত্তি করে প্রজেক্ট করার চেষ্টা করে, যেমন জৈব প্রযুক্তি দপ্তর বা ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজি, আপনারা জানেন যে বায়োভিলেজ 2.0 বলে যেই প্রজেক্ট ত্রিপুরা রাজ্যে করছে, সেটা ভারতবর্ষে প্রথম, আমরা মানে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে প্রথম যারা নাকি বায়োভিলেজ 2.0 প্রজেক্ট করছে, এখনও করে যাচ্ছে, এটাও একটা নতুন দিগন্ত। ঠিক একই রকমভাবে ন্যানো প্রযুক্তি, টিস্যু কালচার, এই সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে জনপ্রিয় করার জন্য প্রশিক্ষণ এবং ইত্যাদির ব্যবস্থা করব, আমরা এই আশা রাখি।
1: যাই হোক, আজকের আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ন্যানো প্রযুক্তির সুবিধার মধ্যে আমরা ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারব, কম পণ্য দিয়ে বেশি কার্যকারিতা আমরা পেয়ে যাব, পরিবেশ বান্ধব একটি কৃষি ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারব, সঠিক সময়ে রোগ এবং পোকামাকড় দমনের যে ব্যাপারটা সেটা আমরা

0: খুব কম সময়ের মধ্যেই করতে পারবো, জলের অপচয়ও আমরা রোধ করতে পারবো। অনেক ধন্যবাদ শ্রী সেনগুপ্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় কৃষক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আধুনিক কৃষিতে ন্যানো প্রযুক্তি, এ নিয়ে জয়েন্ট ডিরেক্টর ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজি শ্রী অঞ্জন সেনগুপ্তর সাক্ষাৎকার।
1: আসরে এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী সহজমা।

আকাশবাণী আগরতলা যতনে ফাঁসিয়ে খাপাঙে হামচমাইয়া ফরে তাবক চ্যাংজাগ চেনে তিনি নিয়ে সানজা চরণে ককবর আওয়াই পান্দা তিনি পইলানো খানা বায়না ডাক্তার নি পান্দা শাখামক্রাইনি পান্দা তিনি নি শাখামক্রাইনি কগিয়া ফাঙ্কা লেপ্রসি বা বিয়াদি চামানি বেমার এই বেমার ন রাগে কক সবাই শুক্র হয়ে সাবাইখানার ডক্টর সিদ্ধার্থ দেববর্মা

Sì,

I'm going to be able to help the program of success.

করছে নিতে আমার কাছে কন্টাম সিনেমাটি

Thank you.

sarayı falan

na di tu masa na ta bo ya su na to ko mu na di bu mu na di.

हिमनति नानले मनति बे अनले बुरी बामुपुरा जाति तर नरो अमनति बी।

আশ্চর্যজনক ক্ষীরোদ দেবর্মনে খুক্তির সাবজার সম্মুখনা বাইকা আকাশবাণী আগরতলা তাবুক নগবর্তেবাণী কগ্র আগুলি বীরখুম খোলাতে গানে গানে নবর্তেবাণী গানে গানে আমসাইনি কগ সাকলাই চাখা নখাও চুমুই কুপলং তগনে করং করং থায়ো ফেরাং কগৈ ওয়াতে ওয়াই মানো খনানি তং সামারি থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানা গানে তাই তংখলাইমারি তঙ্গনে নৈজি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানা গানে তিনি তংসামারি থামচিবা পয়েন্ট থাম ডিগ্রি সেলসিয়াসনি গানা গানে তাই খামানি নকজাখা নৈজিবা পয়েন্ট সা ডিগ্রি সেলসিয়াস নখাও শিবুকমারি রাও চকুচিসনি ওয়াতিওয়ামানি মারি নকজাখা জি থাম পয়েন্ট নই মিলিমিটার হজা খাইমানি কগ সাকলাই জাখা বেলাইখানো কবুংখাই ওয়াতই ওয়াওন সিপাই জলা ওয়েস্ট এবার সালথাং ত্রিপুরা খোয়াই জেলাও ফেরাং কগৈ নবার কতর ফাইমানি সাজাকা আশেক জরা নবর্তেবানী কগ্র খনা বাইখ্যা।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। তিনি আজ পাঁচ দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহীতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার

0: সংকট সমাধানে ভারতকে আরো বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরজিকর কাণ্ডের তদন্তে গাফিলতির দায়ে পদস্থ তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে বিচারপতিদের পুলকার চালু সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একটি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধ বিমানগুলি তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহীর সফর শেষ করে প্রধানমন্ত্রী তার সফরের দ্বিতীয় পর্বে গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়েরই সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি স্পষ্ট বলেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্বাস আরাকচি এখন দিল্লিতে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেছেন। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
1: আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো দুজন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম।
0: এদিকে অভয়ের মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন।

0: মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আজ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিবিধ দিনগুলিতে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা, বিচারপতিদের মধ্যে গাড়ি ভাগাভাগি করে ব্যবহার করা এবং রেজিস্ট্রি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষাপটে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রের যে বৃহত্তর প্রচেষ্টা চলছে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ তারই অনুসারী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে জ্বালানি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিচারপতিরা সর্বসম্মতিক্রমে নিজেদের মধ্যে কারপুলিং ব্যবস্থা প্রচলনে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপে শীর্ষ আদালত রেজিস্ট্রি দপ্তরের প্রতিটি শাখা বা বিভাগের কর্মীদের 50% সপ্তাহে সর্বোচ্চ 2 দিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন যে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানির দাম আকাশচুম্বী তখন ভারত তার ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছিল। সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায় 100% বৃদ্ধি পেলেও ভারত এই পরিমাণ পেট্রোলে মাত্র 3.2% এবং ডিজেলে 3.4% মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত অস্থিরতা সত্ত্বেও সরকারি তেল কোম্পানিগুলি নাগরিকদের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে সপ্তাহের পর সপ্তাহ বিপুল ক্ষতি বহন করেছে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুড্ডাপাট্টিতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMC এর কর্মসূচির আওতাধীন একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা ভাবনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। সদ্য চালু হওয়া এই প্রতিরক্ষা প্রকল্পগুলি জাতীয় নিরাপত্তা জোরদার করবে, শিল্পক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করবে এবং তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
1: ফিউজ জো হোতা হ্যায় ওয়া কিসি ভি গোলা বারুদ কা সবসে ইয়া ইম্পর্টেন্ট হিসসা হোতা হ্যায়, চাহে আর্টিলারি শেল হো, বম্ব হো ইয়া কোই ভি যুদ্ধ সামগ্রী হো, বিনা ভরোসেমন্দ ইলেকট্রিক ফিউজ কে সব বেকার হ্যায়। यहां बनने वाले अत्याधुनिक फ्यूज हमारी सेनाओं को ताकत देंगे और यह प्रोजेक्ट हमारी एमिनिशन मैन्युफैक्चरिंग में सेल्फ रिलायंस आत्मनिर्भरता का एक नया चैप्टर जोड़ेगा।
0: অনুষ্ঠানিক কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, রাজ্যের মন্ত্রীগণ, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক সাংসদের বিদেশ সফরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করলে তা অবশ্যই 2010 FCRA আইনের মাপকাঠি অনুযায়ী হতে হবে। রিজিজু বলেন, আইনের চোখে সব ভারতীয় সমান এবং একই মানদণ্ড রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী 26 মে কেরালামে প্রবেশ করতে পারে। যদিও কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হল 1 জুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র NTA অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের উপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনৌ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনৌ 10 দলের লিগে সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়া সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সবিতা দেবর্মা তিনি নিয়ে কক্তমা ববাগ রকংখা মন্ত্রী বকরং নরেন্দ্র মোদী কথাজাক আরব আমিরাত তাই ইউরোপ বেড়াইমা পুইলা বেড়েমো আবুধাবিও দঙ্গতাবুক আগরতলা হাফাংনি মেডিকেল রিংন কতরনি টাং বেখেপ ফোয়ারমাও কেন্দ্রনি সাখাম তাই নুখুং হামক্রাই নাইখুং খক নৈরা স্নেচি থাম রেজাক ব্রেচি দগ্রা সাই রাংনি গোসিমুং রেখা হানি সাকা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্টেও নাংমান ইস্যুক পেট্রোল ডিজেল খাতিজাক তঙ্গু হানি সাকা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবার NTAT নি সাকা নিট ইউজিস নৈ সাই নিচি দক আমচক মং বসকাং নিচি সা জুন তাল অঙ্গন তাবু কক্টুমা শুক্র গৈ মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী কথাজাক আরব আমিরাত তাই ইউরোপ বেড়াইমাও পুইলা বেড়েমো আবুধাবিও তঙ্গো তাবুক প্রেসিডেন্সিয়াল বীরখুং খলাও কথাজাক আরব আমিরাতনি রাষ্ট্রবকরক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বন পান্ডানি বিশিংতৈ লামসগৈ বরম ইয়াফারখা আবুনি ইয়াগুলো মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী রাষ্ট্রবকরক শেখ মোহাম্মদ বিন জায়েদ বাইকক লামসালাইমাও আজোখা আজুক লাইমাও থকনি চৌবা চৌতাই বখাকনৈনি বানিয়ানি তং হালকনতৈ কক লামসালাইখ্যা মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী আমিরাতন ভারতনি চৌবা চৌনি ককনতৈ শাখা তাবুকনি অংতমা হামিয়া অ তং হালকন কক লামসালাইমানি বিশিংতৈ বসকাঙ্গৈ থাংনানি ন কাইসা সুসু লামা হানিব শাখা আগরতলা হাফাংনি মেডিকেল রিংন কতরনি টাংবেখর ন ফার্মাও কেন্দ্রনি শাখাম তাই নুখুং হামক্রাই নাইখুং খক নৈরা স্নেচি থামরেজাক ব্রিচি দক রাশাই রাংনি গোসিমুং রেখা হানি শাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী অগ্রা শাখা আবুবাই আগরতলা হাফাংনি মেডিকেল রিংন কতর নৈসাই নিচি দক নৈচি সিনি রং বিশিনি সিমি MBBS কোর্স তাইব কাইসারা আচুক থাই তাই PG কোর্স তাইব কাই চার্চি থাম আচুকথাই বাংরি মানন বসাকা ও মেডিকেল আচুকথাই বাংরি জাকমা বাই হাস্তে হাপাংনি তাই হাপাং ফাতার মেডিকেল রিংনক কতর MBBS আচুকথাই বাঙ্গি অঙ্গান কাইবারা বাচি ব অসাক্তার মুংনি বাগৈ মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী দায় কেন্দ্রনি শাখামতাই নুখুং হামগ্রাই মন্ত্রী JP নাদন হামবাইয়া ফারখা
1: আজকে মেডিকেলের আসন আমাদের এখানে প্রায় 250 মতো হয়ে গেল MBBS এর সরকারি পর্যায়ে আর অন্যান্য তো আগের আছেন তো সব দিকেই কিন্তু এখন মানে MBBS এর সিট বাড়ছে ডেন্টাল এর সিট বাড়ছে তো আমরা সব দিকেই কিন্তু এখন মানুষ একটা সিটের জন্য বাইরে যেতে হতো সেই প্রবণতাটা কমে যাবে এখন আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ দেব ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিকে
0: হাস্টেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো স্রংনাই রকনি হুইজাক রংমুংনি হামক্রাই খলাইমাও থং হুকুমতাই তাং বেখরেব রুগজাক ফরংমুং রনানি শাকাও ফানবক্সিন কাতিনি কাঞ্চনপুর কাশিরামপাড়ানি ইসকন বাই নাইকলজা গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট রংনক নিকতালস নামজাক মালাকথাম নকন সেঙ্গিরেমা পান্ডাও অকক্ন শাখা হাস্টেফা শাখা থিনাংনি আচাই সংন কুরংতাই বাই থাং সুকজাক খলাইতিসানাও হাস্টেফাং রংনি বাবায় ফানবক্সিনী সামুং তাঙ্গি তঙ্গো
2: Education is not just about brick and mortar, but today these bricks become the fortress of knowledge and this mortar lines the promise of a better tomorrow. We are not just creating a student, we are nurturing pratibha, which means talent, and the talent must serve two purposes, personal growth and national upliftment.
0: পান্ডাও মাঞ্জাখা বিধানসভানি স্পিকার রামপদ্ম জমাতিয়া MLA ফিলিপ কুমার রিয়াং হরে কৃষ্ণ মুভমেন্ট কমিটিনি ভাইস চেয়ারম্যান চঞ্চলাপতি দাস আগরতলা জগন্নাথ বাড়িনি ভক্তি কমল বৈষ্ণব মহারাজ আকর্ষণ হাস্টেও নাংমান ইস্যুক পেট্রোল ডিজেল খাতিজাক তঙ্গুহানি শাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা লুকুরক্ন মন্ত্রীকরা কবকমুং নারেখা ওয়ানানা গৃহিণী পেট্রোল পাম্পনি নাংয়াউই ইয়াকবারা পেট্রোল নাহারিয়াউই তংনানি কবকমুং রেখা ব
1: প্রবাসীর কাছে একটাই আহ্বান করব এই আমি দেখেছি পেট্রোল পাম্পগুলোতে বিরাট একটা লাইন যে পেট্রোল নেই পেট্রোল নেই এখন পর্যন্ত তো আমাদের কাছে পেট্রোল আছে মজুত আছে কাজে এর জন্য চিন্তা করবেন না আপনারা মজুত করার কোনো বিষয় না যা দরকার আপনাদের যে গাড়ি বা স্কুটার যাই থাকুক তা যতটুকু দরকার ততটুকুই নেবেন আননেসারি উৎকণ্ঠার কোনো বিষয় না
0: খেনা রাষ্ট্রবক্রক ইয়াকসু সিভি রাধাকিষেণ রাষ্ট্রবক্রক ইয়াকসু নিবার যা ইয়াচা

মায়াগুলো পুইলা সিকিম বেড়াইমা ও থাঙ্গানা বেড়াইমা জরা রাষ্ট্রবক্রগিয়াকসু গ্যাংটগ সিকিমনি হাস্তে সংসামা সাল পালাইমা পান্ডা ও মানজাগান সিকিমনি মানন কেন্দ্র ও সংসাজক ও পান্ডা সিকিমনি হাস্তেফা মন্ত্রী অগ্রাতে কেন্দ্রনি দুনার মন্ত্রী রগব মানজাগনা তঙ্গু মন্ত্রী বক্রকনি কবক মংনোরগে এডিসি নাইকলফাং বেবাক সেবক রক্ন হাতি ও সালথাম হাবা ও ফাইনানি দাগিমংরেখা অ দাগিমংরগে বেবাক সেবক হাতি ও তাংশাল ক্রাকশাল শ্রাংশাল হাবানগ ফাইনানি কক সাজাকা তাই সালথাম সাংরংশাল ফাশাল চাশাল ওয়ার্ক হোম এবার নগ আচুগী ফোন এবার ইলেকট্রনিক শেপ বাই হাবানি সামুং টাকানি কক সাজাকা এডিসিনি সামুং চারিফাং অক্রা রাবেল হেমেন্দ্র কুমার শাখা খনানি সিমি অ দাগিমুং সামুঙ্গ ফুনাং জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী নি ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপস টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি ককতমা আপডেট মানাকে টুইটার আবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গান আকাশবাণী বিচি চুকু সিপুমা রগে হা কতরবাই বাকসা আকাশবাণী আগরতলানি চেতন বাইটিনি সুকান্ত একাডেমি ও ক্লাসিক্যাল রেসামুং পান্ডা সংসার জাখা পান্ডা ও পান্ডানো চেঙ্গি রেখা সালথাং তীরপ্রা হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার আবন কারিব পান্ডা ও মানজাখা সি জি এস টি আগরতলা হাবানক নি ইয়াকবাড়া কমিশনার সেমুয়েল এস বাইফে কক নারুকমা ও হাংখর নাইকলফাং আকাশবাণী সামুংন তৈ বলাইখা পান্ডাও গিটার তামক্রং পঙ্কজ কুমার দাস তবলা তামক্রং দেবজ্যোতি দাসগুপ্ত মানজাখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবা এনটিএ তিনি শাখা নিট ইউজি নৈশাই নৈজিদক আমজকমুং বস্কাং নৈজিসা জুন তাল অঙ্গান হদালামনি বখাক্তি আমজকমুঙ্গ আচুকনাই রক্তাই মাফাসংন এনটিএ অফিসিয়াল চ্যানেল ন পৈতো সানানি কয়মুং নারখা আমজকমুঙ্গ আচুকনাই সৃংনাই রক বস্কাং জুন তালনি চিবরি শালমারিনি বিশিং আমজকমুংনি এডমিট কার্ড মানান কেন্দ্রনি রংমন্ত্রীর ধর্মেন্দ্র প্রধান শাখা বস্কাংনি বিশিনি সিমি নিট ইউজি আমজকমুঙ্গ ও এম আর রায়দানো সেলাই কম্পিউটার রায়দাতেই আমজকমুং নাহার জাগান হাস্তে সা খামছেপ্ন টঙ্ক সংলুক রক্নি থানে সগৈ রেনা ও আশা কর্মী রক্নি কতর বারজা তঙ্গু হানি শাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাক নাই নাই রক্নি লগি লগি আশা সেবক রক হাস্তে নি সা খামনি সেপ রেনা ও সেলাই আউই সামুং তাঙ্গি দঙ্গ তিনি হাফানিয়াস হায়ুং বেরেমনি ইনডোর এক্সিবিশন হল হাস্তে বেরেমনি আশা কনভেন সন চেঙ্গি অকক ন শাখা ব শাখা হাসকনি সিমি বেবাক থায় হাস্তেনি সা খাম সেপ রেনা ও কতর বারজা ইয়াসাগি তঙ্গ হাস্তেনি খড়ক সিনি সাই চাররা ডক সি ডক আশা সেব রক তাকলাই অকনভেনশননি থিম অংখা থানচাকে স্নামই সা খামন হাস্তে পান্ডানি পুইলা ও মন্ত্রী অক্রা প্রধানমন্ত্রী জনমন তাই ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে খবজাক কামিরগ সা খাম সেপ সগিরেনা নাহারে বসং সা খাম মিশননি বেখাক্তেই রেজাক খুংনৈ চিব্রে মোবাইল মেডিকেল অ্যাম্বুলেন্স বানা নাহারে চেঙ্গি রেখা এডিসি চংবরি কেপলাই অংনাই খড়ক ব্রে মজুরানী সরকার শৈলেন্দ্রনাথ ইসমাইল জয়তির প্রাতায় কংসং মক তিনি খুমুলংনি ককচাপ নগ সংসাজাক পান্ডা কাইসানি বিসিংতে বরকনার সময় তাংরে জাখা কেতাল চংজাক আদং আদং জুগ্ন সময় তাংরেখা এডিসিনি চেয়ারম্যান ববরঞ্জন ডিয়াং শালকিসা সেকাং এডিসিনি চংবাড়ি কেপলাই অংনাই খড়ক নেইচি চার আদং রকনি বিশিং খড়ক নেইচি ব্রে থাংনাই এপ্রিল তালনি নেইচি চিনি শালমারি খুমুলংনি ককচাপ নগ পান্ডানি বিসিংতে সময় তাংজাকমানি তীব্রা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকমু অরণি নক আউট ক্রিকেট বাতাইলাইমানি ফাইনাল কসমোপলিন ক্লাব তাই ব্লাড মাউথ ক্লাব থংলাইনা বস্কাং মেতালনি চিসনি শালমারিও ম্যাচ অঙ্গনে তিনি কনি সেমিফাইনাল থংমুং অংখা এমবিবি স্টেডিয়ামও কসমোপলিটিন ক্লাব রান নৈচিদক বাই জয়নগর ক্রিকেট ক্লাব ন তাই নরসিংগড়নি পিটিএ থংখলাও ব্লাড মাউথ ক্লাব রান চিচার বাই স্পোলিং ও ক্লাব ন মেচেনখা তাবুক নবার তৈবানি কক বস্কাং দামনি চিবরিও হাস্তেনি সালথাং খুয়াই সিপাই হিজলা হাংকর কবাং ওয়াতে ওয়ান হানে সজাগ মংরেখা নবার তৈবার দায়খং আবনকারী উনকোটি দলাই হাংকর ব ফেরাঙ্গগৈ দামসাও
ब्रिजि निशिमी 5 किलोमीटर दौ नबारबादै फायमान नखना सालनि तुंमारि साखाव 35 डिग्री सेल्सियस ते खामाव 23 डिग्री सेल्सियस नि गानागिनाव तंगन तिनि सालनि साखानि तुंमारि 35.3 डिग्री सेल्सियस ते खामार

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া সংস্কৃতি ও প্রযুক্তির নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণে কেন্দ্রীয় সরকার 273.46 কোটি টাকা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে, নিট UG 2026 এর পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটাতে ক্রীড়া সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ কাঞ্চনপুরের কাশিরামপাড়াস্থিত ইস্কন পরিচালিত গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট স্কুলের নবনির্মিত ত্রিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে রাজ্য সরকার শিক্ষার প্রসারে আন্তরিকভাবে কাজ করছে।
1: Education is not just about brick and mortar, but today these bricks become the fastest of knowledge and this mortar blinds the promise of a better tomorrow. We are not just creating a students, we are nurturing pratibha, which means talent, and the talent must serve two purposes, personal growth and national upliftment.
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, হরিকৃষ্ণ মুভমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান চঞ্চলাপতি দাসা, আগরতলা জগন্নাথ বাড়ির ভক্তি কমল বৈষ্ণব মহারাজ প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ জানিয়েছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 273.46 কোটি টাকার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এর ফলে আগরতলা সরকারি মেডিকেল কলেজ 2026-2027 শিক্ষাবর্ষে MBBS কোর্সে আরও 100টি আসন ও PG কোর্সে আরও 83টি আসন বাড়ানো সম্ভব হবে। তিনি জানান, এই মেডিকেল আসনগুলি যুক্ত হওয়ার ফলে রাজ্যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলে MBBS আসনের সংখ্যা হবে 550টি এবং স্নাতকোত্তর আসনের সংখ্যা হবে 196টি, যা গত 4 বছরে একটি রেকর্ড বৃদ্ধি। তিনি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডাকে ধন্যবাদ জানান।
2: আজকে মেডিকেলের আসন আমাদের এখানে প্রায় 250 মতো হয়ে গেল MBBS এর সরকারি পর্যায়ে, আর অন্যান্য তো আগের আছেন, তো সব দিকেই কিন্তু এখন মানে MBBS এর সিট বাড়ছে, ডেন্টালের সিট বাড়ছে, তো আমরা সব দিকেই কিন্তু এখন মানুষ একটা সিটের জন্য

0: ফিরে যেতে হতো, সেই প্রবণতাটা কমে যাবে। আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ দেব ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিকে।
1: এডিসি সাধারণ নির্বাচনে বিজয়ী চারজন সদস্য সদস্যা মঞ্জুরানী সরকার, শৈলেন্দ্রনাথ, ইসমিল জয় ত্রিপুরা এবং কঞ্জওয়ং মগ আজ খুমুলস্থিত পরিষদীয় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করেন এডিসি চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং। ত্রিপুরাতেও নতুন আয়কর অধিনিয়ম 2025 কার্যকর করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে প্রারম্ভ 2026। এ বিষয়ে আজ আগরতলার আয়কর ভবনে এক সচেতনতামূলক আলোচনার চক্রের আয়োজন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত আয়কর কমিশনার অমিত কুমার পাণ্ডে। বক্তারা বলেন, আয়কর অধিনিয়ম 2025 আয়কর আইন 1961 রূপান্তর। আয়কর আইন 2025 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2024 সালে সংসদে বাজেট পেশের উপর উল্লেখ করেছিলেন, যা চলতি বছর গত 1 এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে যুগ্ম আয়কর কমিশনার রূপকান্তি ভট্টাচার্য জানান, আয়কর আইন 1961 এবং আয়কর আইন 2025 এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, তবে আয়কর আইন 2025 জনসাধারণের বোঝার জন্য সরল করা হয়েছে, এই ধারাগুলো সহজ ও সংক্ষিপ্ত করা হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়কর কমিশনার সঞ্জয় ঝা, যুগ্ম আয়কর কমিশনার রূপকান্তি ভট্টাচার্য, আয়কর আধিকারিক এস এস নন্দী প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপ সফরের প্রথম পর্বে আবুধাবিতে রয়েছেন। প্রেসিডেন্সিয়াল বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সম্বর্ধনা দেন। আমিরাতের আকাশসীমায় প্রবেশের সময় সংযুক্ত আরব আমিরাতের F-16 যুদ্ধ বিমান তাঁর বিমানকে এসকর্ট করে। তারপর প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে জ্বালানি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল আলোচনা প্রধান বিষয়। প্রধানমন্ত্রী শ্রী মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, অযথা উৎকণ্ঠা না করতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান। পেট্রোল পাম্পগুলি থেকে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল নেবার প্রয়োজন নেই বলে তিনি জানান।
2: ত্রিপুরাবাসীর কাছে একটাই আহ্বান করব, এই আমি দেখেছি পেট্রোল পাম্পগুলোতে বিরাট একটা লাইন যে পেট্রোল নেই পেট্রোল নেই। এখন পর্যন্ত তো আমাদের কাছে পেট্রোল আছে, মজুত আছে, কাজে এর জন্য চিন্তা করবেন না আপনারা, মজুত করার কোনো বিষয় নাই। যা দরকার আপনাদের যে গাড়ি বা স্কুটার যাই থাকুক, তা যতটুকু দরকার ততটুকুই নেবেন, আমনেসারি উৎকণ্ঠার কোনো বিষয় নেই।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। চিকিৎসকদের পাশাপাশি আশাকর্মীরাও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন। আজ হাঁপানিয়ার আন্তর্জাতিক ইনডোর এক্সিবিশন হলে রাজ্যভিত্তিক আশা কনভেনশনে তিনি একথা বলেন। তিনি বলেন, পাহাড় থেকে সমতল সর্বত্র রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রদানের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগর হলেন রাজ্যের 7,866 জন আশাকর্মী। প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারী সকল ক্ষেত্রেই সাধারণ মানুষের মনে আশার প্রদীপ বারে বারে প্রজ্বলিত করেছেন আশাকর্মীরা। এবারের এই কনভেনশনের থিম একতায় গড়ি সুস্থ রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, 2025-26 অর্থবছরে প্রায় 97% টিকাকরণ এবং মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর কর্মসূচির ক্ষেত্রে 100% সফলতা এসেছে। রাজ্যকে ডায়রিয়া মুক্ত করতে স্পট ডায়রিয়া ক্যাম্প শুরু করা হয়েছে। 0 থেকে 5 বছরের 3 লক্ষ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জনমন এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্গত ভিলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের দেওয়া 24টি মোবাইল মেডিকেল অ্যাম্বুলেন্সের পতাকা নেড়ে সূচনা করেন। আকাশবাণী 90 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে আকাশবাণী আগরতলার উদ্যোগে সুকান্ত একাডেমিতে আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন সিজিএসটি আগরতলা অফিসের অতিরিক্ত কমিশনার স্যামুয়েল এস ভাইফে। অনুষ্ঠানে জেলাশাসক তার ভাষণে আকাশবাণীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শাস্ত্রীয় সুরে গিটার পরিবেশন করেন পঙ্কজ কুমার দাস, তবলা সহযোগিতা রয়েছেন দেবজ্যোতি দাশগুপ্ত। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আগামী

আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের জনগণনার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA আজ জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে সংস্থাটি পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র NTA এর অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করার জন্য অনুরোধ জানিয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আগামী 14 জুনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়ে যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকে নিট UG পরীক্ষা বর্তমান OMR ভিত্তিক পদ্ধতির পরিবর্তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানের পরিপ্রেক্ষিতে ADC প্রশাসন সমস্ত কর্মচারীদের সপ্তাহে 3 দিন কর্মস্থলে উপস্থিতির নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ অনুযায়ী সমস্ত কর্মচারীদের প্রতি সপ্তাহে সোম, মঙ্গল, বুধ অফিসে হাজির থাকতে হবে। বাকি 3 দিন বৃহস্পতি, শুক্র, শনিবার ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসেই ফোন এবং ইলেকট্রনিক মাধ্যমে অফিসের কাজ করতে হবে। ADC মুখ্য নির্বাহী আধিকারিক রাবেল হেমেন্দ্র কুমার জানিয়েছেন, আগামীকাল থেকে এই নির্দেশ কার্যকর হবে। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম জেলা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় ও হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 13 কিলোমিটার। খেলার খবর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে কসমোপলিটন ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আগামী 17 মে ফাইনাল ম্যাচটি হবে। আজ আসরে 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। MBB স্টেডিয়ামে কসমোপলিটন ক্লাব 26 রানে জয়নগর ক্রিকেট ক্লাবকে এবং নরসিংগড়ের PTA মাঠে ব্লাডমাউথ ক্লাব 18 রানে স্পুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজে পরিকাঠামো সম্প্রসারণে কেন্দ্রীয় সরকার 273.46 কোটি টাকা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমানে বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকে প্রথম গানখানি শুনবেন কানন দেবীর কণ্ঠে।

গানখানি শুনলেন সুমিত্রা সেনের কণ্ঠে, এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পরের গানখানি শুনবেন গীতা সেনের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী অজয় চক্রবর্তী।

এতক্ষণ শুনছিলেন অজয় চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গান, আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা। এখন কুনিজন সান্নিধ্যে অনুষ্ঠানে শুনবেন শিল্পী শিবপ্রসাদ ধরের সাক্ষাৎকার।
1: গুণীজন সান্নিধ্যে
2: গানই যেন সর্বশ্রেষ্ঠ সাধনা। কথা, সুর আর তালের মেলবন্ধন একদিকে যেমন শান্তি এনে দেয়, অন্যদিকে তেমনই জীবনের গল্প শুনিয়ে যায়। তাই স্বরলিপিতে লেখা প্রতিটা সুর কখনো কাঁদায়, আবার কখনো বা হাসায়। গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন, তার জীবনের গল্পটাও গানকে ঘিরেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তিনি আমাদের এই রাজ্যের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শিবপ্রসাদ ধর। চলুন কথা বলি তাঁর সাথে।
3: প্রথমেই যেটা আপনার কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে একেবারে শুরুর দিক, যখন আপনি খুব ছোট ছিলেন, তখন হয়তো আপনি গান শিখবেন বা তখনও শেখেননি, শেখা শুরু করবেন, সেই সময়টার কথা যদি আমাদের একটু বলেন।
4: 2080 সালে, এর আগে যদি যাই একটু পেছনে, তাহলে বোঝা যাবে আমার ছোটবেলাকার সঙ্গীত কীভাবে এসে ঢুকলো আমার জীবনে। আদি থেকে বললে মা এবং বাবা, মা ছিলেন গায়িকা আর বাবা ছিলেন সেতারিস্ট। আমাদের বাড়ির পাশেই ছিল রামকৃষ্ণ শিক্ষা সদন, সেই রামকৃষ্ণ শিক্ষা সদনেই আমার হয়তো গানের একটা যোগাযোগ তৈরি হলো। স্কুলে যখন প্রেয়ার মিটিং হতো, তখন আমাকে বলা হতো, শিবপ্রসাদ এসো গান।

গানটা ধরো, প্রেয়ার সং। শৌর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরা অপরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। এই গানটা ছিল স্বামী বিবেকানন্দের লেখা। তো এই গানটা দিয়ে আমাদের শুরু হতো স্কুলের নিয়মিত পাঠ। তো আমি তখন ক্লাস সিক্স, এই থেকে শুরু হলো আমার গানের একটা টাচিং পয়েন্ট। এগোলাম, দিনে দিনে বয়স বাড়ল, আস্তে আস্তে এইটে উঠলাম। এইট থেকে নাইনে যখন এলাম, তখন আমার মা ট্রান্সফার হয়ে গেলেন ধর্মনগর, সেখানেই আমাকে যেতে হলো। ওখানে গিয়ে একটা স্কুলে ভর্তি হলাম ক্লাস নাইনে, আস্তে আস্তে ধীরে ধীরে। তো স্কুলে যখন পাঠ হতো, পড়া হতো, তখন আমি গান গাইতাম, গান শুনতাম। যারা যারা শিল্পীরা গান গাইতো কোনো উৎসবে, সরস্বতী পুজো, 15th August, হ্যাঁ, তারপর বিজয় সম্মেলনী হতো স্কুলে, তা তখন থেকেই আমি একটু একটু ঠাকুরের গান, রামকৃষ্ণ ঠাকুরের গান, মা সারদার গান এবং গুরুজির গান, স্বামী বিবেকানন্দের গান। গানের লাইনে যেমন আমার ইন্টারেস্টটা বেশি, পড়াশোনায় মন থাকতো, পিছনে বসে তাল ঢুকতো আমার গান গাইতাম। স্যার তখন উঠে বলতেন, এই দাঁড়া, তুই কি করছিস এখানে, পড়া হচ্ছে এখানে গান গাইছিস, ক্লাসের পরে আমার সঙ্গে দেখা করবি। ক্লাসের পরে দেখা করলাম, ওই বলল, গান জানিস? ঠাকুরের গান জানিস স্যার। কি গান জানিস? বুঝছো স্যার, সূর্য দা বীর্য দা, এটা তো এখানেই হয়, আর কে জানিস? আমরা মামি বলতাম, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা কি কম আশুক নাজম জিনব অবহেলে, আমরা মায়ের ছেলে। বা এগুলো তো ভালো তুলেছিস, আচ্ছা তুই কোনো অনুষ্ঠান রেওয়াজ চালিয়ে যা, আর এই গানটা অনুষ্ঠানে করবি, সূর্য দা বীর্য দা গানটা করবি। তো অনুষ্ঠান হলো সরস্বতী পূজা। আস্তে আস্তে যেতে যেতে কলেজে উঠলাম। কলেজে উঠে তো আমি মোটামুটি সকল পূর্ণ গায়ক হিসেবে পারফর্মিং স্টেজে আমার গান অনেক হলো, নজরুল গীতি হলো, রবীন্দ্রসঙ্গীত হলো, তারপর অন্যান্য গান যেগুলো কেউ গাইতে পারতো না। আমার গলায় দানা ছিল, সেই দানা দিয়ে, আর গলাটাও ছিল ছাড়া গলা। এই যেমন কলেজে উঠে এই গানটা

0: প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে আনন, তোমার ভঙ্গই তো সুন্দরে অঞ্জলি লম।
1: আপনার জীবনের সঙ্গীত গুরু তিনি কে?
0: নমস্কার প্রণাম। সেই প্রণম্য ব্যক্তিত্ব সঙ্গীতের ত্রিপুরার আদি গুরু বলতে পারেন, বা খুব অভিজ্ঞ একজন শিল্পী পণ্ডিত রবিনাগ। রবিনাগ মহাশয় আমরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাকে প্রণাম জানিয়ে এবং আমি বলতে বাধা নেই, আমার আরও দুজন গুরু আমাকে গান শেখাতেন, পণ্ডিত রঞ্জিত রঞ্জন ঘোষ এবং পরে কলেজেরই অজয় ভট্টাচার্য। এই করে করে ওনারা আমাকে গান শেখাতেন, আমি হয়ে উঠলাম স্টেজ পারফর্মার। স্টেজ পারফর্মিংয়ে আগরতলা থেকে কেউ যদি কৈলাসহর যেত, আমি তো কৈলাসহরের জন্ম আমার, কৈলাসহরে যেত, এক এক ডাকে আমাকে বলা হতো তুমি লোকাল শিল্পী হয়ে তুমি গাইবে। আমি বললাম খুব আনন্দিত হলাম, স্যারের কাছে গানগুলো দেখলাম তখন গাইলাম।
1: আপনি যখন মঞ্চে গাওয়া শুরু করলেন, একটু যেটা বলছিলেন যে স্টেজ পারফর্মার হিসাবে আপনার নামটা সবার আগে আসতো, তো সেই সময়টা মানে সেই সালটা কত হবে?
0: সে সালটা 68।
1: আচ্ছা, আর জীবনের প্রথম মঞ্চ মানে

0: মঞ্চ অভিজ্ঞতা যেটা আমরা বলি, মঞ্চে প্রথম গান গাইছেন, সেই অনুভূতিটা কেমন ছিল?
1: ওরে বাপরে, যখন বলা হতো শিবু তুমি গান গাইবে আজকে সন্ধ্যাবেলা, আজকে না এই সামনে 15th অগস্টে তুমি গান গাইবে, তো আমিও আমার সাহস খুব খারাপ ছিল না, বুকে দূর দূর করতো এমন কিছু ছিল না, তো আমি হ্যাঁ গাইলাম।

0: জনম ধন্য হয়েছি ধন্য গো। এটা ছিল গা, আর সবাই হাততালি দিয়ে আমাকে প্রফেসর অজয় বসে আমাকে বুকে জড়িয়ে ধরলো, বাবা আমল করেছিস তো, সুন্দর গেয়েছিস, সুন্দর গেয়েছিস।
1: আপনার জীবনে এই মঞ্চ অভিজ্ঞতা এবং মঞ্চে আপনি গান গেয়েছেন, তারপর চাকরি জীবন, আপনার যে চাকরি জীবন, আমি যতটা জানি আপনি যে স্কুলে চাকরি করতেন সেখানেও গানের সংস্পর্শেই আপনি ছিলেন।
0: কথা মনে পড়েছে, আমি যখন মার চাকরি শেষ তখন আমরা এসে পড়লাম আগরতলায়। আমি তখন তো চাকরি বাকরি ছিল, খুব একটা নেই তা না, কম ছিল, সবকালেই কম, বেশি কিছু নাই চাকরির। চাকরি পেতে গেলে এই কৈলাসহর থাকলে চলবে না, তুমি আগরতলায় চলে এসো। ও এসেই আমি দেখলাম রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুলে ধলেশ্বর, ওখানে মাধবলাল চ্যাটার্জি হেডমাস্টার, শিবু, শিবপ্রসাদ, বা বা বা তুমি এসেছ, তুমি কি স্কুল স্কুলে চাকরি করবে, তো তুমি তো গান গাও, আমার স্কুলে একটু গান দেখাও না বাচ্চাদেরকে। আমি বললাম স্যার আমি পারবো, আমাকে দিন। হ্যাঁ, হাফ লুফ ইজ বেটার দেন নো ব্রেড। তো আমি চাকরিতে ঢুকে গেলাম মাস টিচার হিসাবে। তো চাকরিতে ঢুকলাম, মাধবলাল চ্যাটার্জি স্যার আমাকে একটা গান লিখে দিলেন, আমরা শিশু ফুল হয়ে ভাই ফুটেছিলাম নন্দনে, আজকে মোদের আনবে কে গো নিখিল বিশ্ব অঙ্গনে, নিখিল বিশ্ব অঙ্গনে। গান গাইতাম, গান তুলে তুলে দিতাম, গানের ক্লাসও করতাম, পড়াতামও, এই করে চলছে জীবন আমার, সঙ্গীতের শুরু হয়ে গেল একদম দাপটে।
1: এবং তারপর বলা যায় সেই সঙ্গীতের সংস্পর্শে আপনি এত বছর কাটিয়ে ফেললেন, এখনো সঙ্গীত আপনার সঙ্গে রয়েছে। ঠিক, তবে একটা কথা এখন খুব প্রচলিত যে এখন নাকি সঙ্গীতের শ্রোতা কমে গেছে আর ভিউয়ার বেড়ে গেছে, যেটা আমরা বলি মানে আমরা দেখতে বেশি পছন্দ করি শুনি কম, সেই ব্যাপারে আপনার কি মতামত?
0: রেডিও নেই, রেডিও অনেক বাড়িতেই নেই, অনেক বাড়িতেই নেই, শুধু টিভি। টিভিতে ওই যে দেখা বললে, দেখার সৌন্দর্য বেড়ে গেছে, দেখার চোখ বেড়ে গেছে, দেখার অনুভূতি বেড়ে গেছে। এখন আর রেডিও কেউ প্রায় শুনতে চায় না। ইম্পর্ট্যান্ট সংবাদ বা ইম্পর্ট্যান্ট শিল্পীর যদি নির্বাচিত গান থাকতো রেডিওতে বলা হতো, তখন আমরা খুব রেডিও খুলে রাখতাম। ব্যাটারি ব্যাটারি পর্যন্ত কিনেছি, রেডিও তো ওকে তো ব্যাটারি তো নেই, ব্যাটারি নিয়ে ব্যাটারি আনলাম, ব্যাটারি এনে ওটাতে ঢুকিয়ে তারপরে ওই সময়কার গান শুনলাম। তারপরে রেডিওতে আকাশবাণী প্রচারিত ওই যে গানগুলো, পুজোর গান, সরস্বতী পুজোর গান, ভজন, এইগুলো আমি গাইতাম। তারপরে দিন যেতে যেতে উচ্চ নিজের অনুভূতি শক্তি আরো বেড়ে উঠলো, আমি রেডিওতে দিলাম অডিশন, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক এবং ভক্তি সঙ্গীত, এই তিনটে সঙ্গীতেই আমি পাশ করে গেলাম। এই তিনটা সঙ্গীত নিয়ে জীবন কাটাচ্ছি, সঙ্গীতের বাধা ধরা জীবন। এরপর বাই

0: দিয়ে প্রোগ্রাম এলো, বাইরে ডাকা ডাকা ডাকে শুরু হলো, শিবপ্রসাদ ধর, শিবপ্রসাদ ধর, শিবপ্রসাদ ধর। এই এখানে এখানে প্রোগ্রামে কি অবস্থা, কোনো প্রোগ্রাম কলকাতা থেকে প্রোগ্রাম এলেও আমাকে ডাকা হতো। পিন্টু ভট্টাচার্য, অনুপ ঘোষাল, তারপরে বনশ্রী সেনগুপ্ত, এর না আরও শিল্পীরা আছেন, তারপর মান্নাদের এসেছিলেন, উনি ওনার সাথে গিয়ে দেখা করেছিলাম সার্কিট হাউসে। সার্কিট হাউসে উনি তানপুরা বাজিয়ে রেওয়াজ করছেন, তো আমি চুপি চুপি গিয়ে দাঁড়ালাম। কে হে তুমি, আমি রেওয়াজ করছি দেখছো না, আজকে আমার আমাকে গান গাইতে হবে রূপসী হলে, স্যার জানি শুধু আপনাকে একটু এক নজর দেখতে এসেছি, আপনাকে একটা প্রণাম করবো স্যার। আচ্ছা আচ্ছা হবে, প্রণাম করলাম। গান করো বলছেন মান্নাদের সাহেব, গান করো। এই ঘটনাটা শিলচর ওই রেডিওতে, রেডিওর আমন্ত্রণে উনি এসেছিলেন শিলচর। শিলচরতে তাহলে আমার বন্ধু ছিল, বন্ধু বড় ভাই ধর্মনগর, ধর্মনগর গিয়ে এখান থেকে তাদের সঙ্গে তিনজন আমরা চলে গেলাম শিলচর। শিলচর গিয়ে, শিলচর গিয়েও দেখা করলাম, তুমি গান করো, আমি তো আগরতলাতেই দেখা হয়েছিল স্যার আপনার সাথে, আরে একটা গান গাও তো তুমি, আজকে মেজাজটা আমার ভালো নেই, একটু গান গান শুনলে ভালো হয়। হ্যাঁ, তারপরে আমি গিয়ে ফেললাম, ইশারা করছেন আমার এই শ্যামলদা, এখন যে পূর্ণদাস বাউলের মতো সে যে গান গায়, তার তার বাবা শ্যামল চৌধুরী, শ্যামল চৌধুরী গা গা গা। তো আমি ধরলাম, সখী চন্দ্র বদনী সুন্দরী ধনী, তোমায় দেখে কি বলা যায়, সখী চন্দ্র বদনী বারে খেরিলে তব মুখ খানি। এই গানটা শুরু করলাম, বাহ তুমি তো আমার গান গেয়ে ফেললে, নিজের গান গাও, সুর করা গান, গুরুজি তোমাকে যা শেখে পারেন এগুলো থেকে গান গাও, আর আমার গান তো গাইবি, তোমার গলাটা সুন্দর আছে, গাও। এ প্রণাম করে চলে এলাম, এই শুরু হলো আমার বিরাট জীবনের প্রাপ্তি এবং সূচনা।
1: এবং এভাবেই এই স্মৃতিগুলো আমাদের সঙ্গে জড়িয়ে থাকে, আমরা যতদিন বেঁচে থাকব সেই স্মৃতিগুলো আমাদের সঙ্গে থাকবে। তবে এখনকার সময়ে, এখনকার প্রজন্ম যে গান গাইছে, একটা কথা মানে বলে যে এখনকার প্রজন্ম যারা গান গায় তারা ভজন কিংবা শাস্ত্রীয় সঙ্গীত কিংবা ধরুন মানে আমরা সেই সময় ভক্তিমূলক গান যেগুলো হতো সেই গানগুলো তারা সেই অর্থে এতটা গায় না, মানে তাদের কাছে ব্যান্ড সঙ্গীতই সঙ্গীত খুব বেশি জনপ্রিয়। তো সে ব্যাপারে আপনার কি মতামত?
0: দেখো, গানের জীবনে তো এলাম, তখন আমি স্টেজে পুরোপুরি আধুনিক গান কম গাইতাম, দুটো গাইতাম, আর সব মান্নাদের এই যে চুনরি মে দাগ লাগে, চুনরি মে দাগ, আর ছমছম বাজারে পায়লিয়া, পুছনা কায়সে মেনে রায়ন বিতে, এগুলো শুনে মানুষ পাগল হয়ে যেত, পাগল মিন্স উন্মাদ হয়ে যেত। স্টেজ থেকে নামার পর শিবুদা আমরা একটা প্রোগ্রাম রেখেছি, আপনি ওখানে গান গাইবেন, আপনি ওখানে, ও বলতো শিবপ্রসাদার গান খুব ভালো লেগেছে, আপনি যদি আমাদের প্রোগ্রামে একটু যান। তো টাকা পয়সা কিছু দিত, তখন তেমন ছিল না, তখন 300 টাকাতে শুরু হতো, এর মধ্যে থেকে তবল তবলিয়া যে বাজাতো তবলিয়াকে 100 টাকা দিতাম, আমি নিতাম 200 টাকা, এরকম করে গান শুরু। আর কথাটা হচ্ছে, তুমি যা বলেছো সুন্দর কথা বলেছো, ইদানিং আর সেই শাস্ত্রীয় সঙ্গীতের স্টেজ নেই, শাস্ত্রীয় সঙ্গীত গাইবার মতো ক্লাসিক্যাল প্রোগ্রাম কোথায় হচ্ছে বলো? হচ্ছে কি? হচ্ছেই না, হচ্ছেই না। নৃত্যনাট্য, গীতিনাট্য রবীন্দ্রনাথের আগেও হতো, এখন আর কোথায়? স্টেজগুলো খালি পড়ে থাকে, এখন আর কোথায় সেই গানগুলো? না, নাই। রাত বসে পুরো রাত্র কলকাতা থেকে আসা

0: বেনারস থেকে আসা বা বোম্বে থেকে আসা, হ্যাঁ, ওখান থেকে শিল্পীরা, ক্লাসিক্যাল শিল্পীরা আসতেন, হ্যাঁ, হোল নাইট ক্লাসিক্যাল, হ্যাঁ, গাইতেন। আমরা রাত ভরে শুনতাম, রাত ভরে শুনতাম, আর পাগলের মতো গুনগুনাতাম সারাদিন সারাদিন সারাদিন সারাদিন এরকম।
1: এই প্রজন্ম এখন সেই অর্থে গান নিয়ে এগিয়ে যেতে পারছে না যতটা 60, 70, 80 দশকের শিল্পীরা।
0: পপ সং এবং ব্যান্ড সং, পপ সং, ব্যান্ড সং, তারপর হিন্দি হিন্দি গান, বাংলা গান কেউ শুরু দিয়েও একটা রবীন্দ্রসঙ্গীত, একটা নজরুল সঙ্গীত, একটা ছোট একটা ভক্তি, এইসব উঠেই গান গাইতে হবে আমাকে। চলতি গান, চলতি গান মিন্স আধুনিক হিন্দিওয়ালা গান, যত সব হিন্দি তো গাইবি, তা আমার বাংলাকে ছেড়ে দিয়ে হিন্দি গাইব নাকি? হিন্দি গায় পরে পরে না, একদম শুরুতেই হিন্দি গান ধরে ফেলে আর ব্যান্ড সং। হ্যাঁ,
1: তবে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার জীবনের এমন কোনো স্বপ্ন যেটা সফল হয়নি, যেটা আপনি সফল করতে চান, সেটা কি?
0: এখন তো দেখো ভাই, বয়স হয়েছে, বয়স হয়ে গেছে 73-74 বছর হবে। এখন ছিল আশা কলকাতায় গিয়ে গান শেখা, পারফর্ম করা, মনটা মনটা ছিল, সেই শক্তিটাও ছিল। এখন আর বাইরে যাওয়ার মতো আমার ইয়ে নেই, মন নেই, এখানেই যা পারি টুকটাক গান গাই, আর বাড়িতে গান গাই, এই যে তো হারমোনিয়াম নিয়ে সন্ধ্যার সময় একটু বসি, এই আর বন্ধুবান্ধবদেরকে, বন্ধু বন্ধুবান্ধব বলতে তখনকার পান্না দত্ত, দয়ামন্ত দেববর্মন, তারপরে মিতা চক্রবর্তী, হ্যাঁ, ওনারা গাইত, নান্টু চৌধুরী, হ্যাঁ, কমিকওয়ালা গান গাই গাইত, আর আমি গাইতাম। সেই যেটা আমাদের চলতি জীবন, বেড়ে ওঠার জীবন। আর এখন তো হতাশ হয়ে যায় গান শুনলে, ভালো গাইলেও কিন্তু একটা গানের একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা মিডিল পোর্শন থাকবে, একটা সঞ্চারী থাকবে, একটা আবেগ থাকবে পারফর্মারের স্টেজে যখন গান গায়, না সেটা নাই, উঠেই আরম্ভ করে দিত এই তোমার মেরে ভিগি ভিগি সি পলকো মে রহে গে জেসে মেরে সপনে বিখর কে জরে মন তেরা ভি কিসকো মিলন কো অনামিকা তু ভিতর সে। এই গান, হ্যাঁ, গান সুন্দর, সুন্দর গাওয়ার মতো গান, কিন্তু এটা ইন্ট্রোডাকশন আছে গানের প্রোগ্রামে, একটা এই সমস্ত আর নেই, শুধু হিন্দি, শুধু হিন্দি আর ব্যান্ড সং, ব্যান্ড সং গাইতে গাইতে ব্যান্ড ব্যান্ডই শোনার, গান শোনার আর কিছু নাই, গলা গলা নিচে ব্যান্ড উপরে।
1: আপনার এখন অবসর জীবন, একেবারে মানে কোনো কাজের সঙ্গে সেইভাবে জড়িয়ে থাকা নেই এখন আর, তো সেই অবসর সময়টা আপনি কি করে কাটান?
0: দেখো, আমি তো এখানে চাকরি পেয়ে গেলাম, চাকরি পেয়ে আমি ট্রান্সফার জব ট্রান্সফার হয়ে এলাম ইয়েতে, তুলসীপতি হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে সংস্কৃত শিক্ষক হিসেবে কাজ করি, কাজ করতাম, এবং মাঝে মধ্যে এই মিউজিক ক্লাসও আমাকে করতে হতো, মিউজিক টিচার ছিলেন না, মিউজিক ক্লাসও করতো, কোর্স মিউজিকের কোর্সগুলো আমাকে তুলে দিতে হতো, ওরা পরীক্ষায় ভালো রেজাল্টই করত। তখন তুলসীপতির স্কুল থেকে হেডমাস্টার হয়ে চলে গেলাম আনন্দনগর সুভাষচন্দ্র এই হাই স্কুল, ওখানে চলে গেলাম, ওখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে চলে এলাম, মোহন বাড়িতে গান, মাঝে মধ্যে বাইরে গান, রবীন্দ্রভবন, এই তোমার তুলসীপতি স্কুলের ময়দানে, তারপরে এই অল ইন্ডিয়া রেডিও তো আছি, অল ইন্ডিয়া রেডিওতে তো নিয়ত প্রতিনিয়ত গান করতাম। আসলে অল ইন্ডিয়া রেডিও দায়িত্বটা খুব সুন্দর ছিল, হ্যাঁ, আমাদের যত শিল্পীদের নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম রেকর্ডিং করাতেন, আমরা এ মাসের গান বলে গান গাইতাম কলকাতার লেখা, হ্যাঁ, গান গাই।

0: দিতাম এবং পরে এই গানগুলো আমরা কলকাতায় যেতাম, বিহাই শিল্পী হিসেবে কলকাতায় যেতাম, শিলচর যেতাম গানগুলো গাইবার জন্য। ওখানে কলকাতা শিল্পীরাও থাকতেন, আমরাও থাকতাম।
1: আপনি অনেককে গান শিখিয়েছেন, আপনার জীবনের এমন কোনো শিক্ষার্থী যদি বলি, মানে যে এখন হয়তো গান নিয়ে এগিয়ে গেছে, তার কথা যদি আপনি মনে করেন, মানে সেই কথা যদি বলি, তাহলে আপনি কার কথা বলবেন যে আপনার থেকে শিখে আজ অনেক দূরে গিয়ে গেছে, এমন একজনের নাম যদি বলতে বলি?
0: দেখো, এখন নাম তো শিখিয়েছি অনেককে, অনেক, এই 15th August, 26th January প্রোগ্রাম হতো, হতো গান শুনতাম, তখন একটা মেয়ে ছিল শিক্ষার্থী, পরীক্ষা দিত গানের স্কুলেই, নামটা ছিল প্রতিমা চক্রবর্তী। আরও ছিল আরও অনেক ভালো ভালো গান, যেমন এখন এই যে গান গাইছে খুব ভালো গান, মৌরিতে আসিক্ত, ভালো রেজাল্ট করেছিল স্কুলে, এখনও গায়, ও ভালো ভালো গায়। তো এখন ভালো ভালো গায়ক আছে, কিন্তু সিলেকশনের অভাবে স্টেজগুলো আর থাকে না, মানে পারফর্মিংয়ের যে আদি থেকে অন্ত অবধি মানুষ বসে থাকা, বসে শোন। আমার গান তো যখন গাইতাম তখন প্রথম যে শিল্পী শিল্পী শ্রোতারা শেষ পর্যন্ত অবধি থাকতেন গান গাইতে। আমরা যে শিল্পীরা ছিলাম, পান্না দত্ত, দয়ামন্ত দেববর্মন, তাদের গান, মিতা চক্রবর্তী, ওদের গান শুনতে শেষ অবধি থেকে যেতেন। এখন তো শুধু গার্জিয়ানরা চলে যায়, আর ছোটো ছোটো 15, 16, 22, 21 এরকম ছেলেরা থাকে শুনতে। আর গান গাওয়া স্টেজ, এখনকার গান গাওয়া মানে স্টেজ মানে নাচতে হবে, নাচের গান।
1: আপনার জীবনে যখন খুব খুশির সময়, মানে আপনি খুব খুশি, তখন কোন গানটা মনে পড়ে? আর যখন খুব দুঃখ থাকে আপনার জীবনে, তখন কোন গানটা মনে পড়ে?
0: দেখো, অনেক প্রোগ্রাম করেছি, তার মধ্যে গানগুলো আমার খুব স্মৃতিতে থাকে। শুনেছো গানটা? যদি

করে গেছি রাত্রির কাছে সূর্য চেয়েছি লেখা স্বরলিপি আশা করে গেছি হৃদয়হীনার কাছে হায় রে হৃদয় চেয়েছি হৃদয় বিনা কাছে। এই গান আমি মানুষদের গানই বেশি করতাম, আমাকে সবাই কি জানি বলে এই ত্রিপুরার মান্না দে ত্রিপুরার মান্না দে। আমি বলি না রে ভাই আমি গাইতে ভালোবাসি কিন্তু আমি আমি আমার গান আছে আমার সুর আছে, হ্যাঁ ওগুলো আমরা করি রেডিওতে করি টেলিভিশনে করি। কে তুমি কে তুমি কে তুমি।

0: কে গো স্বপ্ন পরণি, কে তুমি চন্দ্রা হরণি, এই গানগুলো গাইতাম।
1: এখন যদি আপনাকে একটা ক্যানভাস দেওয়া হলো, সেই ক্যানভাসে আপনাকে একটা কিছু লিখতে হবে বা কিছু একটা বলে যেতে হবে, মানে কিছু একটা আঁকতে হবে, তাহলে আপনি কি আঁকবেন বা কি লিখবেন?
0: আমি লিখব মৌমাছির কথা। মৌমাছি মানে আঁকা ফুল। মৌমাছি আসছে আর যাচ্ছে, তৃতীয়বার মৌমাছিটা ফুলের উপর বসে গেল, মধু পান করবে, কিন্তু ওটা তো আসলে কাগজের ফুল, বুঝেছো না, কাগজের ফুল।

0: কিন্তু মুভড হয়ে যেত, ফুলটা অরিজিনাল মৌমাছি গিয়ে বসত। তা আমরাও সেই রকম, যেখানে ভালো গান সেখানে গিয়ে আমরা উৎপেতে থাকতাম কখন শুরু হবে গান।
1: যারা গান শুনতে ভালোবাসে, যারা বিভিন্ন অনুষ্ঠান শুনে, আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে?
0: বন্ধু শিল্পী, তুমি তো শিল্পের জন্য, মানুষের জন্য, শিল্পের জন্য তুমি গানকে ভালোবেসে গানের লাইনে এসেছ। গান শুনলে কে না পাগল হয়ে যায়। আমাদের শিল্পীকেও এরকম গান গাওয়া উচিত যে শিল্পী, যে শিল্প, শিল্পের শিল্পত্ব মানুষ বুঝবে, চিনবে, জানবে, বা নিজের শিল্পত্বকে এগিয়ে নিয়ে যাবে। তারপরে আর তাদেরকে, এখন যে শিল্পী তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, শিল্প হিসাবেই আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, তারা আরও সুন্দর উত্তর উত্তর ভালো ভালো গান বেরোচ্ছে, ভালো ভালো। যদিও এখন ক্যাসেট ডিস নেই, তাও ইউটিউবে গান তুলে নেওয়ার ভালো ভালো গান আছে এখনও। ইয়াংকি কালচারের গান মোটামুটি অল্প গেয়ে তারা ছোট ছোট শিল্পীদের কাছে, আমার এই অনুরোধ আমার যে তারা যেন ভালো গান গায়, শাস্ত্রীয় সঙ্গীত শেখে। শাস্ত্রীয় সঙ্গীত ভালো গলা তৈরি করে, ভালো মন তৈরি করে, ভালো গান তৈরি করে।
1: অনেক ধন্যবাদ স্যার।
2: এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এই রাজ্যের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শিবপ্রসাদ ধর মহোদয়ের জীবনের কথা। এবং তার কথার সঙ্গে কথা মিলিয়েই আমাদের বলতে হবে একটা কথাই, যে শাস্ত্রীয় সঙ্গীত হোক কিংবা আধুনিক গান, সব কিছুই আমাদের সকলকে যেমন একটা ভালো মানুষ তৈরি করতে পারে, ঠিক তেমনই একটা ভালো মনও তৈরি করতে পারে। তাই গান আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে এভাবেই জড়িয়ে থাকুক। গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে এতক্ষণ আমরা কথা বললাম শিবপ্রসাদ ধর মহোদয়ের সঙ্গে। আবারও অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার।
3: গুণীজন সান্নিধ্যে।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী অমিত শাহের নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাঁকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে অমিত শাহের আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সে দেশের F-16 যুদ্ধ বিমানগুলো তার বিমানকে এসকোর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব অমিত শাহী সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বের গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। একটি প্রতিবেদন।
1: प्रधानमंत्री नरेंद्र मोदी 5 देशों की यात्रा के दूसरे चरण में शुक्रवार देर रात नीदरलैंड्स पहुंचेंगे। प्रधानमंत्री मोदी की यह यात्रा न केवल दोनों देशों के लिए महत्वपूर्ण है बल्कि हाल ही में संपन्न इंडिया यूरोप फ्री ट्रेड एग्रीमेंट के संदर्भ में पूरे यूरोप पर असर डालने वाली साबित होंगी। व्यापार की दृष्टि से नीदरलैंड्स भारत का 11वां बड़ा साझेदार है। दोनों देशों का द्विपक्षीय व्यापार गत वर्ष $27.8 बिलियन का रहा है। निवेश के मामले में भी नीदरलैंड्स चौथा बड़ा निवेशक है। प्रधानमंत्री अपने इस महत्वपूर्ण दौरे के दौरान नीदरलैंड्स के प्रधानमंत्री रॉब यतिन के साथ द्विपक्षीय वार्ता करेंगे एवं डच राजा विलियम अलेक्जेंडर और रानी मैक्सिमा से भी शिष्टाचार भेंट करेंगे। शनिवार को प्रधानमंत्री नीदरलैंड्स में कम्युनिटी इवेंट को संबोधित करेंगे एवं नीदरलैंड्स की प्रतिष्ठित कंपनियों के सीईओ से भी मुलाकात करेंगे। नीदरलैंड्स से आकाशवाणी समाचार के लिए सुश्रुत शर्मा।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি একটি ন্যায়সঙ্গত বৈধ গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। সংঘাতের সম্ভাবনা প্রশমনে আন্তর্জাতিক মহলের রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে পদক্ষেপ করা প্রয়োজন। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমাধানের পথে এগোনোর পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রীরা। জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলায় স্থিতিশীল পরিকাঠামো ব্যবস্থা জোরদার করার উপর সম্মেলনে জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। আরাকচি আরও বলেন যে বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি স্পষ্ট বলেছেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকে ইরান স্বাগত জানাবে। রাজ্যে নতুন তিনটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য আজ রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ 3 বছরের এই সমস্যার সমাধান হল। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। সরকার 2011 সালে

0: রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত ১৪ বছরে দেওয়া শংসাপত্রগুলোর সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, সেই কারণে রি ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সিজিএ কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে গেছেন। এর আগে পাঁচবার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আজ সকালে কোনোরকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে হাজির হন তিনি। দশ দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আজ ১৩ দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার আজ তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধান এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। এ ব্যাপারে কোন মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তা বিবেচনা করা হবে।
1: অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে। নিট ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে নানা তথ্য প্রমাণ জোগাড় করেছেন। আটক করা হয়েছে বহু কাগজপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল ফোন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে পিভি কুলকার্ণী নামে এক রসায়নের অধ্যাপককে তদন্তকারীরা আজ গ্রেপ্তার করেছেন। তিনি মূল ষড়যন্ত্রকারী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গতকাল পুনে থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের আজ পুনের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই জয়পুর থেকে তিনজন, গুড়গাঁও থেকে একজন ও নাসিক থেকে একজনকে গ্রেপ্তার করেছিল। ম্যাকাওতে অনুষ্ঠিত একাদশ স্যান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। ছয় সদস্যের এই দলে ভারতের মেয়েরাই দুটি স্বর্ণপদক জিতেছেন। মেয়েদের ৭৫ কেজি বিভাগে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর শিবানী তার রুশ প্রতিপক্ষকে পরাজিত করে স্বর্ণপদকটি ছিনিয়ে নেন। অপর্ণাও ৫২ কেজি বিভাগে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করেন। ৪৮ কেজি বিভাগে ভারতের বিমান বাহিনীর ক্রীড়াবিদ কুশল কুমার চীনা প্রতিপক্ষকে পরাজিত করে রুপো জেতেন। এদিকে এসএসবির কারিনা কৌশিক এবং আইটিবিপির সাগর দাহিয়া ব্রোঞ্জ পদক পেয়েছেন। উজবেকিস্তানের তাসখান্ডে এশীয় অনূর্ধ্ব ১৭ বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং ৭টি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। এই প্রতিযোগিতায় ভারত ৮টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এর ফলে পুরুষ ও মহিলা দল সম্মিলিতভাবে মোট ১৭টি পদক জয়ের মাইলফলক স্পর্শ করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের উপর জোর দিয়ে
2: নমস্কার আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ। আকাশবাণী আগরতলা, এখন কাজের খবর। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীনে সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা বিধিমালা ২০২২ এর মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ১ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে। অনলাইনে আবেদন শুরু হবে ১৯ মে ২০২৬। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১২ জুন ২০২৬। পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ১, শূন্য পদ ৫টি। প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল শাখায় ডিপ্লোমা অথবা

এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। চাকরির জন্য আবেদন করার সময় ত্রিপুরার স্থায়ী বাসিন্দার শংসাপত্র প্রয়োজন হবে। বাংলা বা ককবরক ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। 12 জুন 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 40 বছরের বেশি হওয়া যাবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়স সীমায় শিথিলতা প্রযোজ্য। প্রার্থীদের 3টি ধারাবাহিক পর্যায়ে নির্বাচন করা হবে, প্রাথমিক পরীক্ষা, এমসিকিউ টাইপ, প্রধান পরীক্ষা এবং সাক্ষাৎকার। গ্রুপ বি এর জন্য আবেদন ফি সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য 350 টাকা, তপশিলি উপজাতি বা তপশিলি জাতি বিপিএল কার্ডধারী বিভাগের প্রার্থীদের জন্য 250 টাকা। গ্রুপ সি এর জন্য সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য 200 টাকা, এসটি এসসি বিপিএল কার্ডধারী প্রার্থীদের জন্য 150 টাকা। প্রার্থীদের অনলাইনে আবেদন ফি প্রদান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রার্থীদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল

প্রতি, বিপিএল কার্ডধারী বিভাগের প্রার্থীদের জন্য 250 টাকা। গ্রুপ সি এর জন্য সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য 200 টাকা, এসটি এসসি বিপিএল কার্ডধারী প্রার্থীদের জন্য 150 টাকা। প্রার্থীদের অনলাইনে আবেদন ফি প্রদান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রার্থীদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট tpsc.tripura.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে, শূন্য পদ 220টি। শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে বিই, বিটেক কম্পিউটার সায়েন্স, আইটি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা এমসিএ। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি বয়সের ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 5ই জুন 2026। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তীতে কল লেটারে জানানো হবে। আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য 350 টাকা এবং এসসি এসটি বিপিএল পিডব্লিউডি প্রার্থীদের জন্য 250 টাকা। অতিরিক্ত জিএসটি প্রযোজ্য। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in দেখে নিতে পারেন। শুনলেন কাজের খবর।

এতক্ষণ শুনছিলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। মুক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি সকাল 6:15 শিল্পী শ্রীকান্ত আচার্য। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী পূবালি দেবনাথ। সকাল 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন। ককবরক যুব অনুষ্ঠান জায়নক সকাল 8:40। সকাল 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। সকাল 9:30 বাংলা আধুনিক গান। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। বাংলা ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে সকাল 11:00। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী প্রতিমা বড়ুয়া। দুপুর 1:50 শুনবেন অতুল প্রসাদী গান শিল্পী সুমিত্রা বন্দ্যোপাধ্যায়। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি বিকেল 5:10। বিকেল 5:45 শুনবেন গীত গজল শিল্পী আশা ভোসলে। সমূহ গীতি শিক্ষার আসর সন্ধে 6:05। সন্ধে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, বিষয় নারী শিশু ও ফৌজদারি আইন। পরে শুনবেন লোকগীতি শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 জেলার চিঠি। ভক্তিগীতি শুনবেন রাত 8:10 শিল্পী ভবানী দাস। রাত 8:30 সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। রাত 9:00 নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। রাত 9:30 শুনবেন নানা রঙের গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 63%। আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 13.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর।

আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32:55 হয়ে 55 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।